0: ইসলাম, উত্তমচন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, শামীম আহমেদ ও এস এম আল জুবায়ের।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। সূরা বনী ইসরাইলের 22 আয়াত থেকে 25 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদ।

0: তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা বনী ইসরাঈলের 22-25 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহান আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, অন্যথায় তুমি নিন্দিত ও নিঃসঙ্গ হয়ে পড়বে। তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের সাথে বিরক্তি প্রকাশ করে উফ শব্দটি বলবে না, তাদেরকে ধমক দেবে না, বরং তাদের সাথে সম্মানসূচক ও বিনম্র ভাষায় কথা বলবে, আর ভালোবাসার সাথে তাদের সামনে বিনয়ের ডানা অবনমিত রাখবে এবং প্রার্থনা করবে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি তেমনি দয়া প্রদর্শন করুন যেমনি শৈশবে তারা পরম স্নেহে আমাকে লালন পালন করেছিলেন। তোমাদের অন্তরে যা রয়েছে তা তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন। তোমরা যদি সৎকর্ম পরায়ণ হও, তবে নিশ্চয়ই তিনি তওবাকারীদের প্রতি অতীব ক্ষমাশীল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় পবিত্রতা ও পরিচ্ছন্নতা, বলছেন মাওলানা আব্দুল জাহির মাহমুদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ও পরিচ্ছন্ন জীবন মানুষকে সুন্দর করে। মহান আল্লাহ পবিত্র, তাই তিনি পবিত্রতাকে ভালোবাসেন। পবিত্রতা ও পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব আরোপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ও পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কাজেই মানুষের শরীর, মন ও চারপাশ পবিত্র রাখা প্রতিটি মানুষের একান্ত কর্তব্য। পূত পবিত্র ও পরিচ্ছন্ন জীবন যাপনের মাধ্যমে মানুষ নিজেকে সতেজ ও সুন্দর রাখতে সক্ষম হন। এখন দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে। এই মুহূর্তে আমাদের দেশের প্রতিটি মানুষের উচিত আমাদের পরিবেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, আমাদের বসবাসের জায়গাকে সুন্দর রাখা, ডোবা নালা ঘরের চারপাশের ময়লা আবর্জনাকে পরিষ্কার করে রাখা, যাতে করে আমরা বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে বেঁচে থাকতে পারি। মহান আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত্তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদের এবং যারা পূত পবিত্র থাকেন তাদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। পবিত্রতা দুই প্রকার, বাহ্যিক পবিত্রতা ও আভ্যন্তরীণ পবিত্রতা। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে আমাদের প্রত্যেককে পবিত্র হতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হল পবিত্রতা, যেমন নামাজ পড়তে হলে, কোরআন তেলাওয়াত করতে হলে অবশ্যই আমাদেরকে অজু করতে হবে, পবিত্র হতে হবে। আমাদের প্রত্যেকের উচিত পোশাক পরিচ্ছদ পরিষ্কার ও পবিত্র রাখা। মহান রব্বুল আলামিন সূরা আল মুদাসসিরের 4-5 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, তুমি তোমার পোশাক পবিত্র রাখো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো। আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল মুখ ও দাঁত। আমরা আমাদের মুখমণ্ডলকে পরিষ্কার রাখব, দাঁতের যত্ন নেব। আমরা প্রতিদিন যে খাবার খাই তা থেকে অনেক সময় দাঁতে খাবার লেগে থাকে, দাঁতের ফাঁকে খাবারের কণা জমে থেকে সেখানে দুর্গন্ধের সৃষ্টি হয়, যা মানুষ খুবই অপছন্দ করে। এসব কারণে দাঁতে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হতে পারে, এজন্য নিয়মিত মেসওয়াক করতে হবে। মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের উপর যদি কষ্টসাধ্য মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের আগে তাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিতাম। বুখারী এবং মুসলিম। আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত সালাত আদায় করা। নিয়মিত সালাত আদায় করলে দৈনিক 5 বার ওযু করতে হয়। এতে করে শরীর পাক পবিত্র থাকে, স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে, কাজকর্মেও প্রেরণা আসে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আল আলা এর 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি ভেতর বাইরে পরিষ্কার থাকে সেই সফলতা লাভ করে। শরীরের বাইরে ময়লা আবর্জনা হলে সেটি সাবান দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু ভেতরে অপরিষ্কার হলে সেটি পরিষ্কার করতে হলে আল্লাহর জিকিরের মাধ্যমে করতে হবে। আর আল্লাহর জিকির হল নামাজ, তাসবিহ, তাহলিল ও কোরআন তিলাওয়াত, হারাম বর্জন এবং হালাল বক্ষণ। কেউ কারো প্রতি জুলুম করলে, কারো হক নষ্ট করলে দেহের ভেতরটা নষ্ট হয়ে যায়। শরীরের ভেতরটা নষ্ট বা অপবিত্র হওয়ার আরেকটি বড় কারণ হল শিরক করা। এ বিষয়ে প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইদা সালুহাত সালুহাল জাসাদি কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, নিশ্চয়ই দেহের ভেতরে রয়েছে এক টুকরা গোস্ত, যার ওই গোস্ত টুকরাটি সংশোধিত হয় তার পুরো দেহটাই সংশোধিত হয়ে যায়, আর যার ওই গোস্তের টুকরাটি দূষিত হয়ে যায় তার পুরা দেহটাই দূষিত হয়ে যায়। আর জেনে রেখো, সেটি হল কলব বা অন্তকরণ। সুতরাং প্রতিটি মুমিন মুসলিমের কর্তব্য শিরক থেকে বিরত থাকা এবং আমাদের ভেতরকার এই কলবকে পরিচ্ছন্ন রাখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র ও পরিচ্ছন্ন জীবন যাপনের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে পবিত্রতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে বললেন মাওলানা আব্দুল জাহির মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার শ্রোতাবন্ধু, আয়োজন মেলা এখন রয়েছে দেশের গান। শিল্পী বশির আহমেদ, গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুরারোপ করেছেন অজিত রায়।

0: বশির আহমেদের কণ্ঠে দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
0: আজ সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 48 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 52 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM

0: রাজ্যের অন্যতম মশিয়ে সকাল 7:45 সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণ পুনঃপ্রচার করা হবে সকাল 9:05।
1: ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্য স্বপ্নে বাংলাদেশ প্রচারিত হবে বেলা 11:20। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20।
0: এই সপ্তাহে নাটক অমৃতের সন্ধানে শুনবেন বেলা 3:05। রচনা দেয়ান হামিদুজ্জামান বাচ্চু, প্রযোজনা মোহাম্মদ লিয়াকত হোসেন। ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন শুনবেন বিকেল 4:35।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে প্রচারিত হবে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05।
0: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, শ্রমিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ
1: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত 10:30।
0: এবার FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:00 বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠানমালায় এবারে ভোরের গান। আজকের ভোরের গানের শিল্পী ফাতেমাতুজ জোহরা, গীতিকার ফজলে খোদা, সুরকার সুজিয় শ্যাম।

0: এতক্ষণ ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন ফাতেমা তুজোহরা।
1: ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: তুমি আমার সকাল বেলার সুর।
0: নজরুল সঙ্গীত শুনবেন
2: শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

0: এত কথা কি গু কহিতে জানে চঞ্চল আঁখি।
1: মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে এবারের নজরুল সঙ্গীত।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেঙ্গু সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। আজ আমাদের আলোচনার বিষয় এক রোগী পাঁচজন সঙ্গী। শিরোনামটি শুনে হয়তো মনে হতে পারে একজন রোগীর পাশে পাঁচজন মানুষ থাকা তো ভালোই, অসুস্থ মানুষকে একা আবার হাসপাতালে পাঠানো যায় নাকি? অবশ্যই যায় না। অসুস্থ মানুষের পরিবারের সহযোগিতা প্রয়োজন, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, প্রয়োজনীয় তথ্য দেওয়া, চিকিৎসকের পরামর্শ বোঝা এবং রোগীর দেখাশোনার জন্য প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক স্বজনের উপস্থিতিও দরকার হতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন পাঁচজন, দশজন, কখনো তারও বেশি। রোগী একজন কিন্তু সঙ্গে আসা স্বজনের সংখ্যা অনেক, এর ফলে হাসপাতালে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত ভিড়। কিন্তু সবার একসঙ্গে হাসপাতালে থাকা কি সত্যি রোগীর জন্য ভালো? কারণ দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি আমাদের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যাও সে হারে বাড়ছে। তাই প্রতি রোগীর সাথে যদি একজনের অধিক স্বজন থাকেন তাহলে হাসপাতালে ভিড় বাড়বে, যা রোগীর চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। শ্রোতা বন্ধুরা, আমরা প্রিয়জনকে ভালোবাসি বলেই প্রিয়জন অসুস্থ শুনে হাসপাতালে ছুটে আসি। কিন্তু একজন রোগীর সঙ্গে অতিরিক্ত লোক হাসপাতালে এলে কয়েক ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন চিকিৎসার পরিবেশ। হাসপাতালে চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা একই সময়ে অনেক রোগীর সেবা দেন। একটি ওয়ার্ডে বা জরুরি বিভাগে একজন রোগীর সঙ্গে সরকারি হাসপাতালে অনেক সময় বেডের থেকে অতিরিক্ত রোগী ভর্তি থাকে। সেখানে যদি প্রত্যেক রোগীর সঙ্গে অনেকজন স্বজন থাকেন তাহলে হাসপাতালের জায়গা ভিড়ে পরিণত হয়, ফলে রোগীর কাছে স্বাস্থ্যকর্মী, চিকিৎসা সেবা নিয়ে পৌঁছানোয় অনেক সময় কঠিন হয়ে পড়ে। রোগীর পরীক্ষা, রোগীকে এক জায়গা থেকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যাওয়া, জরুরি চিকিৎসা, এমন কাজের জন্য তো প্রয়োজন হাসপাতালে জায়গা। তাই হাসপাতাল কোনো ভিড়ের জায়গা নয়, এটা এমন একটি জায়গা যেখানে প্রতিটি মিনিট চিকিৎসার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আমরা হাসপাতালে ভিড় বাড়াব না। আমরা অনেক সময় ভাবি বেশি মানুষ পাশে থাকলে বোধহয় রোগীর মন ভালো থাকবে। কখনো কখনো তা সত্যি, কিন্তু রোগী যদি জ্বরে দুর্বল থাকেন বা এই যে ডেঙ্গুতে যেমন তীব্র ব্যথা হয় সেরকম ব্যথায় আক্রান্ত থাকেন, অনেক বমি হয় বা শরীর খুব খারাপ থাকে, তখন কিন্তু এই ভিড় বা অনেক কথা বলা, প্রশ্ন করা, এগুলো তার জন্য আরও বেশি বিরক্তিকর বা ক্লান্তির কারণও হতে পারে। রোগীর জন্য বা রোগীর সুষ্ঠু চিকিৎসার জন্য প্রয়োজন শান্ত পরিবেশ, বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা। সুপ্রিয় শুধু আসুন এবার শুনে আসি একটি ডেঙ্গু বিষয়ক গান।

0: প্রিয় শ্রোতা, একটি হাসপাতালে শুধু ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসেন না, একই সময়ে অন্য অনেক রোগীও চিকিৎসা নিতে আসেন। কারো অবস্থা হয়তো গুরুতর, কারো জরুরি চিকিৎসা প্রয়োজন, কারো অস্ত্রোপচার হতে পারে, কারো বা শ্বাসকষ্ট। তাই একজন রোগীর স্বজন হিসেবে আমাদের দায়িত্ব হল আমাদের রোগীর যত্নের পাশাপাশি অন্য রোগীদের অধিকার ও প্রয়োজনের কথাও মনে রাখা। এছাড়াও হাসপাতালে সবসময়ই সংক্রমণের ঝুঁকি থাকে। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রোগের অসুস্থ মানুষ ভর্তি থাকেন। অপ্রয়োজনীয় অনেক মানুষ হাসপাতালে যাওয়া আসা করলে বিভিন্ন সংক্রমণের সংস্পর্শে আসার সুযোগ বাড়ে, যার ফলে স্বজনরাও অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়া আপনার রোগী যে কারণে ভর্তি হয়েছেন, দেখবেন আপনার এই ভিড়ের কারণে তিনি সে রোগের পাশাপাশি হাসপাতালে অন্য রোগেও সংক্রমিত হয়ে যেতে পারেন। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত মানুষ হাসপাতালে উপস্থিতি না করাই উত্তম। প্রিয় শ্রোতা বন্ধু, একটি হাসপাতাল শুধু রোগীর পরিবারের জন্য নয়, এটি একটি জনসেবা প্রতিষ্ঠান। এখানে একই সময়ে অসংখ্য মানুষের চিকিৎসা চলছে। কেউ অপেক্ষা করছেন, কেউ আবার পরীক্ষা করাচ্ছেন, কেউ জরুরি চিকিৎসা নিচ্ছেন, কেউ জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাই হাসপাতালের জায়গা, চিকিৎসক, নার্স, বেড, জরুরি সেবা, এসবের সম্পদ সীমিত। তাই আমরা যদি অপ্রয়োজনীয় ভিড় করি, তাহলে সেই সীমিত জায়গা ও সময়ের উপর বা সম্পদের উপর চাপ পড়ে। তাই রোগীর সুষ্ঠু চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য আমাদের হাসপাতালে অতিরিক্ত ভিড় করা থেকে বিরত থাকা উচিত। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কাজ শুধু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শুরু হবে না। বাড়িতে যেন মশার প্রজননস্থল না থাকে সেটি নিশ্চিত করা জরুরি। ফুলের টবের নিচে পানি জমে আছে কিনা, বালতি বা ড্রাম খোলা পড়ে রয়েছে কিনা, পরিত্যক্ত বোতল, টায়ার বা পাত্র আপনার আশেপাশে কোথাও পড়ে আছে কিনা, বা ছাদে গিয়ে দেখুন কোথাও পানি জমে আছে কিনা, বাড়ির আশেপাশে পানি জমে থাকার আর কোনো সুযোগ রয়েছে কিনা, এইসবই আমাদের নিয়মিত দেখতে হবে। কারণ ডেঙ্গুর প্রজননস্থল যদি আমরা ধ্বংস করতে পারি, তাহলে ডেঙ্গু মুক্ত দেশ করতে পারব। একজন ডেঙ্গু রোগীর চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন রোগী যেন না হন সেটিও গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকেই সচেষ্ট হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। ঋতু বৈচিত্র্যের এই দেশে প্রত্যেক ঋতুই তার আপন মহিমায় শোভিত, তাই তো বাংলার রূপ এত সুন্দর। এই সুন্দর দেশকে আরো সুন্দর করে পেতে আমাদের ইতিবাচক কাজ করতে হবে। সবাই মিলে ভালো থাকলেই প্রকৃত ভালো থাকা হয়। কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, তাই কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা আমাদের সামগ্রিক উন্নয়নের অন্যতম উপায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষিক্ষেত্রে সাফল্য পেতে অবশ্যই আমাদের আধুনিক চাষাবাদে আগ্রহী হতে হবে। উন্নত চাষ পদ্ধতি অবশ্যই আমাদের কৃষিজ ফলন বৃদ্ধিতে সহায়ক। তাছাড়া দেশি বিদেশি প্রায় সব ধরনের ফসল চাষে আমাদের আগ্রহ থাকলে ভালো হয়। আমাদের সবাইকে মনে রাখতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে এই চাষাবাদের পদ্ধতিও পরিবর্তন হয়, সেজন্যই চাই সঠিক জ্ঞান। তাই আমাদের কৃষকেরা আধুনিক শিক্ষায় চাষাবাদের জন্য সঠিক প্রশিক্ষণ পেলে অবশ্যই এদেশের কৃষির চাকা আরও সমৃদ্ধ হবে। তাই আসুন উন্নত প্রযুক্তি সার বীজ ব্যবহার করে কৃষিজ ফলন বৃদ্ধি করি, দেশের অর্থনীতি চাকা সবল করি। শ্রোতা বন্ধুরা, এবারে আমার কৃষি পর্বে আপনারা শুনবেন একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পপি। আজ আমরা যে বিষয়ে কথা বলবো, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির প্রয়োজনীয়তা। আর এই বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। শ্রোতা বন্ধুরা, খাদ্য আমাদের বেঁচে থাকার মূল ভিত্তি, কিন্তু আজকের দিনে শুধু খাদ্য উৎপাদন নয় বরং নিরাপদ খাদ্য নিশ্চিত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে, শুনবো তারই কাছে এ বিষয়ে। প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই, খাদ্য নিরাপত্তা বলতে আসলে আমরা কি বুঝি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কেন গুরুত্বপূর্ণ?
2: আসলে খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় একটি দেশের প্রত্যেক নাগরিক যেন পর্যাপ্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সাশ্রয়ী মূল্যে পায় তা নিশ্চিত করা। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে, জমির পরিমাণ কমছে, একই সঙ্গে জলবায়ু পরিবর্তনেরও প্রভাব বাড়ছে, তাই খাদ্য নিরাপত্তা আমাদের দেশের একটি জাতীয় অগ্রাধিকারের বিষয়।
1: এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাচ্ছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির প্রয়োজনীয়তা কেন, এবং আমরা তো বিদেশি প্রযুক্তিও ব্যবহার করতে পারি সেক্ষেত্রে?
2: বিদেশি প্রযুক্তি অনেক ক্ষেত্রে উপকারী হলেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জলবায়ু, মাটি ও সামাজিক বাস্তবতা একটু ভিন্ন, তাই সব প্রযুক্তি আমাদের জন্য সমান কার্যকর নাও হতে পারে। দেশীয় প্রযুক্তি স্থানীয় বাস্তবতা অনুযায়ী উদ্ভাবিত হওয়ায় এটি অধিক টেকসই, সহজলভ্য এবং কৃষকের কাছে গ্রহণযোগ্য হয়। যেমন বন্যা বা খরার সহনশীল ধানের জাত, দেশীয় উদ্ভাবিত মডেল মেশিনারি বা কৃষি যন্ত্রপাতি, এগুলো বাংলাদেশের কৃষক সহজেই ব্যবহার করতে পারে, যেগুলোকে আমরা লাক্ষ্যই প্রযুক্তি বলতে পারি। আর লাক্ষ্যই প্রযুক্তি হলো সেই ধরনের প্রযুক্তি যা একটি দেশের আর্থসামাজিক পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে থাকে।
1: আচ্ছা, তো এই যে কয়েকটি দেশীয় প্রযুক্তির উদাহরণ কি আপনি আমাদের দেবেন?
2: জি অবশ্যই, আমাদের চারপাশে অনেক দেশীয় প্রযুক্তি রয়েছে, যেমন ধান বানা ও গুঁড়ো করার জন্য ঢেকির ব্যবহার, দেশীয় বা বাঁশের ধান শুকানোর জন্য মাচা, জমি চাষ করা বা মাটি উল্টে দেওয়ার জন্য দেশীয় লাঙল, দেশীয় বীজ সংরক্ষণের পাত্র যেমন মটকা, কলসি, বাঁশের ঢোল, রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ফসলের ক্ষতিকারক পোকা দমনে বিভিন্ন দেশীয় পদ্ধতি ব্যবহার, যেমন ফেরোমন ফাঁদ, নিমের নির্যাস, মরিচ বা রসুনের স্প্রে, এছাড়াও নিম্নাঞ্চলে উঁচু ব্যাট পদ্ধতিতে সবজি চাষ বা ভাসমান পদ্ধতিতে ফসল চাষ, এবং দেশীয় মাছ ধরা বা চাষের জাল ও যন্ত্রপাতি ব্যবহার। এই দেশীয় প্রযুক্তিগুলো স্থানীয় উপকরণ, সাশ্রয়ী মূল্য এবং পরিবেশ বান্ধব হওয়ায় বাংলাদেশের কৃষকেরা যুগ যুগ ধরে এগুলো ব্যবহার করে আসছে। আধুনিকতার ছোঁয়ায় এগুলোর ব্যবহার হয়তো কিছুটা কমেছে, তবে এদের গুরুত্ব এতটুকু কমেনি।
1: এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাইছি, যে আমাদের দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করছে?
2: বাংলাদেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ফসলের নতুন জাত, রোগবালাই প্রতিরোধ জাত, উৎপাদন বাড়ানোর কৌশল, সেচ প্রযুক্তি এবং সংরক্ষণ প্রযুক্তি নিয়ে কাজ করছে। যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের দেশের আবহাওয়া বা ইকোসিস্টেম অনুযায়ী ধানের জাত উদ্ভাবন করছে। এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সবজি ও ফলের উচ্চ ফলনশীল জাত ও একই সাথে প্রযুক্তি উদ্ভাবন করছে। একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন ধরনের দেশীয় প্রযুক্তিগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি সহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছে।
1: আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির ভূমিকা কতটা জরুরি?
2: আমি বলবো, দেশীয় প্রযুক্তি ছাড়া বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কল্পনাও করা যায় না। এটি শুধু খাদ্য উৎপাদন বাড়ায় না, বরং কৃষককে ক্ষমতায়িত করে, কর্মসংস্থান সৃষ্টি করে, আমাদের কৃষিকে টেকসই করে তোলে।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন খাদ্যে নিরাপত্তা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির প্রয়োজনীয়তা। বন্ধুরা, এবারে শোনাবো একটি দেশের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সেজুতি আশরাফি নদী, গীতিকার খোন্দকার আব্দুল মোতালেব এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন দেশের গান। কৃষি সমাজের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, এবারে বিদায়ের পালা। জীবনে পরিপূর্ণ সাফল্য পেতে শারীরিক ও মানসিক শান্তির বিকল্প নাই। আসুন সবাই ঘরে বাইরে যে যেখানেই থাকি না কেন স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজের ইচ্ছে আর আকাঙ্ক্ষার জায়গায় পরিমিতি বোধকে প্রাধান্য দিই, নিজে ভালো থাকি আর পাশে থাকা মানুষদের ভালো রাখি। কথা হবে আগামীতে, সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় শাহনাজ পারভীন, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 10ই আশ্বিন, 13 রবিউস সানি, 25 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শান্তিময় ও মানবিক বিশ্ব দেখার প্রত্যাশা ব্যক্ত। বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহযোগিতা জোরদারে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তারেক রহমানের আহ্বান। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আশা প্রকাশ নির্বাচন কমিশনের। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর। ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হল শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। এবং জাপানে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে কাজাখস্তানের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময়ে আজ ভোর 4টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার।
2: আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মারণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্ব শান্তির অন্তরায়। শান্তিপ্রিয় জাতি হিসাবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব মানবতা এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন আমি আজ আবারও পুনর্ব্যক্ত করছি।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের এই সময়ে একটি দেশে সংঘাতের কারণে পৃথিবীর অনেক দেশে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। ফিলিস্তিন প্রসঙ্গে টেনে তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণ ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারের নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান।
2: বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।
0: প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে তাঁর সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ পদ্ধতি সহজীকরণ, শিক্ষার বিস্তারে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান, কৃষকদের উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড প্রবর্তন সহ নানাবিধ পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। তারেক রহমান বলেন, তাঁর সরকার এমন একটি শান্তিপূর্ণ দেশ গঠন করতে চায় যেখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান হতে পারবে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন, শিশুদের মেধা বিকাশ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
2: আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে, সর্বোপরি জনগণ পাবে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা। এজন্যই আমরা বলি, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতার জোরদার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে আহ্বান জানান। আগামী প্রজন্মের সুরক্ষায় দৃঢ় সংকল্প এবং দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবেলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 25 সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় 4% ভূমির পানিতে তলিয়ে যেতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূলে প্রভাব মোকাবেলায় তাঁর সরকার ব্যাপক হারে বৃক্ষরোপণ, খাল খনন সহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে, ঘোষণাপত্রে দেওয়া অঙ্গীকারগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেবে এবং কোন দেশকে যেন একা রাইজিং টাইডের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার ও কমিউনিটি থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যুরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিড ওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। সুইডেন ও ইউএনএফপি এর অংশীদারিত্বে বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধে উত্তম এই নীতিকে সামনে রেখে নারী ও শিশুদের বিশেষ অগ্রাধিকার দিয়ে সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তর ঘটাচ্ছে। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা জুবাইদুর রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। তিনি বলেন, এই রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশগ্রহণের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নিউ ইয়র্ক সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের নেতৃত্বে সংগঠনটির 20 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। এদিকে একই স্থানে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া গতকাল রাষ্ট্রপতির সঙ্গে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড তসলিম সিদ্দিকের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সুশৃঙ্খল সাশ্রয়ী ও সুষ্ঠু অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পাবলিক পরীক্ষাসমূহে ব্যাঘাত না ঘটিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের চিন্তাভাবনা করছে কমিশন।
4: জানুয়ারিতে আমরা আশা রাখি যে নির্বাচন হবে এবং সম্ভাব্য তফসির নির্বাচনের তারিখ থেকে মোরললেস 40-45 দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। আমাদের কোমল মতি লাখ লাখ ছাত্র ছাত্রীদের যাতে লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি না হয় সেই দিক বিবেচনায় রেখেই আমরা সম্ভাব্য যে বলছিলাম সেটা একটু আমরা সামনের দিকে এগিয়ে যাব।
3: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চলমান দ্বাদশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে গতকাল বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের নৌখাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি গতকাল চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2026 ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: দেশের দক্ষ ও প্রশিক্ষিত নাবিক তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি 64 বছরের পথ চলায় আন্তর্জাতিক মানের মেরিটাইম প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এবার ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উঠে এলো দেশের সামুদ্রিক খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। বৃহস্পতিবার চট্টগ্রামের জলদিয়াস্থ বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2026 ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক নীতিমালা ও অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
6: যথেষ্ট সম্ভাবনা থাকার পরও আমাদের দেশে এই সেক্টরটি সম্ভাবনার শতভাগে বিকশিত হয়েছে বিধায় আমি মনে করছি না। যথেষ্ট সম্ভাবনা আমাদের ছিল, আমরা সেটাকে কাজে লাগাতে পারি, বাট পারিনি বিধায় পারবো না সেভাবে আর ভাবছি না, পারতে চাইছি। ইতিমধ্যে এখানে আসার পর কিছু কিছু যে অসঙ্গতি আছে আমি জেনেছি, চিহ্নিত করেছি, আশা করি দ্রুততম সময়ের মধ্যে সেই অসঙ্গতিগুলি দূর করার জন্য এই মন্ত্রণালয় থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
5: নৌপরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।
6: চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক যে জাহাজ ব্যবস্থাপনা, কন্টেইনার ব্যবস্থাপনা, কার্গো ব্যবস্থাপনা, এটা একটা স্থবির মানে ছিল, প্রয়োজনের মতো ছিল না। টেকনোলজিক্যালি আরো কিভাবে এটাকে উন্নত বিশ্বে যে সমস্ত বড় বড় পোর্ট আছে তার সাথে প্রতিযোগিতায় থাকা যায়, এবং বিশ্বে কন্টেইনার হ্যান্ডেলিং বা পোর্ট হ্যান্ডেলিং করতে যারা জানে এবং বোঝে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে এখানে এনে আমরা আরো বেশি সমৃদ্ধ হওয়ার পথ উন্মুক্ত করেছি।
5: লালদিয়া ও বে টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরকে আরো কার্যকর করার উদ্যোগের কথাও জানান নৌপরিবহন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এর আগে সকালে প্রতিমন্ত্রী নান্দাইলের আনোয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। পরে কলেজ প্রাঙ্গণে একটি আমের চারা রোপণ করেন তিনি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান, ইরান এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৃহত্তর কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বৈঠকে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে এগোনোর আহ্বান জানান। তিনি তাইওয়ানের স্বাধীনতা বিরোধিতা করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। শি জিনপিং ট্রাম্পকে বলেন, জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের শর্তে যুক্তরাষ্ট্র ও ইরানকে ইরানের ফিরে যাওয়াকে তিনি সমর্থন করেন, তবে বৈঠকে ইরান ইস্যুতে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও চীন তাদের বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার মেয়াদ আরও দুই মাস বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে শুল্ক, চীনের পণ্য কেনাকাটা, বিরল খনিজ সরবরাহ এবং প্রযুক্তি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য দুই দেশ আরও সময় পাবে। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে প্রথম পর্বের বৈঠক সমাপ্ত হয়েছে। বৈঠকে উভয় দেশের মধ্যে গত প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধ অবসানের পর্যায়ক্রমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাবিত ব্যবস্থার অংশ হিসেবে ইরান বৈশ্বিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেবে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তবে কোন চূড়ান্ত ঐক্যমত ছাড়াই বৈঠকটি শেষ হয়। এতে উভয় পক্ষ তাদের দাবির প্রতি অনড় থাকে। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করেছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের তাইফ ও ইয়ানবুর শহর লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে পুলে এ তে বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে এখন কাজাখস্তানের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাজাখস্তান 3-2 গোলে এগিয়ে আছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। ফুটবল। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। জাকার্তায় বাংলাদেশ সময় বেলা 3টায় খেলা শুরু হবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্য অস্ত যাবে 5:52। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব দেখার প্রত্যাশা ব্যক্ত। বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহযোগিতা জোরদারে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তারেক রহমানের আহ্বান। ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হল শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। এবং জাপানে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে এখন কাজাখস্তানের মুখোমুখি বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলবো প্রসব পরিকল্পনা নিয়ে, প্রাসঙ্গিক কথার বিষয়ে, নর্মাল ডেলিভারির সুবিধা নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার সুমাইয়া ফাসরিন। আপনার কাছে জানতে চাইবো যে নর্মাল ডেলিভারি বলতে আসলে আমরা কি বুঝি।
2: নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব যাকে বলছি আমরা, তা হচ্ছে একটি প্রাকৃতিক নিয়মে আমাদের সন্তান যখন মায়ের গর্ভে আসে এবং তার যখন মায়ের গর্ভে তার 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পূর্ণ হয়ে যায়, তারপরে যখন সে পৃথিবীতে আসার প্রক্রিয়াটি, সেটি যদি কোনো ধরনের আমরা যদি অস্ত্রোপচার ছাড়া, আমাদের যেটাকে বার্থ ক্যানেল বলছি, সেটি দিয়ে যদি সন্তান প্রসব হয়, তাহলে তাকে আমরা নর্মাল ডেলিভারি বলি।
1: আমরা জানি যে ডেলিভারির কিন্তু দুইটি মাধ্যম, একটা হচ্ছে সিজেরিয়ান সেকশন এবং আরেকটি হচ্ছে নর্মাল ডেলিভারি। তো আসলে কোনটির সুবিধা বেশি?
2: আমরা সবসময় উৎসাহ দিই নর্মাল ডেলিভারির জন্য এবং সর্বদিক থেকে বিবেচনা করলে নর্মাল ডেলিভারি সবচেয়ে সুবিধাজনক মা এবং শিশু উভয়ের জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে যখন নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারিগুলো তখন সুবিধাজনক হয়ে ওঠে।
1: এবং দেখা যায় যে সিজারিয়ান সেকশনের জন্য অনেক কিছু জরুরি হয়ে পড়ে অনেক সময় মায়ের গর্ভাবস্থায়। আসলে সেগুলো কি কি?
2: সেগুলো

0: সন্তানটি কি ধরনের অবস্থায় আছে কিংবা কিংবা তার কোনো ধরনের কোনো জটিলতা আছে কিনা। যদি দেখা যায় যে এমন হয় যে আমরা যাকে বলছি যে বাচ্চার মাথা উপরের দিকে চলে গেছে, পা নিচের দিকে, এরকম ধরনের যদি অবস্থা থাকে কিংবা বাচ্চা আড়াআড়ি ভাবে আছে, এমন অবস্থায় আসলে কিন্তু নর্মাল স্বাভাবিক ভাবে কিন্তু তখন বাচ্চা প্রসব হতে পারে না। এই ধরনের কোনো সমস্যা হলে অথবা প্লাসেন্টা প্রিভিয়া জাতীয় কোনো ধরনের সমস্যা যদি থাকে, অর্থাৎ গর্ভফুল যদি নির্দিষ্ট জায়গায় না না থাকে, নিচের দিকে না থাকে, এরকম হলে, কিংবা দেখা যাচ্ছে যে মার খিচুনি হচ্ছে, এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া হচ্ছে, এ সকল ক্ষেত্রে আসলে আমরা তখন বলি সিজারিয়ান।
1: মানে গর্ভাবস্থা ছাড়াও মার যদি আরো আনুষঙ্গিক অন্য কোন ধরনের ডিজিজ থেকে থাকে। এবারে জানতে চাইবো যে নর্মাল ডেলিভারি হবার জন্য কি ধরনের আসলে পদক্ষেপ নেওয়া যেতে পারে। নর্মাল সবাই তো আসলে চায় যে বাচ্চাটা নর্মাল ডেলিভারি হোক।
0: আসলে বলা যায় যে নর্মাল ডেলিভারির জন্য যেটাই আমরা বলছিলাম যে গর্ভকালীন যে সেবাগুলো নিতে হবে, তার যে নিয়ম কানুন গুলো থাকে, বাবা মাকে বলা হয় এবং তার পরিবারের সদস্যদেরকে বলা হয়, সেগুলো আসলে মানতে হবে। আর সেই সাথে নিয়মিত চেক আপ করতে হবে, মাকে তার বাচ্চার অবস্থান কি অবস্থানে শুচ্ছে, বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, পেটের মধ্যে বাচ্চা কিভাবে আছে সেটিও দেখতে হবে, এবং মাকে যে সকল কাজ থেকে বিরত করা হয়, যেমন ভারী কাজ বা অতিরিক্ত পরিশ্রম করা, এবং হচ্ছে এমন ভাবে হচ্ছে মানে চলাফেরা না করা যাতে করে তার বা তার গর্ভের সন্তানের ক্ষতি হয়, এই নিয়মগুলো মানতে হবে। সেই সাথে পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এগুলো নিয়মিত যদি আমরা পালন করি তাহলে দেখা যায় যে স্বাভাবিকভাবে একটা মা নর্মাল ডেলিভারির দিকে যেতে পারে।
1: নর্মাল ডেলিভারির সুবিধাগুলো কি কি?
0: নর্মাল ডেলিভারির প্রথম সুবিধাটি হচ্ছে যে এটি আসলে যেহেতু আমাদের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, যার কারণে মা এবং সন্তান উভয়ই অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে ওঠে। একজন মা যেহেতু স্বাভাবিক নিয়মে বাচ্চা প্রসব করছে, তার শরীরে কোনো অতিরিক্ত চাপ পড়ছে না, যার কারণে কোনো কাটা ছেঁড়ারও প্রয়োজন হচ্ছে না এবং সেগুলো কিন্তু শোকানোরও কোনো ধরনের ঝামেলা নেই। এবং দেখা যায় যে নর্মাল ডেলিভারিতে হওয়া বাচ্চাগুলো তুলনামূলকভাবে দ্রুত মায়ের বুকের দুধ খাওয়া শুরু করতে পারে, কেননা সিজারিয়ান সেকশনে দেখা যায় যে মাকে সিজারের পরে হচ্ছে মা শাল দুধ দেওয়া বাচ্চাকে দিতে অনেক দেরি হয়ে যায় এবং শাল দুধ দেওয়ার হার কিন্তু অনেক তুলনামূলকভাবে কম থাকে। সেক্ষেত্রে সিজারিয়ান বাচ্চাগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক আমরা এজন্য বলি যে কিছুটা কমে যায়, কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু মা এবং বাচ্চা দুজনের মধ্যে অত্যন্ত দ্রুত বন্ধনগুলো গড়ে ওঠে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে আসছে, মা এবং অতি দ্রুত তার ইনভলিউশন প্রক্রিয়া যেটি মানে জরায়ুর স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়ার যে প্রক্রিয়াটি সে শুরু করতে পারে, এবং দেখা যায় যে গর্ভপাতের পরে হচ্ছে আমরা যেটাকে বলছি যে তার পরবর্তী যে যে রক্তক্ষরণ বা বিভিন্ন ধরনের যে জটিলতাগুলো এগুলোও কিন্তু খুব কম হয়।
1: অর্থাৎ নর্মাল ডেলিভারি হলে মা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং তার প্রসব পরবর্তী সময়টি সে দেখা যায় যে সুস্থতার সাথেই কাটাতে পারছে। এবারে জানতে চাইবো যে আপনি যে কথা বলেছেন যে আসলে মা যেন অর্থাৎ গর্ভকালীন সেবাটি সে ঠিকভাবে নেয়, তো এই গর্ভকালীন সেবাটি আসলে মারা কয়বার নেবেন এবং কিভাবে তারা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন?
0: গর্ভকালীন সেবা আমরা বলে থাকি যে যতবার প্রয়োজন মা ততবারই নিতে পারবেন, কিন্তু আদর্শগতভাবে আমরা বলি চারবার অবশ্যই আসতে হবে। এছাড়াও তার প্রয়োজন হলে মা যে কোনো সময় যতবার খুশি সেবা নিতে পারবেন। এই চারবার আসলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে কম করে হলেও এই চারবার যেন সকলে উপস্থিত থাকেন। তা হচ্ছে একজন মা গর্ভবতী হওয়ার পর থেকে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে প্রথমবার আসতে হবে, তার পরবর্তী 24 সপ্তাহের মধ্যে আসবে দ্বিতীয়বার,
1: 6 মাসের
0: সময়ে, তার পরবর্তীতে আসবে 32 সপ্তাহে এবং সর্বশেষ আসবে 36 সপ্তাহ থেকে এবং তার পরবর্তীতে যতটুকু সময় লাগে। এই সময়ের মধ্যে মারা অবশ্যই যে একবার করে হলেও স্বাস্থ্যকর্মী কিংবা তার যে এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে অবশ্যই যেতে হবে।
1: অর্থাৎ নর্মাল ডেলিভারির সুবিধা নিতে হলে মাকে অবশ্যই তার গর্ভকালীন যে 4টি সেবা এবং এছাড়াও প্রয়োজনে যতবার তার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সেই সেবাটি তাকে অবশ্যই নিতে হবে। এবারে জানতে চাইবো যে আপনার কি পরামর্শ রয়েছে নর্মাল ডেলিভারি যেন সহজে মারা করাতে পারে তার জন্য?
0: আমার পরামর্শ থাকবে নর্মাল ডেলিভারি সহজ একটি ব্যাপার এবং আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে খুব সহজে আসলে আমরা যে কোনো এলাকাতে যেখানেই থাকি না কেন সেখানে কিন্তু নর্মাল ডেলিভারিগুলো করতে পারি। তাতে করে আমাদের আর্থিক দিক থেকেও যেমন হচ্ছে সঞ্চয় হচ্ছে সে এবং মা এবং শিশু দুজনেই কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। তাই আমাদের নিয়মিত চেক আপে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে
1: যেন প্রাতিষ্ঠানিক
0: ডেলিভারি যেন আমরা করাতে পারি।

0: ধন্যবাদ আপনাকে।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: আজ এ পর্যন্তই। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে।
1: আয়োজনমালায় এখন রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, একবার জিতে দিন আমায়। গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুরারোপ করেছেন আনোয়ার পারভেজ।

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। নদী, পাহাড়, বন, সমুদ্র সৈকত এবং সবুজ প্রকৃতির এক অপূর্ব কাব্য। আমাদের মাতৃভূমির প্রতি আবেগ, দেশপ্রেম এবং সংস্কৃতির অপরিসীম গৌরবের প্রতিশ্রুতি। হ্যাঁ প্রিয় শ্রোতা, দেশের গান শুনছেন। এবারের গানটি নিজের সাজানো সুরে কণ্ঠ দিয়েছেন আপেল মাহমুদ এবং কথাগুলো সাজিয়েছেন ইমরান নূর।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।
2: মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।
1: নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
2: আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন।
1: প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্তি গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা জানেন 2026-27 এই বছরকে নজরুল বর্ষ হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে এবং এই রাষ্ট্রীয়ভাবে ঘোষণাকৃত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বেতার আয়োজন করেছেন চির উন্নত মমশির কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের গুণী শিল্পীরা আমন্ত্রিত হয়ে আসছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের গান শোনাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি প্রিয় শিল্পী রুমি আজনবী। রুমি আজনবী, কেমন আছো তুমি?
1: জি ভালো আছি।
0: কেমন চলছে তোমাদের চর্চা?
1: হ্যাঁ চর্চা চলছে
0: চলছে, ব্যাস চললেই হলো, আমরা থেমে থাকবো না, আমরা চলবো। তো নিশ্চয়ই আমার কাছ থেকে শুনলে যে আমাদের নজরুল বর্ষ 2026-27, এই নজরুল বর্ষে বাংলাদেশ বেতার কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মধ্যে এটিও একটি, চির উন্নত মমশির। তো এই চির উন্নত মমশির এই অনুষ্ঠানের অবতারণা এই মুহূর্তে কতটুকু উপযোগী বলে তুমি মনে করো?
1: ধন্যবাদ আপনাকে। চির উন্নত মমশির, আমরা তো সবসময় কবি নজরুলকে, আমাদের প্রিয় কবিকে উন্নত শিরেই আমরা দেখতে চাচ্ছি, কিন্তু তার সৃষ্টিকর্মগুলো এবং তার যে প্রমিত বাণী ও সুরের যে সঙ্গীত আমরা যেটা নিয়ে চর্চা করি সেটাও যেন একটা উন্নত শিরের মতো ঊর্ধ্বে উঠে, মানে প্রমিত বাণী এবং সুর সহ যেমন
0: যেন সেই ঝান্ডাটা উঠবে,
1: ঝান্ডাটা উঠতে থাকে এবং উন্নত শিরের মতো।
0: অনেক ধন্যবাদ, তুমি ভারী চমৎকার করে বলেছো। তা আমরা গান শুনি একটি। কোন গান তুমি গাইবে?
1: আমি তবদারের প্রেম ভিখারি।
0: অসাধারণ এই গানটি সুধী মণ্ডলী। একেবারে প্রচলিত ধারার রাগ প্রধান যেসব গান তার থেকে একটি ভিন্ন, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে এবং রেকর্ড পেয়েছি মে 1941 সালে। শিল্পী ছিলেন রথীন চ্যাটার্জি, সুর একেবারেই মানে বলার অপেক্ষা রাখে না নজরুল। আর এরকম এক্সপেরিমেন্টাল রাগ প্রধান গান আমার মনে হয় খুব কম দেখা যায়। শুনি আমরা গানটি।

0: ভারী সুন্দর, খুব ভালো লাগলো। ছোট্ট করে যদি আমাদের এই নজরুল বর্ষের এই প্রাক্কালে তুমি আমাদের বর্তমান নজরুল চর্চা, বিশেষ করে সঙ্গীত চর্চা কেমনভাবে চলছে একটু যদি বলো।
1: ধন্যবাদ। আমরা যেভাবে চাইছি ঠিক সেইভাবে আমরা আসলে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে ছেলেমেয়েরা চর্চা করছে, ছেলেমেয়েরা আরও চর্চা করুক, যে উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউটে তারা ভর্তি হবে, বেশি বেশি করে ছেলেমেয়েরা এখানে আসবে এবং প্রমিত বাণী ও সুরের গান শিখবে, এগুলি তারা আবার গাইবে এবং তার থেকে সাধারণ অনুপ্রাণিত হবে।
0: একটি ব্যাপার তুমি বলো যে বাংলাদেশ বেতার তার জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগটা তাদের, তারা কিন্তু উদ্যোগ নিয়েছে যে নজরুল ইনস্টিটিউটের এযাবৎকাল প্রকাশিত স্বরলিপি যেগুলো, সেই সমস্ত স্বরলিপি ক্রমান্বয়ে শিল্পীদের দিয়ে প্রচার করানোর জন্য। এবং সেক্ষেত্রে এখানে ছোট বড় কোনো বিষয় নাই, যারা পারবে প্রমিত গান বাণী এবং স্বরলিপি খণ্ড অনুসরণ করে তাদেরই কিন্তু প্রোগ্রাম দেওয়া হবে, তাই না? এইটা তোমার কেমন লাগছে আমাদের বাংলাদেশ বেতারে?
1: এই জায়গাটি আমার কাছে খুবই মানে আমি আনন্দ পাচ্ছি এরকম, যে আপনার কাছে কি প্রথম আমি শুনলাম যে এরকম যে খণ্ডগুলি বেরিয়েছে তা ক্রমান্বয়ে রেকর্ড করে বাংলাদেশ বেতার এমন একটা আয়োজন করেছে আর কি। সেই ক্ষেত্রে যেমন দুই ও তিন, যখন এই দুই তিন চার খণ্ড প্রকাশিত হয় তখন আমি একদম সঙ্গীতের ভিতরেই ছিলাম না, আমি ছিলাম একটা ব্যবসা এবং পাশাপাশি সঙ্গীত করতাম। আমি তখন জামালপুর থেকে এখানে এসে কালেক্ট করে এগুলি নিয়ে যেতাম। আমার খুব ভালো লাগছে যে এখন এই ক্রমান্বয়ে সেই 65টা খণ্ড পর্যন্ত এটা করে যাবে, এতে মানে এটা একটা নতুন আমার কাছে লাগছে। যে
0: তার মানে কি বাংলাদেশ বেতার অনুভব করেছেন যে নজরুলকে প্রমিত রূপে আমরা প্রচার করব এবং সেই আমরা আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন সেই আন্দোলনকেই কিন্তু তারা সমর্থন করে এই ব্যাপারটা শুরু করেছেন এবং তার জন্য আমাদের বাংলাদেশ বেতারকে, বাংলাদেশ বেতার ঢাকাকে আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো এরপরে কোন গানটি তুমি শোনাবে?
1: এরপর তুমি যদি রাধা হতে চাও,
0: অসাধারণ। এটা আমাদের স্বরলিপি গ্রন্থ তৃতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে এবং লেবেল থেকে। রেকর্ড হয়েছে HMV অক্টোবর 1939 সালে, শিল্পী আমাদের প্রিয় যোধিকা রাই, সুর নজরুল। এবং এই গানটির মধ্যে সুধীমণ্ডলী আপনারা দেখবেন যে আমাদের সিলেট সুনামগঞ্জ অঞ্চলের যে লোকগানের ধারা তার কিছুটা আপনারা মিল পাবেন। অনেক ধন্যবাদ তোমাকে এই চমৎকার গানটি বেছে নেওয়ার জন্য। এবং সুধীমণ্ডলী আপনারা খেয়াল করবেন যে এই লোকগানটির মধ্যে বাংলাদেশের তথাকথিত পূর্ববঙ্গের প্রচলিত লোকগানের থেকে একটু আলাদা কিছু পাবেন। এটা সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের যে লোকসঙ্গীতের আবহ সেটার কিছু চিহ্ন আপনারা পাবেন। এই গানটির সঙ্গে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার আগামী দিন আরও সুন্দর হোক এবং নতুন নতুন গান নিয়ে, নতুন নতুন প্রমিত গান নিয়ে সামনে এগিয়ে যাও, সেই আশায় থাকবো আমরা। সুধীমণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন, নজরুলের সঙ্গে থাকবেন, প্রমিত নজরুলের সঙ্গে থাকবেন, প্রকৃত গুণী শিল্পীদের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় রুমি আজনবী, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিক সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন খবর।

0: এ সপ্তাহের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মনির খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতবন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। পল্লীগীতির আয়োজনে প্রথম শিল্পী ধ্রুব সরকার, কথা ও সুর বিজয় সরকার।

শুনছেন পল্লীগীতি, এবারে শিল্পী হালিমা পারভিন চিস্তি, কথা ও সুর আব্দুল হালিম মিয়া।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রভাত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঘুম ভেঙে সকালের আলো মুখে পড়তেই চোখ চলে যায় পর্দার ফাঁকগুলে নীল আকাশের দিকে। শরতের নীল আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা মনে এক অদ্ভুত দোলা দিয়ে যায়। এটি কেবল প্রকৃতির রূপ বদল নয়, বরং আমাদের হাজারো আবেগ, স্মৃতি আর উৎসবের কথা মনে করিয়ে দেয়। স্মৃতির মন্থনের মাঝে মন তখন চঞ্চল হয়ে ওঠে অ্যালারামের চিন্তায়, আর না বাজতেই মন খুশিতে নেচে ওঠে আজ ছুটির দিন মনে করে। নেই কোনো হুড়োহুড়ি ছুটে চলার তাড়া, সারাদিন গল্প আড্ডা, ঘুরে বেড়ানোর মাঝে জম্পেশ খাওয়া দাওয়া। ছুটির দিন সবার জন্য একরকম উপভোগ্য হলেও কিছু মানুষের কখনোই ছুটি মেলে না, বিশেষ করে যারা পরিবারের জন্য রান্নার দায়িত্বে থাকেন। তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি কিছুটা দায়িত্ব ভাগ করে নেওয়াটাও ছুটির দিনটাকে আরো আনন্দময় করে তোলে।
2: সমাজে একা বেঁচে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে অন্যের উপর নির্ভর করতে হয়। এই পারস্পরিক নির্ভরশীলতার প্রধান চালিকাশক্তি হল সহানুভূতিশীলতা। মানব চরিত্রের অন্যতম মহৎ এবং শ্রেষ্ঠ গুণ হল এই সহানুভূতিশীলতা। এটি কেবল একটি সাধারণ মানবিক অনুভূতি নয়, বরং সামাজিক বন্ধনকে দৃঢ় করার এক জাদুকরী শক্তি। অন্যের দুঃখ, কষ্ট, বেদনা ও অনুভূতিকে নিজের হৃদয়ে ধারণ করে তার পাশে দাঁড়ানোর মানসিকতাই হল সহানুভূতিশীলতা। সহজ কথায়, নিজেকে অন্যের অবস্থানে বসিয়ে তার মানসিক অবস্থা অনুধাবন করতে পারার ক্ষমতাই হল এই গুণের মূল কথা।
1: বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। মানুষ আজ যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে লিপ্ত, প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ ও ব্যস্ততা নিয়ে মগ্ন। কিন্তু এই যান্ত্রিকতা মানুষকে একা ও সমাজ বিচ্ছিন্ন করে তুলছে। বর্তমানের এই অস্থির ও যুদ্ধ বিগ্রহের পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে সহানুভূতিশীলতার কোনো বিকল্প নেই। অপরের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই বিশ্ব থেকে হানাহানি ও অশান্তি দূর করা সম্ভব।
2: সহানুভূতিশীলতা কেবল মুখে প্রকাশ করার বিষয় নয়, এটি কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এর চর্চা করতে পারি। বিপদের সময় কোনো মানুষের পাশে দাঁড়িয়ে কেবল একটু সহানুভূতি প্রকাশ করলে তার মনের অর্ধেক কষ্ট দূর হয়ে যায়। এটি আত্মমানবতার সেবার প্রধান ধাপ।
1: সহানুভূতিশীলতা হল মানবতার এক অনন্য অলঙ্কার। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের মনের সংকীর্ণতা দূর করে সহানুভূতিশীল হওয়া। নতুন প্রজন্ম এই গুণের আলোয় বিকশিত হয়ে সুন্দর, সমতাপূর্ণ এবং শান্তিময় পৃথিবী গড়ে তুলবে, সেই প্রত্যাশা অবিরাম। আজকের এই সুন্দর সকালে আরও প্রাণরসে ভরপুর করে তুলতে কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি মইনুল ইসলাম
2: এবং আমি ফারহানা খান পুরবী।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন থাকুন আমাদের সাথেই।

0: প্রিয় শ্রোতা, ইতিহাস হল একটি পিছনের আয়না। গাড়ি চালানোর সময় যেমন সামনে এগিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে পিছনের আয়নায় তাকাতে হয়, ঠিক তেমনি জীবনে বা রাষ্ট্রের অগ্রযাত্রার সঠিক পথে চলতে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হয়। অনেকেই মনে করেন ইতিহাস মানে কেবল কিছু মৃত রাজাবাচ্চা, যুদ্ধবিগ্রহ বা হারিয়ে যাওয়া সভ্যতার সাল তারিখের বিবরণ, কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাস হল মানব সভ্যতার এক জীবন্ত অভিজ্ঞতাশালা। ইতিহাস চর্চা মানেই শুধু পুরাতনকে আঁকড়ে ধরা নয়, বরং এটি বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের জন্য সঠিক দিক নির্দেশনা পেতে সাহায্য করে।
1: বন্ধুরা, শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

0: শ্রোতা বন্ধুরা, আজ 25 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 268তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি ব্যক্তিবর্গ তুল্য ব্যক্তিবর্গের জন্মবৃত্ত সংকলন এই দিনে। 1789 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল অব রাইটস প্রস্তাবিত হয়। 1969 খ্রিস্টাব্দের আজকের দিনে মরক্কোর রাবাতে ইসলামিক সম্মেলন সংস্থার OIC চার্টার স্বাক্ষরিত হয়। নাসা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মার্স অবসার্ভার মহাকাশযান উৎক্ষেপণ করে 1992 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরণী আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরণীর বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1950 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও গায়ক জাফর ইকবাল জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেটার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু 1965 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1952 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুপারম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জনকারী বিখ্যাত মার্কিন অভিনেতা ক্রিস্টোফার রিভ। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
1: শুভ জন্মদিন পুরোহিত।
2: অনেক ধন্যবাদ তোমাদেরকে।
0: আবিষ্কার উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যু ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত, যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 25 সেপ্টেম্বর, আজকে এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 2001 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর প্রখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস মৃত্যুবরণ করেন। 2003 খ্রিস্টাব্দের আজকের দিনে ফিলিস্তিনের প্রখ্যাত লেখক, সাহিত্য তত্ত্ববিদ ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইথ পৃথিবী থেকে বিদায় নেন। 2016 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকার কিংবদন্তি গলফ খেলোয়াড় আর্নল্ড বার্মান। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: আমাদের দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনা আমাদের স্থাপত্যশৈলীর গৌরবময় নিদর্শন। এই সকল ঐতিহ্যবাহী নিদর্শনসমূহ প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের অতীত মানুষদের রেখে যাওয়া শিল্প, সাহিত্য, আচার অনুষ্ঠান, স্থাপত্য এবং চিন্তাভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে চলেছে, যার মধ্য দিয়ে প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের শেকড়, আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের পূর্বপুরুষদের জীবন কেমন ছিল।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ জাদুঘরে, যেটি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন নামে পরিচিত হলেও এখানকার মানুষ সোনারগাঁ জাদুঘর নামে সর্বজন স্বীকৃত। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি একজন দর্শনার্থীর সাথে। আপনার কি নাম?
3: আমার নাম বীণা দাস।
2: এই যে সোনারগাঁ জাদুঘরে ঘুরতে আসছেন, কে কে আসছেন আপনারা?
3: আমি, আমার বোন আর বোনের ছেলে, আমার ছেলে নিয়ে আসছি।
2: সোনারগাঁ জাদুঘর এখানে ঘুরতে আসার মজা কি আলাদা?
3: এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে যে বই পড়ছে, কেন প্রসিদ্ধ সোনারগাঁ জাদুঘর, সে যে এখানে দেখছে বইয়ের মধ্যে যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে ভাস্কর্য এখানে আছে, ওগুলা দেখার জন্যই আর কি ওরে নিয়ে আসছি।
2: কি কি দেখলেন জাদুঘরে?
3: আমাদের আগে গ্রামের যে হাতের তৈরি জিনিসগুলা দেখলাম, নকশি খাতা আছে, আগে যে রাজা বাদশাদের যে সিন্দুক আছে, কত কিছুই আছে, এগুলো দেখলাম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে আঞ্চলিক জিনিসগুলা হয় সেগুলো এখানে আসছে, দেখার মতো সবকিছুই দেখলাম আর কি।
2: সোনারগাঁও লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দারবাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি সোনারগাঁ জাদুঘর দেখতে আসা একজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার?
4: আমার নাম শহীদুল ইসলাম।
2: সোনারগাঁ জাদুঘরে আসছেন দেখতে, কোথেকে আসছেন?
4: চুয়াডাঙ্গার থেকে আসছি।
2: কে কে আসছেন সোনারগাঁ জাদুঘর দেখতে?
4: আমার ছোট মেয়ে, আমার নাতনি আর নাত ছেলে।
2: সোনারগাঁ জাদুঘরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসছেন?
4: আমরা বই পুস্তকে পড়েছি
2: জি,
4: কিন্তু সেটা স্বচক্ষে দেখার জন্য এসছি
2: জি।
4: এখানকার রাজা বাদশাদের যে ঐতিহ্য সেইগুলো দেখার জন্য এসছি।
2: এই যে আপনি ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন, এই পরিদর্শন করে আপনার অনুভূতি কেমন?
4: স্বচক্ষে দেখে আমি অনেক আনন্দিত এবং মানুষের কাছে এটা বলতে পারবো যে আমি স্বচক্ষে দেখে এসছি।
2: প্রিয় শ্রোতা, জাদুঘরে দর্শনার্থী দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলংকার। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে। এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা। কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ, খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের তৈরি সামগ্রী, কারুপণ্যের প্রদর্শনী রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো আনন্দমোহন সরকারি কলেজের একজন শিক্ষকের সাথে, যিনি কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখানে শিক্ষা সফরে এসেছেন ঐতিহাসিক জায়গা পরিদর্শন করবার জন্য। কি নাম আপনার?
5: আমি আহমদ হোসেন জিন্না, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।
2: এখানে কর্তৃপক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করবার জন্য অনেক স্থাপনা তৈরি করেছে। পর্যটন কেন্দ্রকে আরো আকর্ষণীয় করবার জন্য দর্শকদের কাছে আর কি কি পরিকল্পনা যদি কর্তৃপক্ষ নেয় আপনি ভালোভাবে মনে করেন?
5: আমাদের যে ঐতিহাসিক নিদর্শন আছে, নিদর্শনগুলোর পাশে কে কিভাবে কত সালে কোন স্থাপনা তৈরি করেছেন সেটা সুন্দরভাবে লিখে দিলে ছাত্রছাত্রীরা সবাই উপকৃত হতো, কারণ বইয়ের দেখা আর সরাসরি দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে সুন্দর একটা লেখ আছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই লেখটা পুনরুজ্জীবিত করে, যেন বোট চালু করে একটা আধুনিক পর্যটন কেন্দ্র তৈরি করলে আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্য এবং একটা বিখ্যাত জায়গা সুবর্ণগ্রাম তথা সোনারগাঁয়ের সম্পর্কে আমরা বাঙালিরা এবং সারা বিশ্বের মানুষ জানতে পারবে ইনশাল্লাহ।
2: প্রিয় শ্রোতা, প্রতি বছর মাসব্যাপী এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান, লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজ শিল্পী ও কারুশিল্পীরা। সুপ্রিয় শ্রোতা, এখানে আমরা এখন কথা বলবো এই বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব কাজী মাহবুবুল আলমের সাথে। এই সোনারগাঁ জাদুঘর অর্থাৎ বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের আরো আধুনিকায়নের জন্য অর্থাৎ দর্শনার্থী আরো বেশি আকর্ষণ করবার জন্য সামনে কি কি আপনার পরিকল্পনা আছে?
6: আপনারা জেনে আনন্দিত হবে যে প্রতি বছর প্রায় 800,000+ দেশি বিদেশি দর্শনার্থী আসেন। এখানে আধুনিক জাদুঘর হবে। বর্তমানে আমাদের এখানে প্রায় 4,000 মতো লোক কারুশিল্পের বিভিন্ন মাধ্যমের নিদর্শন আছে। আমাদের নতুন জাদুঘরটি যখন চালু হবে তখন প্রায় 10,000 অধিক নিদর্শন সংরক্ষণ করা যাবে, দর্শনার্থী দেখতে পাবে।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল বাংলাদেশ কারু ও লোকশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁও জাদুঘরের ইতিহাস পর্যালোচনা। আগামী পর্বে অন্য কোন ঐতিহাসিক স্থাপনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: কালের অমিল যাত্রাপথে কত নদী বয়ে গেছে, কত সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে তার কোনো ইয়ত্তা নেই। এই মহাকালের রথযাত্রায় যে কয়টি ভাষা, সংস্কৃতি ও জনপদ নিজেদের স্বকীয়তা বজায় রেখে আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদের মধ্যে বাংলা অন্যতম। ভৌগোলিক সীমানা, ভাষার বিবর্তন এবং সংস্কৃতির রূপান্তরের মধ্য দিয়ে কালের যাত্রাপথে বাংলা এক গৌরবময় ইতিহাস রচনা করেছে। আজ বাংলা শুধু একটি ভূখণ্ডের নাম নয়, বরং তা কোটি কোটি বাঙালির আবেগ, অস্তিত্ব এবং এক সমৃদ্ধ সভ্যতার প্রতীক।
0: শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
7: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বাংলায় যখন একেবারে অরাজক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ মৎস্য নয় এর মতো একটি পরিস্থিতি বিরাজ করছিল, তখন এই জনপদে সুশাসন আনার জন্য গোপালের উপর শাসনভার অর্পণ করা হয়েছিল এবং গোপাল শাসনভার গ্রহণ করে সুন্দরভাবে রাজত্ব করেছিলেন এবং তার শাসনকালটি ছিল সত্যিকার অর্থেই খুবই সুন্দর। এবং গোপালের পর ক্ষমতায় আসেন ধর্মপাল, বাংলার পাল বংশের দ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ রাজা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা, গোপালের পুত্র ও উত্তরাধিকারী ধর্মপাল পালদের উদীয়মান প্রতিপত্তির যুগের সূচনা করেছিলেন। ধর্মপালের সুদীর্ঘ রাজত্বকালে অর্থাৎ 781 থেকে 821 খ্রিস্টাব্দ পর্যন্ত সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা ত্রিপক্ষীয় যুদ্ধ। উত্তর ভারতের মধ্য দেশে আধিপত্য বিস্তারের জন্য দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এবং মালব ও রাজস্থানের গুর্জর প্রতিহারদের সঙ্গে বাংলার পালগণের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। ললিতাদিত্য ও যশোর বর্মণের বিজয়াজয়ানের পর উত্তর ভারতের মধ্যমণি কনৌজ শূন্যস্থান পূরণের জন্য উল্লেখিত তিন শক্তির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ধর্মপাল উত্তর ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করার মতো যথেষ্ট শক্তির অধিকারী বলে নিজকে মনে করতেন। এক্ষেত্রে তিনি কিছু সাফল্য অর্জন করেছিলেন। এর যথার্থতা পাল তাম্র শাসনে উৎকীর্ণ কিছু প্রশংসাত্মক উক্তির মধ্যে দেখা যায় এবং কালের পথ পরিক্রমায় এই যুদ্ধের প্রকৃত গতিধারা নিরূপণ করা খুবই কষ্টসাধ্য ছিল। প্রাপ্ত তথ্যাদির আলোকে ঘটনার সম্ভাব্য গতিধারা রূপরেখা আমরা এইভাবে নিরূপণ করতে পারি। পাল রাজা ধর্মপাল এবং প্রতিহার রাজা বৎস স্বরাজের মধ্যে সংঘর্ষের মাধ্যমে 790 খ্রিস্টাব্দের দিকে ত্রিপক্ষীয় যুদ্ধের প্রথম পর্ব শুরু হয়। এতে প্রথম জনের পরাজয় ঘটে এবং পরে উভয়ই অভিন্ন শত্রু দক্ষিণাত্য থেকে আগত রাষ্ট্রকূট রাজা ধ্রুব ধারাবর্ষের হাতে দুজনেই পরাজিত হন। ধ্রুব অবশ্য তার সাফল্যকে ধরে রাখতে পারেননি, কারণ দাক্ষিণাত্যে নিজ রাজ্যে রক্ষার্থে তাকে ফিরে যেতে হয়েছিল। এভাবে উত্তর ভারতে সাম্রাজ্য স্থাপনের জন্য ধর্মপালের উদ্যোগে সফল লাভ করতে পারেনি। বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রতিহারদের কিছু সময় লেগেছিল। বিভিন্ন কারণে রাষ্ট্রকূটগণ তাদের ক্ষমতা ধরে রাখতে পারেননি এবং সে কারণেই তাদেরকে ফিরে যেতে হয়। এই অবস্থার মধ্যে প্রভাব বিস্তির জন্যে শুধু ধর্মপালেই রয়ে যান। সম্ভবত তিনি কিছুকাল এর জন্যে কৌনজের সিংহাসনে তার মনোনীত প্রতিনিধি চক্রায়ুধকে অধিষ্ঠিত করতে পেরেছিলেন। ধর্মপালের সাফল্যের কথা সভাকবিদের বিভিন্ন দলিলপত্রে উল্লেখ পাওয়া যায়। তাদের প্রশংসাত্মক উক্তিসমূহে ধর্মপালের খালিমপুর তাম্রশাসনের 12 নং শ্লোকে দেখা যায় যে তিনি চোখের ইঙ্গিত দ্বারা কন্যাকুঞ্জের রাজ অভিষেক সম্পন্ন করেছিলেন। ভোজ, মৎস্য, মদ্র, কুরু, যদু, যবন, অবন্তী, গান্ধার, কীর প্রভৃতি নরপালগণ প্রণতিপরায়ণ মস্তকে সাধু সাধু বলে এর সমর্থন করেছিলেন এবং আনন্দচিত্তে এই পঞ্চালবৃন্দ কর্তৃক স্ব অভিষেকের স্বর্ণকলস উদ্ধৃত করেছিলেন। পণ্ডিতগণ সভাকবি রচিত শ্লোকটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করে শ্লোকে উল্লেখিত সকল স্থান জয় এবং উত্তর পথ স্বামী হিসাবে পরিগণিত হওয়ার কৃতিত্ব ধর্মপালকে প্রদান করেন। এই উল্লেখিত দেশসমূহের উপর ধর্মপালের আধিপত্য বিস্তারের কথা অন্যান্য উপাদানেও সমর্থিত হয়নি। ধর্মপালের কিছু সাফল্য হয়তো ছিল এবং তার প্রভাব বলয় বড়জুর কৌনজ পর্যন্ত বিস্তার লাভ করেছিল এবং তিনি সেখানে তার মনোনীত প্রতিনিধিকে সিংহাসনে বসাতে সক্ষম হয়েছিলেন। সভাকবিগণ রাজ পৃষ্ঠপোষকদের এই সফলতার বর্ণনা লিপিবদ্ধ করতে গিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা অতিরঞ্জনে লিপ্ত হয়েছিলেন এবং পঞ্চিমাঞ্চলে যে কয়টি দেশের নাম কবিতার ছন্দে মিল খায় সেগুলোর নাম সেখানে উল্লেখ করেছিলেন। এক কথায় আমরা বলতে পারি যে ধর্মপাল পাল বংশের দ্বিতীয় রাজা হিসাবে তার রাজ্যের বিস্তৃতি ঘটাতে তিনি সক্ষম হয়েছিলেন।
1: প্রিয় শ্রোতা, পোশাক কেবল শরীরে ঢাকার উপকরণ নয়, বরং এটি একটি যুগের সংস্কৃতি, অর্থনীতি, জলবায়ু এবং সামাজিক বিবর্তনের ইতিহাস। যুগে যুগে সাজ ও পোশাকের এই পরিবর্তনশীল রূপ অত্যন্ত আকর্ষণীয়।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
8: শ্রোতাবৃন্দ, আজ আপনাদেরকে শোনাব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কাপড় সম্বন্ধে, তার ইতিহাস, নকশা, তাঁত, সংস্কৃতি ও আধুনিকতার প্রভাব কি কি সে সম্বন্ধে। বাংলাদেশের সংস্কৃতি মূলত বহুমাত্রিক। নদী, কৃষি, লোকশিল্প, স্থাপত্য, খাদ্যাভ্যাস ও পোশাকের মতো প্রতিটি ক্ষেত্রেই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। এই বৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব বস্ত্র ও পোশাক সংস্কৃতি। এক একটি জনগোষ্ঠীর পোশাক শুধু শরীর ঢাকার উপকরণ নয়, এর মধ্যে তাদের ইতিহাস, পরিবেশ, সামাজিক কাঠামো, বিশ্বাস, নান্দনিকতা, পারিবারিক ঐতিহ্য এবং নিজস্ব জাতিগত পরিচয়ের প্রকাশ ঘটে। একটি কাপড়ের রং, একটি বর্ডার, একটি জ্যামিতিক নকশা কিংবা একটি নির্দিষ্ট বুনন পদ্ধতি অনেক সময় একটি জনগোষ্ঠীর পরিচয় বহন করে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, উত্তরবঙ্গ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীগুলোর মধ্যে বস্ত্র ঐতিহ্যের উল্লেখযোগ্য বৈচিত্র্য রয়েছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, গারো, সাঁওতাল, হাজং সহ বিভিন্ন জনগোষ্ঠীর পোশাক ও বয়ন শিল্প এই বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাপড় বলতে কি বোঝায়? ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাপড় বলতে সাধারণভাবে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যভাবে ব্যবহৃত স্থানীয়ভাবে উৎপাদিত বস্ত্রকে বোঝানো হয়। এই ধরনের কাপড়ের বৈশিষ্ট্য সাধারণত অনেক বিষয়ের উপর নির্ভর করে। জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, স্থানীয় আবহাওয়া, সহজলভ্য কাঁচামাল, তাঁতপ্রযুক্তি, সামাজিক রীতি, ধর্মীয় সাংস্কৃতিক বিশ্বাস, নকশার ঐতিহ্য, স্থানীয় রঙের ব্যবহার, অর্থাৎ একটি জনগোষ্ঠীর কাপড়কে বুঝতে হলে শুধু কাপড়ের বাহ্যিক সৌন্দর্য দেখলেই হবে না, এর পেছনে থাকা সংস্কৃতি ও জীবনযাত্রাকে বুঝতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বস্ত্রের ইতিহাস। বাংলার সমতল ও পাহাড়ি অঞ্চলে বয়নশিল্পের ইতিহাস দীর্ঘ। পাহাড়ি জনগোষ্ঠীগুলোর মধ্যে হাতের কাপড়ে বোনার ঐতিহ্য বহু প্রজন্ম ধরে চলে আসছে। আগে অনেক পরিবার নিজেদের প্রয়োজনের কাপড় নিজেরাই তৈরি করত। নারীরা ঘরের কাজের পাশাপাশি সুতা প্রস্তুত, রং করা এবং কাপড় বোনার কাজ করতেন। একটি কাপড় তৈরি হওয়ার পুরো প্রক্রিয়ায় অনেক সময় পরিবারের সাংস্কৃতিক জ্ঞানেরই অংশ ছিল। এই জ্ঞান বই থেকে শেখার বিষয় ছিল না। মা মেয়েকে, দাদি নানিকে অথবা পরিবারের অভিজ্ঞ সদস্য নতুন প্রজন্মকে শেখাতেন।
0: শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব একটি ভক্তিমূলক নজরুল সঙ্গীত। শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে সময়কে হারিয়ে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। এবার বিদায় নেবার পালা। সকল সুন্দর ও সুস্থ জীবন কামনায় আজকের মতো এখানেই বিদায়।
1: চলে যাবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিস কুসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর 4টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। আগামী প্রজন্মের সুরক্ষায় দৃঢ় সংকল্প ও দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবেলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে, ঘোষণাপত্রে দেওয়া অঙ্গীকারগুলোকে বাস্তবে পদক্ষেপে রূপ দেবে এবং কোনো দেশকে যেন একা রাইজিং টাইডের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিড ওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। তিনি বলেন, এই রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও পেশাদার ধাত্রী। ইরান, তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বৈঠকে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে এগোনোর আহ্বান জানিয়েছেন। তিনি ওয়াশিংটনকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে বলেন। ইরান প্রসঙ্গে শি জিনপিং গত জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুসরণের তাগিদ দেন, তবে বৈঠকে বিষয়ে ওয়াশিংটন এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস নারী হকি টুর্নামেন্ট হকি ইভেন্টে পুল এ তে বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে ও কাজাখস্তানের সাথে 3 গোলে ড্র করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা এখন পুনঃপ্রচার করা হচ্ছে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয় আপনাকে জানাই অভিনন্দন। সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আমরা আপনার পূর্ণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে। একই সঙ্গে বিদায়ী সভাপতি ম্যাডাম এলেনা বেয়ারবককেও তার সুযোগ্য নেতৃত্বের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। শুরুতে আমি বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে বিনম্র চিত্রে স্মরণ করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024 সালের জুলাই আগস্টে বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতিও আমি জানাই অকৃত্রিম শ্রদ্ধা। ফ্যাসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় আন্দোলন সংগ্রামের পথ ধরে হাজারো প্রাণের বিনিময়ে বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠ, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি দেশের গণতন্ত্রকামী জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জাতিসংঘের এই বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি কিছুটা স্মৃতিকাতর। এই বিশ্বমঞ্চে দাঁড়িয়েই আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশ এবং জনগণের পক্ষে বক্তব্য রেখেছিলেন। একইভাবে আজ আমিও আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। গ্লোবালাইজেশনের এই সময় বিশ্বের যে প্রান্তেই যা কিছুই ঘটুক প্রতিটি রাষ্ট্রেই কম বেশি এর নেতিবাচক প্রভাব পড়ে। মানব সৃষ্ট বিরাজমান সংঘাতের ফলে বর্তমানে অনেক দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়েছে, তৈরি হচ্ছে মানবিক সংকট। যুদ্ধ সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে রয়েছে। জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। আমরা বিশ্বাস করি যে কোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত। বিপদাপন্ন রাষ্ট্রগুলির মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষায় হওয়া উচিত দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি। আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মরণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্ব শান্তির অন্তরায়। শান্তিপ্রিয় জাতি হিসাবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব মানবতা এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের পক্ষে বাংলাদেশের সমর্থন আমি আজ আবারও পুনর্ব্যক্ত করছি। স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের মনে উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার সহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। মাননীয় সভাপতি, চলমান বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের 81তম অধিবেশনের প্রতিপাদ্য রিস্টোরিং ট্রাস্ট ম্যানেজিং ট্রান্সফরমেশন আর ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ বহুপাক্ষিকতার নীতিতে অটল। পিস বিল্ডিং কমিশনের ভাইস চেয়ার হিসেবে বাংলাদেশ টেকসই শান্তি, সংঘাত প্রতিরোধ এবং অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রতিষ্ঠার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসাবে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের নারীদের সাহসী অংশগ্রহণ, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারী প্রতিফলন। বাংলাদেশ এবছর উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণার 40তম এবং ডারবেন ঘোষণা ও কর্ম পরিকল্পনার 25তম বার্ষিকী পালন করছে। অভিবাসন প্রক্রিয়া মানব সভ্যতার মতোই প্রাচীন। বিশ্বের অনেক দেশেই অভিবাসীগণ তাদের জন্মভূমি এবং অভিবাসিত দেশ উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ সরকার নিয়মিত নিরাপদ সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ আরও জোরালো বৈশ্বিক সহযোগিতা আশা করে। মাননীয় সভাপতি, বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে এটি একটি মানবিক সংকটে রূপ নিতে পারে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশ তেমন ভূমি

পরিষ্কার না রাখলেও বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে। এমতো অবস্থায় বাংলাদেশ ঝুঁকি মোকাবেলা করে টিকে থাকার সক্ষমতা অর্জনের পথ বেছে নিয়েছে। সুতরাং ক্লাইমেট জাস্টিস, জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ COP31-এ আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ আশা করছে। বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় সরকার কর্মসূচি জোরদার করেছে। এরই অংশ হিসাবে সরকার আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে। ক্লিন এনার্জি এবং সোলার এনার্জি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। দেশকে বন্যা খরার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু করেছে। বাংলাদেশে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে মিঠা পানি সরবরাহ প্রবাহ বৃদ্ধি, বৃহৎ জলাশয়ের মাধ্যমে পানি সংরক্ষণের জন্য তিস্তা মহা পরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজও শুরু করেছে। একই সঙ্গে পানি সংরক্ষণ এবং দূষণ রোধে আভ্যন্তরীণ পদক্ষেপ জোরদার করার পাশাপাশি আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে সরকার 1992 সালের ওয়াটার কনভেনশন স্বাক্ষর করেছে। মাননীয় সভাপতি, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে 2024 সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়। দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগও তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে $50 মিলিয়ন বরাদ্দ রেখেছে। মাননীয় সভাপতি, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, ফলে দেশের আর্থসামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন। নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে নারীদের জন্য সরকার নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে। স্নাতক শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ অবদারিত করেছে। শুধু ভোটের গণতন্ত্র নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চায়, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে। এবং সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড এবং ই হেলথ কার্ডের মতন বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে। প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ইস্যু করা ফ্যামিলি কার্ডকে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবেই বিবেচনা করে। প্রতিটি সেক্টরে সহায়তার জন্য প্রবর্তন করা কার্ডগুলোকে সমন্বয় করে একটি ইউনিভার্সাল কার্ড চালু করাও সরকারের পরিকল্পনায় রয়েছে। মাননীয় সভাপতি, চলতি বছরের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া 31 দফা কর্মসূচি সরকার বাস্তবায়ন করে চলেছে। জাতিসংঘ ঘোষিত SDG-র লিভ নো ওয়ান বিহাইন্ড এই প্রতিপাদ্যের সঙ্গে বর্তমান সরকারের 31 দফা কর্মসূচির কমপক্ষে 37% কার্যক্রমের সরাসরি এবং 27% কার্যক্রমের পরোক্ষভাবে মিল রয়েছে। সরকার আশা করে এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে শহর এবং গ্রামের মধ্যে উন্নয়ন বৈষম্য দূর হবে এবং একই সঙ্গে 2030 সাল এজেন্ডার সব ক্ষেত্রে জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে। বাংলাদেশ সরকার শিক্ষা

0: স্বাস্থ্য এবং স্পোর্টকে বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতন এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা খাতে জিডিপি বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। নৈতিক মানসম্য কর্মসূচি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষার উপরে জোর দিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ এবং পোশাক অর্থাৎ স্কুল ইউনিফর্ম এবং বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। সরকার আশা করে এর ফলে স্কুলে শিক্ষার্থীর হার এবং স্কুলে শিক্ষার মান বাড়বে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা সিলেবাসে প্রথমবারের মতন স্পোর্টকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই অংশ হিসাবে গত জুন মাসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সারা দেশে মাসব্যাপী আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে 2 মিলিয়নেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। মাননীয় সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি গড়বে আগামীর বিশ্বের ভবিষ্যৎ। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এবং বিজ্ঞানের এক নতুন যুগে প্রবেশ করছি। প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়। বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা আমাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনতে হবে। আমরা চাই আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভাজনে পরিণত হোক। বাংলাদেশ উদ্ভাবন এবং মেধাত্বকে সম্মান করে, একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। বিজ্ঞানের এই অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে। সবার জন্য ন্যায্য এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়ার বিকাশ এবং এর দ্রুত সম্প্রসারণের সুফল যাতে দেশে দেশে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, এ ব্যাপারে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি। মাননীয় সভাপতি, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সকল দেশের ক্ষেত্রে এই উত্তরণ প্রক্রিয়াটিকে টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মতন বিষয়গুলোতে ধারাবাহিক সহায়তা অপরিহার্য। বর্তমান বিশ্ব ব্যবস্থায় প্রতিটি দেশ একে অন্যের উপরে নির্ভরশীল। বাংলাদেশ মনে করে বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সহায়তা এবং সম্প্রসারণ কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থবহ সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরের সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারি। কোভিড মহামারী বিশ্বের কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল, তবে বিশ্বকে বার্তা দিয়েছে বিশ্ব সমাজকে টিকতে হলে অবশ্যই একের প্রতি অন্যের সহায়তা, সহমর্মিতা, সহযোগিতা অপরিহার্য। উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসা সামগ্রী এবং রোগ নির্ণয় সরঞ্জামের টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি, যাতে এগুলো সবার জন্য সহজলভ্য হয়। মাননীয় সভাপতি, রাষ্ট্রের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা এমন একটি সমৃদ্ধ, স্বনির্ভর, কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিশ্চিন্তে, নিরাপদে সমান অধিকার, সম্মান এবং মর্যাদার সঙ্গে বসবাস করতে সক্ষম হবে। মাননীয় সভাপতি, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ সব ক্ষেত্রেই বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। সরকার ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ বান্ধব, একটি নিরাপদ এবং স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অংশীদারিত্ব, উদ্ভাবন এবং দেশি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে, সর্বোপরি জনগণ পাবে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা। এজন্যই আমরা বলি সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সকল নীতি ও মূল্যবোধের প্রতি পুনরায় বাংলাদেশের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ।
1: নিউ ইয়র্কে জাতিসংঘ সদর।

0: বন্ধুরা, আবারও আমরা ফিরে এসেছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে।
1: নজরুলের জীবনের গল্প যত শুনি ততই অবাক হই, কত বাধা, কত দুঃখ, কত সংগ্রাম পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
0: আর ছোটদের কাছে নজরুল ছিলেন একেবারেই আপনজন। তার কবিতায় আছে ছুটে চলা, খেলাধুলা, দুরন্তপনা, কল্পনা আর সাহস।
1: আজকের ছোটদের নজরুল পর্বে সেই প্রিয় কবির জীবন ও সৃষ্টিকে শিশু কিশোরদের উপযোগী করে তুলে ধরা হবে। চলো বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের কবিতা শুনে আসি। অংশগ্রহণে নিবেদিতা খান সত্তা,

0: আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নৈকো খোকন ঘুম জাগানো পাখি, ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো, বলবো মামা কথা কো আর নাইকো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার, রবি রাগে চলবো আমি ঘুম ভাঙা গান গে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মে।
1: নজরুলকে জানার এই যাত্রা যেন শেষ হওয়ার নয়, তার জীবন আমাদের সাহস দেয়, তার কবিতা আমাদের স্বপ্ন দেখায়।
2: তাই তোমরাও স্বপ্ন দেখবে, সাহসী হবে এবং অন্যায় অসত্যের সামনে মাথা নত করবে।
1: এবার নজরুলের কথা থেকে নজরুলের গানের জগতে। নজরুলের গান মানেই নানা রঙের অনুভূতি,
2: কখনো প্রেম, কখনো আনন্দ, কখনো প্রকৃতি, কখনো ভক্তি। তার গান যেন মানুষের মনের নানা দরজা খুলে দেয়। আজকের গানটিও তেমনি এক মায়াময় অনুভূতির গান। চলো শুনি মনের রং লেগেছে।

0: গান শেষ হয়ে গেলেও তার রেশ যেন থেকে গেল আমাদের মনে। নজরুল সৃষ্টি আমাদের বারবার মনে করিয়ে দেয়, সুন্দরকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয়।
1: এবার একটু খবরের দিকে নজর দিই। আমাদের চারপাশে ছোট্ট বন্ধুরা কত ভালো কাজ করছে। কেউ হয়তো নতুন কিছু শিখছে, কেউ পুরস্কার পেয়েছে, কেউ সমাজ বা পরিবেশের জন্য সুন্দর কোনো উদ্যোগ নিয়েছে।
0: এই ছোট ছোট সাফল্যই একদিন বড় হয়ে দেশের সাফল্য হবে। তাই আজকের ছোটমণিদের খবর এ কি আছে তা জানতে মনোযোগ দিয়ে শুনি। খবর সংগ্রহ করেছেন মহাশ্বেতা চৌধুরী, পাঠে রয়েছে রাদিয়া ইসলাম রিদি।
2: আগামীর দেশ রচনার কারিগর আজকের শিশুরা, তারাই তো জাতির ভবিষ্যৎ। তাই দেশে এবং বিদেশে শিশুদের কাজকে গভীরভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই কারণে সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবর নিয়ে হাজির হয়েছি আমি রাদিয়া ইসলাম স্মৃতি। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। গত 23 সেপ্টেম্বর 2026 রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে লিডো বাংলাদেশ আয়োজিত ইয়াং জার্নালিস্ট চেঞ্জ মেকার ভয়েস ফর ভুলনারেবল চিলড্রেন অনুষ্ঠানের সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা তরুণ সাংবাদিক চেঞ্জ মেকার হিসেবে নিজেদের কণ্ঠ তুলে ধরে। তারা সরাসরি নীতি নির্ধারকদের সামনে জন্ম নিবন্ধন, নাগরিক সেবা ও বিভিন্ন প্রশাসনিক সমস্যার কথা তুলে ধরে সমাধানের দাবি জানায়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বিশেষ শিশুই হোক আর স্বাভাবিক শিশুই হোক, কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না। তিনি জানান, পরিবারহীন শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। শিশুদের উত্থাপিত জন্ম নিবন্ধন ও নাগরিক সেবা সংক্রান্ত সমস্যাগুলো শুনে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা এবং সমাজের সামনে নিজেদের কথা বলার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। অন্যদিকে গত 15 সেপ্টেম্বর 2026 রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ব্লু স্কাই স্কুলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা গান, নাচ ও ফ্যাশন শো সহ বিভিন্ন পরিবেশনায় নিজেদের প্রতিভা তুলে ধরে। তাদের সৃজনশীলতা ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান বলেন, শিশুদের প্রতিভা বিকাশ ও পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, কোনো শিশু যেন অবহেলার কারণে পিছিয়ে না পড়ে এবং দেশের 64 জেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত শিশুদের শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করা উচিত। তিনি শিশুদের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এবার দেশের বাইরের খবর। গত 21 সেপ্টেম্বর 2026 যুক্তরাজ্যে অনুষ্ঠিত ওয়েল চাইল্ড অ্যাওয়ার্ডস এ জটিল ও গুরুতর স্বাস্থ্যগত চ্যালেঞ্জের সঙ্গে জীবনযাপন করা শিশুদের সাহস অর্জন ও ইতিবাচক ভূমিকার জন্য সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কারটি ওয়েল চাইল্ড নামের শিশুকেন্দ্রিক দাতব্য সংস্থা আয়োজন করে। পুরস্কারপ্রাপ্ত শিশুদের মধ্যে 7 বছর বয়সী মার্কট জোন্স বিলিয়ংটন ইন্সপিরেশনাল চাইল্ড পুরস্কার পেয়েছেন। গুরুতর অসুস্থতার মধ্যেও হাঁটা, কথা বলা এবং দৈনন্দিন জীবনে স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যাওয়ার জন্য তাকে সম্মানিত করা হয়। এছাড়া 10 বছর বয়সী উইলকে 7 থেকে 11 বছর বয়সী বিভাগে সম্মানিত করা হয়েছে। সে হুইল চেয়ারে রাগবি, সাঁতার ও কারাতে চর্চার পাশাপাশি প্রতিবন্ধী ক্রীড়া সম্পর্কে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে। ছোট্টমণিদের খবর শেষ হলো।
0: সত্যি আমাদের ছোট বন্ধুরা কত কিছু করতে পারে, তোমরাও পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং নিয়মিত চেষ্টা করতে হবে।
1: ফুল পাখিদের আসর মানে হাসি, আনন্দ, মজা আর সৃজনশীলতার দারুণ এক মিলন মেলা। এই আসর পরিচালনা করবেন আপা কাজী সাকেরা বানু, অংশ নেবে আমাদের প্রিয় শিশু শিল্পবৃন্দ।
0: তাহলে বন্ধুরা সবাই প্রস্তুত তো? চলো শুরু হোক আজকের ফুল পাখিদের আসর।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আসর গম গম করছে, আরো আসছে ছোট্ট সোনামণিরা, এগিয়ে আসছে এগিয়ে আসছে, খুব ভালো লাগছে। আর জানো ছোট্ট সন্ধুরা, একটা আমাদের একটা বন্ধু এসছে সুদূর ফরিদপুর থেকে। আমি ভাবতেই পাচ্ছি না এত আকর্ষণ, এত ভালোবাসা আমাদের আসরের জন্য। সুদূর ফরিদপুর থেকে এসছে, আজকে সকালেই বেরিয়েছে তাও শুনলাম। আমি ভেবেছিলাম রাতে এসে আছে বুঝিবার, না সকালবেলা উঠে ও আমাদের এই নটার আসর ধরবার জন্য চলে এসছে। কত আগ্রহ দেখো। শুনবো, তুমি একটু বিশ্রাম নাও, আমরা একটা ছোট্ট বন্ধুর পরিবেশনা শুনে নিই। দেখি আর একটা ছোট্ট বন্ধু নাম বলো, আদিব ওকে গিয়ে দাও
1: নামটা বিনতে তারিক।
0: কি শোনাবে আমাদের?
1: ভোর হলো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোর খোল, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, খুলি হার তুলি পাল, ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল। আল সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে।
0: তোমার কপালেও একটা করে টিপ দিয়ে যায় না? খুব সুন্দর। দেখি আমাদের নতুন বন্ধু সুদূর প্রবাসী, প্রবাসী না ঢাকার বাইরে থেকে এসছো। এবারে বন্ধুর নামটা বলো তোমার।
2: হুমায়রা তাসফিয়া।
0: হুমায়রা কি শোনাবে আমাদের?
2: আবৃত্তি।
0: আবৃত্তি করবে, কোন কবিতা আবৃত্তি করবে বলো?
2: আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খুলো বাবা, খাইনি কো সাত দিন, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুকা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল, না বাবা, মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদ দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিশ গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ফেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কবাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুরি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। ধন্যবাদ।
0: জোরে হাততালি দিতে হবে, একটা সবাই হাততালি দাও। চমৎকার হুমায়রা, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার কবিতা, খুব সুন্দর হয়েছে। আমি দেখি যদি আমাদের সময় একটু দেয়, আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগে তোমাকে আর একটা কবিতা বলতে হবে যদি সম্ভব হয়। এবারের বন্ধু নাম বলো।
3: রূপসঞ্চারী চর্যা।
0: কি শোনাবে আমাদের?
3: একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা করছি, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য।

0: হাতে তালি দিচ্ছে না কেন আমার বন্ধুরা? কি হয়েছে? এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম হুমায়রা বিনতে তারেক।
0: কি শোনাবে আমাদের?
1: কবিতা
0: বলো।
1: ঝিঙে ফুল, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, ফুলমে পরনে দোতিকার করনে, ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দোল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, কান্তব্য শুনে সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ করি যা দেশ, মোরা বাঁচা নির্দেশ করে তার মশগুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, শ্যামল।
0: খুব সুন্দর হচ্ছে। এবারে বন্ধু
2: আমার নাম জান্নাতজামান লিবা।
0: কি শোনাবে?
2: আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করব।
0: আচ্ছা।
2: ধন্য।

0: থেমে গেলে আমি ভেবেছি তুমি গাইতেই থাকবে। ঠিক আছে, এর পরের দিন আমরা পুরোটা শুনবো, কেমন? এবারে বন্ধু,
1: আমার নাম জাফরিন সামিহালিয়ানা, আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মাস্টার বাবু কবিতাটি। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বিড়াল ছানাটি, আমিও কি মারিনে মাবেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী অবহেলা, আমি বলি চ ছ জ ঝ ইয়ো, ও শুধু বলে মিয়ো মিয়ো, প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো, যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে, চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সাপ পড়া ফেলে। ধন্যবাদ।
0: ওর আর কাজ কি? এবারে বন্ধু নীল, বন্ধু নাম বলো।
2: আমি নামিরা।
0: কি শোনাবে?
2: বাসন্তী, কবি কাজী নজরুল ইসলাম। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, নাজেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, টমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিস, মধুরাত নাই হতে ইস মাধবের কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুমাবি, হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানের হিঙুন।
0: মজা লাগলো, দারুণ মজার কবিতা। এবারের বন্ধু
3: নামটা বলা জাহান নোভা।
0: কি শোনাবে?
3: আমি গান শোনাবো আজকে। আমি শোনাতে চাই আজি বাংলাদেশের হৃদয়।
0: শুরু করো।

দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। ডান হাতে তার খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি ললাট।

0: কি হলো, থমকে গেলে কেন? আমি তো ভেবেছিলাম তুমি কন্টিনিউ করবে, এর পরের দিন কিন্তু ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ, আমাদেরকে পুরো গানটা শোনাবে। এবারের বন্ধুর নাম বলো।
1: নাম শাহরিয়ার হাসান এলবাস, আমি টিভি সেট গান বলবো।
0: আমাদের নিয়মিত বন্ধু শাহরিয়ার,
1: এক

0: সেখানে থাকবি না কোনো শাসন, সেখানে থাকবি না কোনো ভাতন, পাখি হয়ে ফুটবো, পুরো হয়ে ফুটবো, পুরো হয়ে ফুটবো, তারায় তারায় আকাশে এসে বেশি বেড়াবো।
1: ছোট বন্ধুরা, আমাদের নিয়মিত বন্ধু শাহরিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ওর কবিতা শুনেই বোঝা গেছে ছন্দ তাল লয় ঠিক নাও থাকতে পারে, কিন্তু অদম্য আগ্রহ আমাদের আসরের জন্যে, এই জন্যে আমরা নিয়মিত ওকে সুযোগ দিয়ে থাকি। আমাদের অনেকের ঘরেই এমনি সুবিধা বঞ্চিত শিশুরা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকে আমাদের একটু সুযোগ দিতে হবে, সমাজের সব বাচ্চাদের সঙ্গে মেশার জন্য সুযোগ দিতে হবে, তাহলেই তোরা আমাদের সঙ্গে একীভূত হতে পারবে। ছোট বন্ধুরা, এবারের বন্ধু নাম বলো।
2: ওয়াসিক শাহরিয়ার।
1: কি শোনাবে?
2: আমি আদর্শ ছেলে কবিতাটি আবৃত্তি করব, লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ।
1: তোমাদের জন্যই আমরা তাকিয়ে আছি, দেশের কল্যাণ হবে তোমরা মানুষ হলে। এবারে বন্ধু নাম বলো।
3: রাদিয়া।
1: কি শোনাবে?
3: আমি এখন একটি গান পরিবেশন করার চেষ্টা করি।

0: হবে, এই জামাটা ভালো লাগছে না। এবারের বন্ধু নামটা
1: আদিব,
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল কবিতাটি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি হতে শত বর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্প নাই অবগাহি ভেবে দেখো মনে। ধন্যবাদ।
0: সময়ের স্বল্পতার জন্য আমরা কিন্তু পুরো কবিতাটা শুনতে পাচ্ছি না, আমাদের অনেক বন্ধু বাকি আছে। এখন এবারে বন্ধু নামটা বলো ঝটপট।
2: নিবেদিতা খান সত্তা।
0: কি শোনাবে?
2: আমি একটি ছড়া গান শোনাবো।

চমৎকার, শেষ ভালো যার সব ভালো তার, খুব সুন্দর হয়েছে গানটা। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ফুল পাখিদের আসরে আমি বিশেষ করে হুমায়রাকে আবারও ধন্যবাদ জানাতে চাই। সে সুদূর ফরিদপুর থেকে আমাদের আসরে এসেছে, সেজন্যে এর পরের দিন আমরা ওর পরিবেশনা আরও শুনব। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।

0: শুনছিলাম ফুলপাখিদের আসর। এমনই করে ফুলপাখির মধুর গল্প চলতে থাকুক সুখ ও সমৃদ্ধিতে, ভালো থাকুক প্রকৃতি, ভরে উঠুক সবার জীবন।
1: অনুষ্ঠানে গ্রন্থনায় ছিলেন মোসাম্মদ তানজিরা শামসুন্নাহার, উপস্থাপনে ছিলাম আমরা দুজন, আমি লাইবানুর বিনতে রহমান
0: এবং আমি মোহাম্মদ আদিবুজ্জামান।
1: যন্ত্রসংগীত সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান এবং আব্দুল মতিন খান। প্রকৌশল সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর হোসেন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ শামসুল হক।
0: আজকের অনুষ্ঠানটির তত্ত্বাবধায়ক আব্দুল হক, আর কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। তোমাদের প্রিয় কলকাকলির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার কথা হবে কলকাকলির আকাশে।
1: বন্ধুরা, শুভ বিদায়।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানব হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারের নিরাপদে ফিরিয়ে নেয় এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ ৩R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তাঁর সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। আগামী প্রজন্মের সুরক্ষায় দৃঢ় সংকল্প এবং দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবেলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে, ঘোষণাপত্রে দেয়া অঙ্গীকারগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডঃ জুবায়দা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। তিনি বলেন, এ রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী। ইরান, তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে এগোনোর আহ্বান জানিয়েছেন। তিনি ওয়াশিংটনকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার করতে বলেন। ইরান প্রসঙ্গে শি জিনপিং যুদ্ধ বন্ধে গত জুনে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুসরণের তাগিদ দেন। তবে বৈঠকের বিষয়ে ওয়াশিংটন এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। খেলার খবর, ফুটবল। ইন্দোনেশিয়ার ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে জাকার্তায়। বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলা শুরু হবে। এছাড়া ২৮শে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং ১লা অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।

0: গল্প মানুষকে ভাবায়, কিন্তু সুর মানুষকে ভাষায়। চলচ্চিত্রের সেই জাদুকরী সুরগুলোই জীবনের আবহ সঙ্গীত। স্মৃতির পাতায় জমে থাকা সেই কালজয়ী সুরগুলো নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন সিনেমার প্রাণ। কিছু সময় জুড়ে হৃদয় দোলা দেওয়া সুরের ভেলায় ভেসে থাকবো আমরা। আর পুরো আয়োজনে আপনাদের সাথে স্টুডিওতে আছি আমি ইয়োরমা শাহজাহান,
1: আমি শাহিনুজ্জামান শিশির।
0: শ্রোতা বন্ধুরা, চলুন ডুব দেওয়া যাক সুরের সেই চিরচেনা জগতে। শুনে নিই আজকের আয়োজনের প্রথম গান।

সাগরের বিশাল সৈকত বা দূর কোনো প্রান্ত থেকে ঢেউ যেন অনবরত তাকে ডেকে চলেছে, কিন্তু মনের সেই ডাক শুনে ছুটে যাওয়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষটি যেতে পারছে না, কারণ তার দুই পায়ে যেন এক অদৃশ্য সামাজিক বা পারিপার্শ্বিক শিকল বাঁধা রয়েছে। এটি যেন মানুষের মনের ইচ্ছা এবং বাস্তব জীবনের বাধ্যবাধকতার মধ্যকার দ্বন্দ্বকে ফুটিয়ে তোলে। শ্রোতা বন্ধুরা, চলুন শুনে আসি চলচ্চিত্র ইতিহাসের একটি অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী রোমান্টিক বিরহ প্রধান গান।

কারো কোনো ভঙ্গি, হাসি বা উপস্থিতি মনকে নাড়া দিয়ে যায়, যাকে দেখে খুব চেনা মনে হয় কিন্তু পরক্ষণে এক অদ্ভুত রহস্যের কারণে তাকে অচেনাও ঠেকে। এটি মূলত এমন এক মনের অনুভূতি যেখানে ভালোবাসার মানুষটিকে হাজারো মানুষের ভিড়ে চিনে নেওয়ার এক তীব্র মনস্তাত্ত্বিক প্রয়াস থাকে। মূলত মানুষের জীবনের এক অদ্ভুত রোমান্টিক দ্বিধা, মনের গভীর আকাঙ্ক্ষা এবং প্রিয়জনের প্রতি আধ্যাত্মিক টানের একটি চমৎকার কাব্যিক বহিঃপ্রকাশ। শ্রোতা বন্ধুরা, চলুন শুনে আসি সূর্যকন্যা সিনেমার তেমন একটি ভালোবাসার গান।

সিনেমার গান আমাদের মনে করিয়ে দেয় প্রেম আসলে কতটা গভীর আর অমর হতে পারে। যুগ পেরিয়ে গেলেও গানের সুর আজও আমাদের মনের কোণে এক মুহূর্তের শান্তি এনে দেয়। প্রেমিক তার প্রেমিকাকে নিজের মনের মাধুরী দিয়ে চিরকাল আগড়ে রাখার অঙ্গীকার ব্যক্ত করে। প্রেমিকাও তার ভালোবাসার প্রতিদান দিয়ে নিজেকে প্রেমিকের জীবনের চিরসাথী হিসেবে ঘোষণা করে। তাদের এই ভালোবাসা কেবল ইহজীবনেই নয়, মৃত্যুর ওপারেও অমর থাকবে। শারীরিক অস্তিত্ব হারিয়ে গেলেও প্রেমিকা বাতাস ও সুবাস হয়ে প্রেমিকের মাঝে বেঁচে থাকার আকুতি জানায়। শ্রোতা বন্ধুরা, চলুন শুনে নেই কাজললতা চলচ্চিত্রের একটি কালজয়ী ও চিরসবুজ রোমান্টিক গান

বাসর রাত একজন নারীর জীবনে সবচেয়ে আনন্দের এবং সুখের হওয়ার কথা, কিন্তু জীবনের জটিলতায় সেই রাত এবং পালঙ্কই যেন হয়ে উঠেছে সীমাহীন দুঃখ ও বেদনার প্রতীক। পায়ে শাসনের বেড়ি পড়া এবং চোখে অপবাদের কালি মাখা সত্ত্বেও এইটি যেন নিয়তি বা কপালের লিখন। এই দুঃখ এবং একাকিত্বই পোশাকের মতো সারা অঙ্গে জড়িয়ে আছে। নিঃসঙ্গ জীবনের প্রতিটা দিন এবং রাত কাটে হৃদয়ের ভিতরের তীব্র আগুনে, যা দিন দিন যেন দ্বিগুণ হয়ে উঠছে। এ যেন জীবনের চরম ট্র্যাজেডি, সামাজিক লাঞ্ছনা ও একাকিত্বের এক করুণ এবং হৃদয়স্পর্শী বহিঃপ্রকাশ। শ্রোতা বন্ধুরা, শুনে আসি অলঙ্কার চলচ্চিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় গান।

প্রিয় মানুষের কাছে আসা এবং ভালোবাসার স্পর্শে পুরো জীবনটা যেন এক মধুর স্বপ্নে আচ্ছন্ন হয়ে যায়। মনের মানুষটিকে খুঁজে পাওয়ার এই বিশেষ লগ্নটিকে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ও মধুর সময় হিসেবে বিবেচনা করা হয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের সুরে সুরে এবং ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধন্য হতে চাওয়ার এক চিরন্তন প্রার্থনা। প্রেমের মধুর আকুতি পরম নির্ভরতা এবং ভালোবাসার মৌখিক স্বীকৃতি পাওয়ার তীব্র ইচ্ছা নিয়ে তেমনই একটি ভালোবাসার গান শুনব।

0: প্রিয় শ্রোতা, কথায় গল্পে ও গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। সিনেমার গানগুলো আমাদের স্মৃতির অ্যালবামে জমে থাকা নানা স্বপ্ন আর চলার পথের কথাই মনে করিয়ে দেয়।
1: আশা করি আজকের গানগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও ভালোবাসার রেশ রেখে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী পর্বে আবার ফিরবো নতুন পুরনো সুরের পশ্চা সাজিয়ে। ততদিন পর্যন্ত
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ, গবেষণা ও গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনা এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইয়র্মা শায়ের জাহান, সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী মোহাম্মদ এজাজ হোসেন খান, শিল্পীকণ্ঠে প্রথম গান আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।

0: মোহাম্মদ এজাজ হোসেন খানের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন ডালিতে এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ফারজানা ইয়াসমিন। গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন দেবা পাল।

আধুনিক গান শুনছেন শিল্পী ফারজানা ইয়াসমিন। গানটির কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ এবং এবারের গানটির সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্র পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষত বিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ ৩R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। আগামী প্রজন্মের সুরক্ষায় দৃঢ় সংকল্প এবং দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবেলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার মিডওয়াইফারি অন্তর্ভুক্ত শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। তিনি বলেন, এই রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী। ইরান, তাইওয়ান ও বাণিজ্যিক ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানান, তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে শি জিনপিং গতকাল ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই বৈঠক করেন। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের প্রথম আলোচনা কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে গত প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধবন্ধের উভয় পক্ষে তাদের অবস্থানের অনড় থাকায় কার্যত তা ফলশ্রুত হয়নি। ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি নৌ রুট হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পেলেও তেহরান ও ওয়াশিংটন এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। খেলার খবর, ফুটবল। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। জাকার্তায় বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থলবন্দর গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে 5 দফা প্রস্তাব পেশ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ টেকসই বিশ্ব গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির, সাইবার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন, হাম মোকাবিলায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে টিকা কার্যক্রম, আওতায় আসবে 34 লাখ শিশু, সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করল সরকার, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় 15 পুলিশ কর্মকর্তা সহ নিহত অন্তত 27, এবং জাপানে এশিয়ান গেমসে উষু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময়ে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে তারা মত বিনিময় করেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানগণ।
2: মঙ্গলবার রোহিঙ্গা সংকট বিষয়ক এক উচ্চ পর্যায়ের পার্শ্ব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে 5 দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত, ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 9 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, গাম্বিয়ার উপরাষ্ট্রপতি মোহাম্মদ বি এস জিয়ালো, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ট্রাস্টিশিপ কাউন্সিলে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুলভ অর্থায়ন নিশ্চিত করা সহ বৈশ্বিক উষ্ণায়ন, 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, জলবায়ু স্মার্ট প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিলের পূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান 0.5% কম, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু মোকাবেলায় প্রধানমন্ত্রী 5টি জরুরি পদক্ষেপের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বাংলাদেশের জিডিপির প্রায় 1% সমপরিমাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের বাজেটে জলবায়ু অভিযোজনের জন্য প্রায় 3.19 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া বাংলাদেশ বড় ধরনের ক্ষতির ঝুঁকি এড়াতে পারবে না।
2: সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে 11টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
3: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ নেটওয়ার্ক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। বুধবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সব পক্ষ সমান সুবিধা পায়। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করা, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্রশিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সোমবার বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে সমঝোতা হয়। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন।
3: হাম ও রুবেলার সংক্রমণ নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকাদানের আওতায় আনতে শুরু হচ্ছে মাসব্যাপী ক্যাম্পেইন। এই টিকাদান কর্মসূচি আগামী 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। চলতি বছর হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত এপ্রিল থেকে পরিচালিত ক্যাম্পেইনে প্রায় 1,98,30,000 শিশু টিকা পেয়েছে। তবে এখনও যারা টিকা নিতে পারেনি এমন 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 34 লাখ শিশুকে এই ক্যাম্পেইনের টিকা দেওয়া হবে।
2: আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেট চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল 135 টাকা, অকটেন 165 টাকা, পেট্রোল 160 টাকা এবং কেরোসিন 155 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়ার রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থেই বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। পার্শ্ববর্তী দেশ ও বিভিন্ন অঞ্চলের দেশগুলোর জ্বালানি তেলের দর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের স্বয়ংক্রিয় দর পদ্ধতি পুরোপুরি কার্যকর করলে ডিজেলের প্রতি লিটারের দাম আরও বেশি নির্ধারণ করতে হতো।
3: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়লেও বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পরিবহন খাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
2: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলায় ১৫ জন পুলিশ কর্মকর্তা সহ অন্তত ২৭ জন নিহত, ৫৬ জনেরও বেশি আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাতে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে অবস্থিত মসজিদের প্রবেশ পথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। মুসল্লিরা জুম্মার নামাজের জন্য এই সময় মসজিদে প্রবেশ করছিলেন। পুলিশ জানায়, হামলাটি আত্মঘাতী ছিল। পরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীর সহযোগীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
3: আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান সীমান্তবর্তী সন্ত্রাস কবলিত অঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। তথ্য মন্ত্রণালয় সোমবার একথা জানায়। এদিকে আফগানিস্তানের কর্মকর্তারা জানান, দেশটির উত্তর পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে।
2: আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতা নিয়ে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। নিউ ইয়র্কে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসিত সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ব্যতীত কোন মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কোন সময়সীমা নেই ও এটির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তার সুবিধা পাবে।
3: জাপানে এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করেছে। মঙ্গলবার মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশের জিন্নাত আক্তার। এদিকে নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত স্বর্ণপদক লাভ করে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন ২৭টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ সহ ৪২টি পদক নিয়ে তালিকার শীর্ষ অবস্থান করছে।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় ছিলাম মীর নাসির আহমেদ এবং আমি শিরিন শিলা। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বৌমা।
1: জি আব্বা।
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
2: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালাম, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
0: হ্যাঁ।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনায় সৌরভ পাল তুষার শুভ।

একটি দেশের ভবিষ্যৎ কেবল তার উন্নয়ন পরিকল্পনায় নয়, সেই ভবিষ্যৎ লুকিয়ে থাকে তারুণ্যের স্বপ্নে, চিন্তায় ও কর্মপ্রচেষ্টায়। তরুণরাই নতুন সম্ভাবনার সন্ধান করে, প্রচলিত ধারণাকে প্রশ্ন করে এবং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার সাহস দেখায়। তারুণ্য মানে শুধু জীবনের কোনো একটি নির্দিষ্ট বয়স নয়, তারুণ্য মানে উদ্যম, সৃজনশীলতা, সাহস এবং নতুন কিছু করার অদম্য আকাঙ্ক্ষা। একজন তরুণ যখন জ্ঞান চর্চা করে, গবেষণায় যুক্ত হয়, প্রযুক্তিকে কাজে লাগায়, উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে কিংবা সমাজের মানুষের পাশে দাঁড়ায়, তখন সে শুধু নিজের ভবিষ্যৎ নির্মাণ করে না, দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, সৌরভ পাল শুভ।

আজ তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও প্রত্যয়ের কথা আরো কাছ থেকে জানতে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার সময় মাত্র 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও আজ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট এবং অর্ধ শতাধিক গবেষণা কেন্দ্র ও ব্যুরো। কলা, বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস সহ জ্ঞানের নানা শাখায় এখানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। জ্ঞানচর্চা, মুক্ত চিন্তা, সংস্কৃতি ও সামাজিক আন্দোলনের দীর্ঘ ঐতিহ্যে সমৃদ্ধ এই ক্যাম্পাসে আমরা আজ কথা বলবো তরুণদের সাথে। জানবো তাদের স্বপ্নের কথা, দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনার কথা এবং বাংলাদেশকে এগিয়ে নিতে তারা কী ভূমিকা রাখতে চায় সেই প্রত্যয়ের কথা।

শ্রোতা বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বটতলায়। কলা ভবনের সামনে অবস্থিত এই চত্বরে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অপরাজেয় বাংলা। এই ভাস্কর্যটি প্রতিনিয়ত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত মহান স্বাধীনতার কথা। আর এই চত্বরে আপনারা হয়তো শুনতেই

0: বিভাগে চতুর্থ বর্ষ।
1: আমার নাম অরিত্র বসাক্রম, পড়াশোনা করছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চতুর্থ বর্ষ।
2: আপনারা তো সবাই গান করছিলেন ছোটবেলা থেকেই, কি আপনারা গানের সাথে যুক্ত?
3: সত্যি বলতে খুবই ছোটবেলা থেকে আমি গানের সাথে যুক্ত। ছোটবেলা থেকে শিল্পকলাতে আমাকে ভর্তি করানো হয়, তারপর থেকেই অনেক দিন হয়ে গেল গানের সাথে যুক্ত আছি আমি।
2: বাহ, আর আপনারা?
1: আমিও আসলে ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত আছি, চেষ্টা করি যে দিনের বিভিন্ন সময় আর কি গান বাজনা আসো বসার জন্য।
2: তার মানে আপনারা কি প্রতিনিয়ত এরকম বন্ধুদের সাথে গানের আড্ডা একত্রিত হন?
3: ক্লাসের ফাঁকে ফাঁকে বোরিং ডে গুলাকে আরো সুন্দর করে তুলতে এরকম আমরা প্রতিনিয়তই বসাই।
2: খুব দারুণ ব্যাপার, তাহলে চলুন আপনাদের থেকে একটা গান শুনি।

0: বাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনানোর জন্য। আপনাদের এই বন্ধুত্ব আর এই গানের আড্ডা আরো সমৃদ্ধ হোক। আপনাদের সবার জন্য শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আমরা এখন চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাবের ক্লাব রুমে। আমরা এখানে এসে দেখা পেয়ে গেছি এখানকার একজন এক্সিকিউটিভ মেম্বারের সাথে। চলুন আমরা তার সাথে পরিচিত হই। আপনার নাম?
1: আমি ফারহান আক্তার রেশমা, ডিপার্টমেন্ট অফ জুলজি, সেশন 24।
0: আপনি তো চেস ক্লাবের সাথে যুক্ত আছেন একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। চেস তো আসলে একটা বুদ্ধির খেলা, তাই না?
1: জি অবশ্যই, চেস সম্পূর্ণ একটা মাইন্ড গেম। এই গেমটা আপনাকে হ্যাপিনেস দেবে, সাথে আপনাকে ফ্রাস্ট্রেটেডও করবে। আপনি যখন গেম খেলবেন, উইন করবেন, ভালো মুভ দিবেন, বেস্ট মুভ, তখন খুবই ভালো লাগবে। কিন্তু একটা উইনিং পজিশন থেকে আপনি যখন একটা ব্লান্ডার করবেন, তখন মানে ওই অনুভূতিটা বলার মতো না, মানে অনেক এক্সাস্টিং লাগে যখন আপনি জিতার মুখোমুখি হয়েও একটা ভুল করে হেরে যান। এটা খুবই, কিন্তু ওভারঅল চেসটা আপনাকে হাসাবে, কাঁদাবে গেমের মাঝে, মানে এরকম এক্সাইটিং গেম হয়তো আপনি অন্য কোথাও পাবেন না।
0: ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাব আসলে যে দাবা খেলা, এটাকে নিয়ে কিভাবে কাজ করছে? চেস ক্লাব আসলে কি ভূমিকা রাখছে দাবা খেলার ক্ষেত্রে?
1: আমরা এখানে প্রত্যেক বৃহস্পতিবার বিকেলবেলা 4-3টার দিকে একটা করে প্র্যাকটিস সেশন রাখতেছি। এখানে আমাদের ক্লাবের জেনারেল মেম্বার, ক্যাম্পাসের যে কেউ, দেন আউট ক্যাম্পাসের যে কেউ এসে বিকেলবেলা এখানে প্র্যাকটিস সেশনে পার্টিসিপেট করতে পারে। এটা যতক্ষণ কন্টিনিউ রাখে আমরা সেটা রাখি 6-7 পর্যন্ত, তাদের ওপর এটা থাকতেছে। দেন আমরা রিসেন্টলি মেম্বার রিক্রুটমেন্ট করা হয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা ফ্রেশার টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি। আর আমরা সাধারণত বিগ টুর্নামেন্টগুলো অ্যারেঞ্জ করে থাকি।
0: আর কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে চেস ক্লাবের সামনে?
1: আমরা আরও বড় বড় টুর্নামেন্ট করবো ইনশাল্লাহ, এবং অনেক প্লেয়ার আসছে।

0: দেশের স্টুডেন্ট যারা চেস নিয়ে খুব ইন্টারেস্টেড তাদেরকে ইনশাল্লাহ আমরা ভালো করে আরো শেখাবো।
1: খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বুদ্ধির খেলা, মেধার খেলা, দাবা, এটা আরো বিকশিত হোক বাংলাদেশে, বাংলাদেশে আরো আন্তর্জাতিক মানের দাবাড়ু তৈরি হোক, সেই প্রত্যাশা রইল। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঋত্বিকা বিশ্বাস শিমু। ঋত্বিকা, আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: আপনি তো বোধহয় অনেক দিন ধরেই কবিতা আবৃত্তির সাথে যুক্ত আছেন।
2: হ্যাঁ, মোটামুটি 9 বছর বয়স থেকে বাবার অনুপ্রেরণায় হাঁটি হাঁটি করে প্রাতিষ্ঠানিকভাবে আবৃত্তি শেখা হচ্ছে।
1: কোন কোন কবির কবিতা আপনার খুব পছন্দ?
2: মোটামুটি সবার কবিতাই পড়া হয় বা কবিদেরকে পছন্দ। আর রবীন্দ্রনাথ, নজরুল, ওনারা আমাদের আত্মায় মিশে আছেন। ওনাদেরকে ছাড়া তো আসলে আমরা কবিতা বা আমাদের সাহিত্য কোনো কিছুকেই কল্পনা করতে পারি না।
1: আজকে আমরা কার কবিতা শুনব?
2: আজকে আমি আল মাহমুদের একটা কবিতা নোলক পড়ার চেষ্টা করব।
1: আচ্ছা।
2: আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, কোথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী, হরিণ বেড়ে রে বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিয়ে, সবুজ বনের হরিত টিয়ে করে রে ঝিকমি। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল বিন্দেছি নোলক করি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বনে পাহাড় দেখায় তাহার আহার ভরাবু, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না।
1: ঋত্বিকা, আপনাকে অনেক ধন্যবাদ। একটা অপূর্ব আবৃত্তি আমরা শুনলাম, মনে হলো যেন বাংলাদেশটাকে আমরা দেখছি ঘুরে ঘুরে। আপনার জন্য অনেক শুভেচ্ছা, আপনি আরো অনেক সমৃদ্ধ হন আপনার আবৃত্তির শিল্পকে নিয়ে।
2: ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির 2 জন সদস্য। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আপনার নাম?
3: আমি নাজিফা জামান নওশিন, দ্বিতীয় বর্ষ নৃত্যকলা বিভাগ।
1: আর আপনি?
4: আমি সাকিব বিন সাকিব, পড়াশোনা করছি অর্থনীতি বিভাগে, তৃতীয় বর্ষ।
1: আপনারা দুইজনই তো ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সাথে আছেন। ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন।
3: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি। এটি 1995 সালের অক্টোবরে যাত্রা শুরু করে। পর্যটন শিল্প বিকাশের চাই সামাজিক আন্দোলন, এই স্লোগানটি নিয়ে সংগঠনটি নিজেদের কার্যক্রম চালিয়ে যায়। আর ডিউটিএস বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে ভ্রমণের আয়োজন করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসবে ভ্রমণে যোগ দিয়ে থাকে।
1: ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির আসলে অর্জনগুলো কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনার থেকে জানতে চাই।
4: আমরাই বাংলাদেশের সর্বপ্রথম নেপালে একটি আন্তর্জাতিক ট্যুরের আয়োজন করে থাকি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায়। একই সাথে এবং তারই ধারাবাহিকতায় আমাদের টিএসসিতে গত 2 বা 3 বছর আগে আয়োজিত হয় নেপালি শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার, যাতে অংশগ্রহণ করে নেপালি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা। আর একই সাথে আমাদের যে কার্যক্রমগুলো সংগঠনের, তা হচ্ছে চারটি উইং এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। সেগুলো হচ্ছে আমাদের ক্রিয়েটিভ এবং কন্টেন্ট উইং, লজিস্টিক্স প্রমোশন এবং কমিউনিকেশন উইং, গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং উইং এবং কালচারাল উইং।
1: বাহ, খুব ভালো লাগলো আপনাদের পরিকল্পনা শুনে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি আরও সমৃদ্ধ হোক আর বাংলাদেশের পর্যটন খাত আরও বিকশিত হোক, সেই প্রত্যাশা রইল। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পক্ষে। আর এখানে এসে আমরা পেয়ে গেছি এক ঝাঁক তরুণকে, যাদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের কক্ষ একেবারে গম গম করছে। আমরা পরিচিত হয়ে নিতে চাই তাদের সাথে, আপনাদের নামগুলো যদি একটু বলেন।
5: আমি পিনাকী ভট্টাচার্য, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে।
6: আমি মাহিরা মাধুর্য, পড়াশোনা করছি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে।
7: আমি রাফিয়া রিজি, পড়াশোনা করছি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্ট।
8: আমি তানিশা সাজিম, আমি প্রাচ্যকলা বিভাগে পড়ছি।
9: আমি পূর্ণতা নন্দী, পড়াশোনা করছি দর্শন বিভাগে।
10: আমি প্রকৃতি শ্যামলিমা, পড়াশোনা করছি ডেভেলপমেন্ট স্টাডিজে।
1: আচ্ছা, আমরা তো দেখছিলাম আপনারা একেবারে গানের আড্ডায় মশগুল হয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ কি ধরনের কাজ করে?
6: আমাদের মূল লক্ষ্যই আসলে থাকে যে আমরা শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা করব, যে কারণে আমরা গান, নাচ, কবিতা, অভিনয়, যন্ত্রসঙ্গীত কিংবা যে কোনো শুদ্ধ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বাংলা সংস্কৃতির যে যাত্রা সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
1: আপনাদের এই যে সংগঠন, এর যে কাজের পরিধি, এটা তো নিশ্চয়ই দিন দিন বাড়ছে, তো আপনারা আসলে কিভাবে এইটাকে আরো সম্প্রসারণ করবেন বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি?
6: যেটা একটু আগে বললাম যে আমরা শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চা করার চেষ্টা করি, তো শুধু কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নয় বরং সারা দেশে, এবং ধীরে ধীরে আমরা আসলে আন্তর্জাতিক পর্যায়েও এই চর্চাটিকে ছড়িয়ে দিতে চাই। যেমন আমরা বিভিন্ন কর্মশালাগুলোতে কেবল আমাদের শিক্ষার্থী না বরং বাইরে থেকে অন্যদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে থাকি, তারা অংশগ্রহণ করে।
1: অনেক ধন্যবাদ। আমরা এবার আপনাদের কাছ থেকে একটা গান শুনতে চাই।

0: অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই সাংস্কৃতিক চর্চা আরো সমৃদ্ধ হোক এবং আপনারা সবাই এই সংস্কৃতির ধারাটাকে আরো এগিয়ে নিয়ে যান, সেটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিস্তৃত ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী হল জগন্নাথ হলে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে এ হলের শিক্ষার্থীরা নিয়মিত রেখে চলেছেন তাদের মেধার স্বাক্ষর। আমাদের সাথে যুক্ত হয়েছেন জগন্নাথ হলেরই কয়েকজন আবাসিক শিক্ষার্থী, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আপনার নাম?
1: আমার নাম তন্ময় অধিকারী তপু, আমি পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে।
2: আমার নাম অরুণভপাল স্বপ্ন, আমি পড়াশোনা করছি ভাষা বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে।
3: এবং আমি দীপ্ত সেন, পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে।
0: আচ্ছা তন্ময়, আপনার কাছ থেকে শুনতে চাই জগন্নাথ হলের পরিবেশ আসলে কেমন।
1: ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে একটি অন্যতম ঐতিহ্যবাহী হল আমাদের জগন্নাথ হল। জগন্নাথ হলে আপনি দেখতে পাবেন পাখির কলতান, বিস্তৃত খেলার মাঠ এবং পুকুর, ছাত্রদের জন্য 5টি আবাসিক ভবন। ঢাকার কোলাহলপূর্ণ জীবনে জগন্নাথ হল যেন এক টুকরো শান্তির নিবাস। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো জগন্নাথ হলে আমরা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, মানুষ, সম্প্রদায় নির্বিশেষে একসাথে বসবাস করি। আমরা একসাথে থাকি, একসাথে খাবার খাই, একসাথে আনন্দ উৎসবে উদযাপন করি, সবাই মিলেই আমরা জগন্নাথ হল।
0: স্বপ্ন, আপনার কাছ থেকে এবার শুনতে চাই জগন্নাথ হলের কোন ব্যাপারটা আসলে আপনার সবচেয়ে ভালো লাগে, আপনাকে অনুপ্রাণিত করে।
2: জগন্নাথ হলের সব থেকে যে ব্যাপারটা ভালো লাগে তা হলো জগন্নাথ হলের সহবস্থান, এবং আরেকটা জিনিস ভালো লাগে সেটা হলো জগন্নাথ হলের অবস্থান দেশের বিভিন্ন ঘটনা এবং সময়। আমরা যদি মহান মুক্তিযুদ্ধের দিকে তাকাই, মহান মুক্তিযুদ্ধে জগন্নাথ হলের ভূমিকা ছিল একদম অগ্রগণ্য।
0: আচ্ছা দীপ্ত, এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই জগন্নাথ হলের সাংস্কৃতিক চর্চার পরিবেশ কেমন।
3: জগন্নাথ হলের সাংস্কৃতিক চর্চা খুবই সমৃদ্ধ এবং আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান একসঙ্গে পালন করে থাকি, পহেলা বৈশাখ, তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সাথে বাঙালির যেসব দেশজ সংস্কৃতির ধারা বয়ে নিয়ে চলছে সেগুলোকে আমরা সমহিমায় উপস্থাপন করবার চেষ্টা করছি।
0: আপনি যেহেতু সাংস্কৃতিক চর্চার সাথে আছেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ সরকার এই বছরটাকে নজরুল বর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত কি?
3: বাংলাদেশ সরকার যে নজরুলকে আরও নতুনভাবে উদযাপন করার উদ্দেশ্যে তার যে প্রেম, বিদ্রোহ এবং দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টা, সেটাকে জনগণের মাধ্যমে এবং আমাদের সকলের সামনে উপস্থাপন করবার জন্য যে পদক্ষেপটি হাতে নিয়েছে নজরুল বর্ষ নামে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব নজরুলের যে প্রেম, নজরুলের যে বিদ্রোহ এবং নজরুল আমাদেরকে যে বিষয়গুলো তার লেখনের মাধ্যমে শিখিয়ে গেছেন সেই বিষয়গুলোই আমরা মানুষের মধ্যে এভাবে ছড়িয়ে দিতে পারবো এবং নজরুল এভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবে।
0: বাহ, খুব দারুণ কথা বললেন আপনি, কাজী নজরুল ইসলাম যেন আমাদের মধ্যে বেঁচে থাকেন, এটাই আমাদের সবার প্রত্যাশা। এ পর্যায়ে আপনার কাছ থেকে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই আমরা।
3: আমি চেষ্টা করছি নজরুলের একটি প্রেমের গান, আকাশে আজ ছড়ি।

আমার সুরের ইন্দ্র ধনু রচে আমার খুনিক তনু, আমার সুরের ইন্দ্র ধনু রচে।

আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও মোর আঁখি পাতায় নাই দেখিলে, আমার আঁখি জল মোর কণ্ঠের সুর অশ্রু ভারে, করে টলমল গো করে টলমল, আমার হৃদয় পদ্ম ঘিরে কথা।

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। বাহ, কি অসাধারণ গাইলেন! যেন মনে হলো একটি অনিন্দ্য সুন্দর সুর তরঙ্গ একেবারে হৃদয়ে গিয়ে বিঁধল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যাশা রইল জগন্নাথ হলের শিক্ষার্থীরা এভাবেই তাদের মেধার স্বাক্ষর রেখে চলুক আগামীর বাংলাদেশে। তরুণদের প্রতি প্রত্যাশা ও ভালোবাসা রেখেই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশের আজকের এই বিশেষ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি সৌরভ পাল শুভ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে সাথে নিয়েই আবারও ফিরে আসবো নতুন কোনো ক্যাম্পাসে, নতুন কোনো বন্ধুদের সাথে।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
1: বাংলাদেশ বেতার ঢাকা এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, রাবেয়া সুলতানা শিউলি, আফরোজা টলি ও খান নজমি এলাহি। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ ইফতিয়াজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোসাম্মদ নূরজাহান। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহবুব সুবহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজনটারিতে রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন আদিব মুস্তফা।

0: বৃক্ষরোপণের গান শুনলেন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকাকো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে, যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়ায় এই সমস্যা একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকোভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ ৩R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান। আগামী প্রজন্মের সুরক্ষায় দৃঢ় সংকল্প এবং দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবিলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিড ওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এ কথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। তিনি বলেন, এ রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী। ইরান, তাইওয়ান ও বাণিজ্যিক ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে শি জিনপিং গতকাল ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই বৈঠক করেন। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। খেলার খবর ফুটবল। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। জাকার্তায় বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলাটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর, আবারও বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন এবং তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন, এবারে শুনবেন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন বেলা দুটো বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক অমৃতের সন্ধানে শুনবেন বেলা তিনটা পাঁচ মিনিটে। রচনা দেওয়ান হামিদুজ্জামান বাচ্চু, প্রযোজনা মোহাম্মদ লিয়াকত হোসেন। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বন্ধু সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বিনা শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে।
1: সবশেষে এফএমপির অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করছেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন তাফসিরুল কোরআন এ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা আমাদেরকে শুনছেন। প্রিয় শ্রোতা, আজকে আমরা পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকারা এর 193 নম্বর আয়াত থেকে 196 নম্বর আয়াত পর্যন্ত এই অংশের ব্যাখ্যা, তাফসির এবং মহান রব্বুল আলামিন আমাদের জন্য কি কি নির্দেশনা এর মধ্যে দিয়েছেন সে বিষয়গুলি একটু জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন। প্রিয় শ্রোতা, 193 নম্বর আয়াতে প্রথমে যে প্রসঙ্গটি আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহু ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। এখানে একটি আদেশ, নির্দেশ সূচক আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ এখানে বলেছেন, ওয়াকাতিলুহুম, তোমরা তাদের সাথে কেতাল করো, যুদ্ধ জিহাদ করো, মোকাবেলা করো। তো জিহাদ কতক্ষণ? হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়ে যায়। এখন ফিতনা মানে কি? বিভিন্ন তাফসিরের কিতাবে, বিশেষ করে তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবিতে এখানে বলা হয়েছে ফিতনা মানে হচ্ছে শিরক বিল্লাহ বা কতলুল মুমিনিন, ফাসাদ, কতল কিতাল, আল্লাহর সাথে শিরিক করা। এই জাতীয় অন্যায় কাজ যতক্ষণ না দূর হয়ে যায় ততক্ষণ তোমরা জিহাদ চালিয়ে যাও। ওয়াকুনা দীনুলিল্লাহ, এবং যতক্ষণ না দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, অর্থাৎ আল্লাহর দিনকে দুনিয়াতে প্রবল করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম সেটা চালিয়ে যাবে, যতক্ষণ না আল্লাহর দিন বলন্দ হয়, দিনের বিধান, দিনের আহকাম, আল্লাহর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠা পর্যন্ত তোমরা জিহাদ চালিয়ে যাও। এই নির্দেশ মূলত এই আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। এরপর বলেছেন, ফাইন ইনতাহাউ, যদি তারা নিবৃত্ত থাকে, কাফেররা, মুশরিকরা, যারা বিরোধী শক্তি, এরা যদি নিবৃত্ত থাকে, অর্থাৎ তারা যদি যুদ্ধ না করে, তাহলে কি করবে? ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তারা যদি বিরত হয় তবে জালেমরা ছাড়া কারোর সাথে তোমরা বাড়াবাড়ি করবে না, তাদের অন্য কারোর সাথে বাড়াবাড়ি করার অবকাশ নেই। ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, শুধুমাত্র জালেম যারা তাদের ব্যাপারেই তোমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়া যদি কাফেররা যুদ্ধ থেকে বিরত থাকে, তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়, তাহলে তোমরাও তাদের সাথে বাড়াবাড়ি করবে না। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু যদি তারা মোকাবেলা করতে আসে, আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যুদ্ধ চলবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা কোরআনের এই অংশগুলি শুনছি, সকলের জন্য আমাদেরকে এই বিষয়গুলি মনে রাখতে হবে যে আল্লাহর পথে জিহাদ করা, এটা কখন আল্লাহর পথের জিহাদ হবে? কেউ জিহাদ করে, ইউকাতিলু রিয়া আন ওয়া সুমাআতান ওয়া শুজাআতান, বিভিন্ন শব্দ আসছে, কেউ বীরত্ব দেখানোর জন্য, কেউ মানুষকে লোক দেখানোর জন্য, বিভিন্ন কিছু দুনিয়ার কোনো পদ পদবি দখল করার জন্য যদি যুদ্ধ হয়, তাহলে এটা আল্লাহর পথের জিহাদ নয়। বরং আল্লাহর পথের জিহাদ হবে সেটাই যেটা শুধুমাত্র লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে উচ্চকিত করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য যে যুদ্ধ হয় কাফেরদের সাথে, সেটাই একমাত্র আল্লাহর পথের জিহাদ হিসেবে গণ্য হবে। এবং এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে কোনো দেশে, যে কোনো সমাজে, একটা মুসলিম সমাজ হোক বা অন্য কোনো এলাকায় হোক, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা যাবে। কিন্তু এর অর্থ এই নয় যে একটা মানুষ দিনের কোনো বিধান পালন করছে না, কেউ নামাজ পড়ছে না বা অন্য কোনো হুকুম ছেড়ে দিচ্ছে অথবা কোনো নাফরমানির কাজ করছে, তাই বলে আমি যদি বলি আল্লাহর দিনের জিহাদ করতে গিয়ে লোকটাকে মেরে ফেললাম, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বা ধারালো অস্ত্র ব্যবহার করে লোকটাকে মেরেই ফেললাম, কেন সে দিন মানে না বা দিনের বিরোধী কাজ করে, এটা নয়, এটাকে জিহাদ বলা হয় না। আল্লাহর পথের জিহাদ হলো এটা আসলে রাষ্ট্রীয় কর্তৃত্ব যাদের হাতে, রাষ্ট্রীয় দায়িত্ব যাদের হাতে, অভিভাবকত্ব যাদের হাতে, তাদের মাধ্যমে যথাযথভাবে সেই জিহাদের বিধান যখন চালু করা হবে। এক কথায় যদি আমরা বলি, এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে। যে কেউ যে কোনো জায়গা থেকে মনে করলো আমি জিহাদ শুরু করে দিলাম, আমি কিছু মানুষকে মেরে ফেললাম, আমি জিহাদ করলাম, এইটা এইভাবে ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই। এটা রাষ্ট্রীয় যথাযথ কর্তৃপক্ষ, তারা যখন ইসলামী রাষ্ট্রের কর্তৃপক্ষ, তারা যখন মনে করবেন যে অমুক আরেকটা কওমের সাথে, কোনো জাতির সাথে যুদ্ধ করতে হবে আল্লাহর দিনের জন্য, সেটাই হবে আসলে মূলত জিহাদ। কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ ব্যক্তিগতভাবে, হ্যাঁ, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, দাওয়াত পৌঁছাতে হবে, সর্বোচ্চ ত্যাগ সাধনা করতে হবে, সেটা চালিয়ে যেতে হবে। কিন্তু কেউ কাউকে হঠাৎ করেই কোনো কারণ, কোনো ইসলামী কোনো বিধান কেউ মানছে না তাই বলে তাকে মেরে ফেলবে, এই অনুমতি ইসলামী না। এমনকি একটা বিধর্মী, সেও যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাস করে, তাহলে তার উপরও অন্যায়ভাবে কোনো আঘাত করার, তার কাজে বাধা দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, সে যদি দিনের কাজে বাধা হয়ে দাঁড়ায় তখন সেটা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু এমনিতেই একটা মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করে, একটা বেদিন সে তার ধর্ম আচার অনুষ্ঠান পালন করে, তাহলে তাকে সেই স্বাধীনতা দিতে হবে, ইসলাম এটা বলেছে। তার সাথে কোনো বাড়াবাড়ি করতে যাওয়া যাবে না। তা পূর্ণ স্বাধীনভাবে দেশের আইন মেনে, সমাজের আইন মেনে, রাষ্ট্রের আইন মেনে, রাষ্ট্রের কর দিয়ে একটা মানুষ যখন থাকবে, একটা অমুসলিম, তাহলে বরং উল্টা তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এসে পড়ে মুসলমানদের উপর, মুসলিম সমাজের উপর। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ইসলামের জিহাদ কাউকে জবরদস্তি করে দিনের মধ্যে আনার জন্য নয়, বরং ইসলামের জিহাদ কেউ যদি ইসলামের বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়, আর তখন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি যখন নির্দেশ দিবেন শরিয়া আইন অনুযায়ী যুদ্ধের জন্য যখন আহ্বান করবেন, তখন সেই জিহাদ চলবে এবং সেটা সবার উপর তখন অপরিহার্য হয়ে দাঁড়াবে, যখন রাষ্ট্রীয়ভাবে সকলের জন্য সেই নির্দেশনা আসবে। তো আমরা আজকে শুনলাম এখানে, আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কাতাল চালিয়ে যেতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। হ্যাঁ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যত রকমের সংগ্রাম সাধনা আছে, সরাসরি একটা হচ্ছে অস্ত্র ব্যবহার করে যুদ্ধ জিহাদ ময়দানে, আরও এছাড়া যত জিহাদ আছে সবই আসলে এর অন্তর্ভুক্ত। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জবানের মাধ্যমে, লেখনির মাধ্যমে, ইসলামী কালচার মানুষের কাছে প্রচারের মাধ্যমে, ইসলামী কৃষ্টি সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে, ইসলামের সুন্দর আচরণ, উত্তম আখলাকগুলি, উত্তম আচরণগুলি, সেগুলি মানুষের কাছে বলার মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে দিনের যে কাজগুলি হয়, এই সবগুলি জিহাদেরই অন্তর্ভুক্ত। কোনো না কোনো পর্যায়ে সেটাও জিহাদের মধ্যেই পড়বে। তো এই জন্য আমাদেরকে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যত রকমের সাধনা সংগ্রাম আছে, এই সবকিছু আমাদেরকে ইমানদার হিসেবে সেই অব্যাহতভাবে সেই সাধনা চালিয়ে যাওয়া, যুদ্ধ জিহাদ চালিয়ে যাওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। এরপরে সূরা বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারাম ওয়াল হুরমাতু কিসাস, শাহরে হারামের বিনিময়ে শাহরে হারাম। এখানে সম্মানিত মাস বোঝানো হয়েছে, বিশেষ বিশেষ কিছু মর্যাদাপূর্ণ হজের সময়ের

আল্লাহ পাক মুত্তাকিদের সাথে আছেন, পরহেজগারদের সাথে আছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, শাহরে হারাম শাহরে হারামের বিনিময়ে, অর্থাৎ কিছু মাস আরব সমাজে এরকম নির্ধারিত ছিল যে হজের মাসগুলাতে বিশেষ বিশেষ মর্যাদাপূর্ণ কিছু মাসে যুদ্ধ করাটাকে অন্যায় মনে করা হতো, অপরাধ মনে করা হতো এবং নিষিদ্ধ ছিল। তো সেই সময়েও আল্লাহ বলছেন যদি কাফেররা এই নিয়মটাকে, এই শাহরে হারাম বা সম্মানিত মাসের মর্যাদা রক্ষা না করে তারা যদি যুদ্ধে লিপ্ত হয়, বাড়াবাড়ি শুরু করে দেয়, তোমাদের উপর কোন অবিচার করে, তাহলে তোমরাও ছাড় দিবে না, তোমরাও তাদের সাথে প্রতিশোধ নিতে পারো। যতটুকু তারা তোমাদের সাথে জুলুম করে বা বাড়াবাড়ি করে, ততটুকু তোমরা এর বদলা নিতে পারবে। এমনকি শাহরে নিষিদ্ধ মাস, সেই মাসেও তোমরা যুদ্ধ করতে পারবে যদি তারা নিজের থেকে তোমাদের উপর আক্রমণ চালায়, তারা যদি বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে তোমরাও তাদের প্রতিরোধ করতে পারবে। এখানে একটা বিশেষভাবে এই আয়াত যে কারণে অবতীর্ণ হয়েছিল, আমরা জানি সুলহ হুদাইবিয়ার কথা, হুদাইবিয়ার সন্ধি, ঐতিহাসিক সেই হুদাইবিয়ার সন্ধির কথা আমরা সবাই জানি মুসলিম সমাজের যারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের ষষ্ঠ বছরে, ষষ্ঠ হিজরিতে প্রায় 1400 সাহাবীকে সাথে নিয়ে উমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করে কাছাকাছি চলে এসেছিলেন। মক্কার অদূরেই হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত যখন পৌঁছালেন, তখন কাফেরদের পক্ষ থেকে বাধা দেওয়া হলো, তাদের প্রতিরোধ করা হলো, তাদেরকে যেতে দেওয়া হবে না, মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সাথে কথা বললেন, অনেক আলোচনা হলো, কিন্তু শেষ পর্যন্ত অবস্থা এই ছিল যে তারা দিবেই না যেতে। তো একটা পর্যায়ে একবার খবর রটিয়ে দিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, তখন তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। এরপরে আবার সুনিশ্চিতভাবে খবর আসলো যে না, তাকে শহীদ করা হয়নি, তাকে এরকম কিছু করা হয়নি, তখন আবার তারা স্বাভাবিক অবস্থায় সেখানে অবস্থান করলেন হুদাইবিয়াতে। তারপরে কাফেরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে প্রতিনিধি দল আসলো, তাদের সাথে কথোপকথন হলো, তারা বলল এই বছর উমরা করতে পারবেন না, আগামী বছরের জন্য আমরা সুযোগ দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আপোষ করেছিলেন এবং সেই তাদের সাথে সেই কথাবার্তায় তিনি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, এই বছর উমরা স্থগিত থাকবে, সেটা আগামী বছর করা হবে। ষষ্ঠ হিজরির জিলকাদ মাস ছিল এটা। যখন বাধাপ্রাপ্ত হলেন, করতেই পারলেন না, এবং অনেক কিছু সেখানে লম্বা ওয়াকেয়া যে তারা এমন সব শর্ত দিয়েছিল যেগুলি মানার ব্যাপারে সাহাবায়ে কেরাম কিছুটা অসন্তুষ্ট বা তারা মানতে তাদের কষ্ট হচ্ছিল যে কেন আমরা তাদের কাছে এরকম পরাজিত হয়ে, পরাস্ত হয়ে তারা যা বলে তাই মেনে নেই, প্রয়োজনে আমরা যুদ্ধ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে না, আমি যা করি আমার অনুসরণ করো। এহরাম খুলে ফেলেছিলেন সবাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছুটা উনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন যে রাসূলুল্লাহ, আলাসনা আলা দীনিল হক, আলাসতা নাবিয়ান হাক্কা, আমরা কি সত্য দিনের উপর নাই, আপনি কি সত্য নবী নন, তাহলে কেন আমরা তাদের সাথে এরকম আপোষ করতে যাব, আমরা প্রয়োজনে যুদ্ধ করব। নবীজি শান্ত করলেন। যাই হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তিনিও বুঝতে পারলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই সঠিক ছিল। পরবর্তী বছর ঠিক একই সময়ে জিলহজ মাসেই, সপ্তম হিজরির জিলহজ মাসে উমরাতুল কাজা, এই উমরাটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কাজা করেছিলেন। পরবর্তী বছরে এসে তারা উমরা করেছিলেন। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে হুদাইবিয়ার সন্ধি, সেটা মানুষ বাহ্যিকভাবে বাহ্য দৃষ্টিতে মনে করেছিল কেউ কেউ যেটা বোধহয় পরাজয়, কিন্তু আল্লাহ বলেছিলেন এই সম্পর্কে, ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান, এটাকে আল্লাহ পাক ফাতহা মুবিন বলেছিলেন, সুস্পষ্ট বিজয় হিসাবে ঘোষণা দিয়েছিলেন। আল্লাহর বিধান মানার মধ্যেই যে মানুষের কল্যাণ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই যে মানুষের সফলতা কামিয়াবি এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যে সফলতা দেন এবং বিজয় দেন, সেই বিষয়টাই এই ঘটনার মধ্যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই যে আল্লাহ পাক এখানে বিধান দিলেন যে যদি তারা এই নিষিদ্ধ মাসেও তারা যদি বাড়াবাড়ি করতে আসে, তাহলে তোমাদের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, তোমাদের পারমিশন আছে। অর্থাৎ পরবর্তী বছরে যখন তারা উমরা করতে গেলেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল, যদি তারা এই বছর যখন উমরাতুল কাজা করতে গেছেন সপ্তম হিজরিতে, যদি তারা কোনো বাড়াবাড়ি করতে আসে কাফেররা বেঈমানরা, তাহলে তোমরাও কোনো ছাড় দেবে না, তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে এবং যতটুকু তারা করবে ততটুকু বদলা তাদের থেকে তোমরা নিতে পারবে, এই অনুমতি পারমিশন আমার পক্ষ থেকে আছে, আল্লাহ পাক সেটা জানিয়ে দিলেন। এবং সাথে সাথে বললেন ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন, যেন সীমাটা লঙ্ঘন না হয়ে যায়, তারা যতটুকু অতটুকুই এর বেশি যেন না হয়ে যায় সেটাও তোমরা খেয়াল রাখবে, এই নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। পরবর্তী আয়াত 195 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, মুমিনদেরকে আল্লাহ বলছেন হে মুমিনরা তোমরা আল্লাহর পথে খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, যে নিজেদেরকে নিজেরাই ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা মানে কি,

এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর পথে খরচ করা, ব্যয় করা, এটার মধ্যে ইমানদারদের জন্য অনেক কল্যাণ ও ফুরন্ত কল্যাণ আল্লাহ পাক রেখেছেন। যাজা, বদলা, পুরস্কার, বরকত কিছু আল্লাহর পথের ব্যয়, আল্লাহর দিনের পথে দিনকে বিজয়ী করার জন্য যে মানুষ ব্যয় করে এটা। এছাড়াও আল্লাহর পথে মানুষ যত রকমের দান করে থাকে, যত রকমের ব্যয় করে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য, সবই ব্যাপক অর্থে সেগুলি অন্তর্ভুক্ত। বাকি বিশেষ অর্থে এখানে হচ্ছে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর দিনের পথে যুদ্ধ জেহাদের ক্ষেত্রে মানুষ যে খরচটা করে সেটার ব্যাপারে আল্লাহ স্পেসিফিক এখানে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। কেমনে? অর্থাৎ আল্লাহর পথে খরচ না করে, খরচ করলে কমে যাবে সেই ভয় থেকে তোমরা যদি সম্পদ জমা করে রাখো আর খরচ না করো, তাহলে যেন তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করলে। অতএব এই কাজ যেন তোমরা কেউ না করো। ইমানদারদেরকে আল্লাহ সাবধান করলেন যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করবে না, মানে সম্পদ আল্লাহর পথে খরচ না করে, জিহাদের পথে খরচ না করে জমা করে রাখলে সেটা যেন নিজেকেই নিজে ধ্বংস করলে, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করলে। অতএব এটা করা যাবে না। ও আহসিনু, তোমরা এহসান করো, অনুগ্রহ করো মানুষের প্রতি। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে এহসান করা অনেক বড়। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন কারুন যখন অনেক সম্পদশালী হয়েছিল তাকে বলা হয়েছিল যে তোমাকে আল্লাহ যেরকম এহসান করেছেন, দয়া করেছেন, তুমি মানুষের প্রতি দয়া করো। সে বলছিল এগুলি ধন সম্পদ, এগুলি আমার যোগ্যতা দিয়ে কামাই করেছি, অতএব কিসের আবার মানুষের প্রতি এহসান করতে হবে। সে যখন উদ্ধত দেখিয়েছে, সে যখন সীমালঙ্ঘন করেছিল এবং আল্লাহর নির্দেশকে অমান্য করেছিল, সম্পদ নিয়ে গর্ব করে বলেছিল এগুলি আমার, অতএব আমার কামাই, আমি কেন আবার মানুষকে এহসান করতে যাব, তখনই আল্লাহ তার উপর গজব দিয়ে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে অসন্তুষ্টি যখন আসলো এবং তার উপর চরম আসমানি আজাব নেমে আসলো, এমনকি তার সমস্ত ধন সম্পদ, তার প্রাসাদ এবং কারুন এবং কারুনের দলবল সহ আল্লাহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন। ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ, কোরআনে আল্লাহ বলছেন আমি তাকে সহ তার সমস্ত ধন সম্পদ সহ সবকিছু মাটিতে আমি ধসিয়ে দিয়েছি। এখানে আল্লাহ বলছেন এহসান করতে হবে, মানুষের প্রতি দয়া করা, এহসান করা, এটা সম্পদ যখন আল্লাহ দেন সেটা মানুষের জন্য ব্যয় করা, খরচ করা, এটা প্রত্যেকটা মানুষেরই ইমানি দায়িত্ব, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে হজ এবং উমরার প্রসঙ্গ আল্লাহ বলেছেন এখানে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা পরিপূর্ণ করো আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। এখানে হজ উমরার প্রসঙ্গ আগেও গিয়েছে এই সূরার আগের আয়াতগুলাতে। তো আসলে আল্লাহর জন্য হজ করা, সকল কাজই তো আল্লাহর জন্যই করতে হয় আমরা জানি, কিন্তু এখানে আল্লাহ তাআলা হজের কাজটিকে বিশেষভাবে, হজের কাজ যেরকম গুরুত্বপূর্ণ, এর পুরস্কার যেরকম বেশি, আল্লাহর কাছে জাজা যেরকম অনেক বড়, যে একটা কবুল হজ, আল হাজ্জুল মাবরুর লাইসালাহু জাজা ইল্লাল জান্নাহ, কবুল হজের বদলা জান্নাত ব্যতীত আর কিছুই নয়। একজন মানুষের হজ যখন কবুল হয় আল্লাহর বদলা জান্নাত দান করেন। অতএব এই যে হজ, আল্লাহ বলছেন এটা হতে হবে আল্লাহর জন্য। হজ মানুষ কি বলবে এই জন্য নয়, মানুষ হাজি সাহেব ডাকবে এই জন্য নয়, মানুষ আমাকে সম্মান করবে আল হাজ লিখবে এই জন্য নয়, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য নয়, হজের সফরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে লাভবান হওয়ার জন্য নয়। হ্যাঁ, সীমিত পরিসরে কেউ যদি সেখানে গিয়ে কোনো কেনা বেচাও করে সেটারও অনুমতি আল্লাহ দিয়েছেন, শরীয়তে আছে। সেটা একটা পর্যায়ে হজের সমস্ত কিছু ঠিক রেখে যদি কেউ এরকম ব্যবসা করে সেটা অনুমতি আছে শরীয়তে, কিন্তু উদ্দেশ্য হলো যে হজের কাজগুলি কোনো না কোনো ব্যবসা তেজারতের জন্য নয়, না মানুষকে দেখানোর জন্য, না এরকম কোনো দুনিয়াবী কোনো মাকসাদে এটা হতে পারে না। বরং হজ এবং উমরা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জিয়ারত, বাইতুল্লাহর জিয়ারত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই যে এখলাস নিয়া হজ করতে হয়, উমরা করতে হয়, এই শিক্ষাটা আল্লাহ পাক মূলত প্রথম শব্দের মধ্যেই দিয়েছেন এবং প্রত্যেকটা মুমিন মুসলমানের ক্ষেত্রে সবাইকে এটা

0: অসুস্থ হয়ে পড়ে অথবা মাথায় দেখা দেয়, তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা কি দিতে হবে? রোজা, সাদাকা বা কোরবানি। তিনটা রোজা করতে হবে বা ছয়জন মিসকিনকে সাদকা দিতে হবে, খাওয়াতে হবে, বা কোনো একটা ছাগল ভেড়াই জাতীয় কোরবানি করতে হবে কোনো একটা ফিদিয়ার মাধ্যমে, যদি সে অসুস্থ হয়ে পড়ে বা এরকম কোনো তার কোনো কষ্ট দেখা দেয়, তখন সে এই ফিদিয়ার মাধ্যমে সে সেই কাজগুলি আদায় করে আল্লাহর কাছে মুক্তি পেতে পারে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, ফাইদা আমিনতুম ফমান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি, এরপর আল্লাহ বলছেন অতঃপর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে অর্থাৎ এই অসুস্থতা বা বাধা দূর হয়ে যাবে, তখন সে ব্যক্তি হজের সাথে উমরাকে মেলানোর দ্বারা লাভবান হবে, যে নাকি তার কোনো বাধা নাই, সে নিরাপদ, নিরাপদে পৌঁছতে পারে। সে যদি চায় উমরা এবং হজ একসাথে করবে, অর্থাৎ একটা হচ্ছে হজ্জে কেরান, হজ উমরার এহরাম একসাথে নিয়ত করে ফেলা, কেরান হজ্জে কেরান, একটা হচ্ছে হজ্জে তামাত্তু, যেটা আগে উমরার নিয়ত করা হয়, উমরা শেষ করার পরে আবার নতুন করে এহরাম বাঁধা হয় 8 তারিখ থেকে, সেটা হজের নিয়ত করে। তো এই যে দুইবারে, এই আল্লাহ বলছেন এখানে তামাত্তা আবিল উমরা ইলাল হজ্জ, যদি কেউ এরকম করতে চায়, তামাত্তু উপকৃত হতে চায়, অর্থাৎ যে ব্যক্তি হজের সাথে উমরাকে মেলানোর দ্বারা লাভবান হতে চায়, তার জন্য জরুরি হল ফামাস্তাই ইসলাম ইনাল হাদি, তার যতটুকু তার পক্ষে সম্ভব সে কোরবানি করবে, সহজলভ্য হয় যে পশু তার জন্য সহজলভ্য হয় সেটা কোরবানি, কমপক্ষে একটা ছাগল ভেড়া কোরবানি করবে, এটা হলো তার জন্য বিধান। তবে যে না পারে, যদি কোরবানি করতে না পারে, কোরবানির বিধান ওয়াজিব আমাদের হানাফি মাজহাবেও, দমে শুকুর যেটাকে বলা হয়, কোরবানির সাথে যে বিধানটি রয়েছে, একটি পশু কোরবানি করা, কমপক্ষে একটি ছাগল ভেড়া কোরবানি করা, বেশি করতে পারলে তো সামর্থ্য থাকলে বেশি করবে, বাকি কমপক্ষে একটি করতে হবে। তো এই যে বিধান, এটা বলা হয়েছে যদি কেউ না পারে, হজে তামাত্তু করতে গিয়ে, হজে কেরান করতে গিয়ে পশু কোরবানির মতো অবস্থা নেই, তাহলে তার জন্য কি বিধান? সে পারছে না, তার এই সাধ্য এবং সামর্থ্য নেই, তাহলে সে মোট 10টি রোজা পালন করবে। এর বদলায় যে পশু কোরবানি করতে পারল না, এর জন্য আল্লাহ বলছেন সে কি করবে? فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ, হজের সময় 3টা রোজা পালন করবে, অর্থাৎ 7, 8, 9 পর্যন্ত, ইয়ামে আরাফা পর্যন্ত 3টা রোজা করবে, এরপর হজ শেষ করার পরে সাবআতিন ইযা রাজাতুম, যখন দেশে ফিরে আসবে, এরপরে 7টি রোজা, মোট 10টি রোজা পালন করবে। আল্লাহ বলছেন তিলকা আশরাতুন কামিলা, এটা হচ্ছে 10টি রোজা, তার পক্ষে সে দায়িত্ব হিসাবে সে পালন করে নেবে, যেহেতু কোরবানি করতে পারলো না। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরাল মসজিদুল হারাম, আর এই বিধান, এই যে হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান, কাদের জন্য? সেটা হচ্ছে যারা নাকি মসজিদ হারামের পাশে অবস্থান করে না, অর্থাৎ হারামের সীমানার বাইরে যারা আছে তাদের জন্য, যারা হারামের সীমানার বাইরে যারা অবস্থান করেন, বাইরের থেকে যারা মক্কায় হজ করতে যান, তাদের জন্য এই বিধান। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চয়ই জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। তো মূলত হজ এবং উমরা সম্পর্কে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন, এর পাশাপাশি বিধান দিয়েছেন যে হ্যাঁ, যাদের পক্ষে হজে তামাত্তু করা বা কেরান সবচেয়ে উত্তম, তিনটা পর্যায় আছে হজের, একটা হচ্ছে কেরান, কেরানকে সবচেয়ে আফজল বলা হয়েছে, এরপরে হজে তামাত্তু, যে আগে উমরার নিয়ত করে উমরা পালন করা, এরপর হজ করা, আরেকটি হচ্ছে হজ্জে ইফরাদ, শুধু হজের নিয়তে হজ পালন করা। এই তিন প্রকারের তিনটা পর্যায়ে মানুষ হজ পালন করতে পারে। আল্লাহর পক্ষ থেকে এখানে বারবার একটি কথা বলা হয়েছে যে হ্যাঁ, যদি কেউ আক্রান্ত হয়ে পড়ো, বাধাপ্রাপ্ত হয়ে পড়ো, ফামাস্তা ইসলামিনাল হাদিয়ে, সে কোরবানির ক্ষেত্রে যতটুকু সামর্থ্য যার আছে সেটুকু সে করবে। হজ এবং উমরা পালন করতে গিয়ে এখানে আরো বিস্তারিত বিধিবিধান রয়েছে, হজের মৌলিক কিছু আহকাম রয়েছে, উমরার কিছু মৌলিক বিধান রয়েছে। তো হজের 3টি মৌলিক ফরজ হুকুম রয়েছে, 6টি ওয়াজিব বিধান রয়েছে, আরো অনেক অনেক সুন্নত বিধান রয়েছে। উমরা পালনের ক্ষেত্রে 2টি ফরজ এবং 2টি ওয়াজিব বিধান রয়েছে। এই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব এবং সেভাবে জেনে, যারা আমরা হজ উমরা করব, আমরা সেই নিয়মগুলি জেনে যথাযথভাবে সেগুলি আয়ত্ত করে তারপরে আমরা হজ এবং উমরা পালনের চেষ্টা করব। বাকি আমরা এতটুকু আমরা জানি যে হজ এবং উমরা পালন করতে গিয়ে আমরা যেন নিয়তটাকে সহি করে নিতে পারি, খালিস নিয়তে, শুধুমাত্র আল্লাহর জন্য আমরা হজ বা উমরা পালন করতে পারি, তাহলে এর বদলা হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ওয়াখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন প্রচারিত হলো। আজ তাফসির পেশ করলেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে

0: মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
1: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত। সেতারে কিরোয়ানি বাজিয়েছেন রিনাত ফৌজিয়া, তবলায় রয়েছেন সুব্রত কুমার মদক।

0: এতক্ষণ সেতারে রাক্কির ওয়ানি বাজিয়েছেন রিনাত ফওজিয়া, তবলায় ছিলেন সুব্রত কুমার মদক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর চারটায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা খাতে GDP বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিযোগিতা প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার মিড ওয়াইফারি অন্তর্ভুক্ত শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী ও দৃঢ়প্রতিজ্ঞ দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। ইরান ও তাইওয়ান বাণিজ্যিক ইস্যুতে কোন সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধ বন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা হয়নি। খেলার খবর ফুটবল। ইন্দোনেশিয়া জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মোকাবেলা করছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপের আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। আজকের নাটক অমৃতের সন্ধানে, রচনা দেওয়ান হামিদুজ্জামান বাচ্চু, প্রযোজনা মোহাম্মদ লিয়াকত হোসেন, নাট্যানুষ্ঠান অমৃতের সন্ধানে।

0: আচ্ছা, ক্লিনিকের ছোট্ট কেবিনে আমি আর কতদিন থাকবো? কেউ কি জানে আমি এখানে কেন আছি? আমার নিজেরই তো অবাক লাগে ভাবতে, অবাক লাগে সেই দিনটির কথাও ভেবে। সেদিন কায়সার জাকারিয়া যা বলেছিল তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে আজও আমার মনে আছে। সেদিন ও বলেছিল,
1: ধুর কায়সার, তুমি সবসময় এরকমই করো। আমি গম্ভীর হয়ে একটা কথা বলছি আর তুমি সেটা নিয়ে ইয়ার্কি করছো।
2: আরে বাবা, আমার অনামিকা দেবী যখন রেগে যান তখন তার এই চোখের দ্রুত পলক পড়া আর ভ্রু কুচকে যাওয়াটা দেখার জন্য আমি হাজারে আর কি মারতে রাজি। আচ্ছা বাবা, সরি, বলো কি বলছিলে?
1: আমি বলছিলাম এই যে আমাদের এত সুন্দর দিনগুলো কাটছে, কিন্তু যদি কখনো সময় থমকে যায় তখন তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো কায়সার? এই হাতটা সারা জীবন এভাবেই ধরে রাখবে?
2: পাগলি একটা, আকাশ থেকে যদি চাঁদটা খসে পড়ে কিংবা এই চেনা পৃথিবী যদি চেনা রূপ হারিয়ে ফেলে, তাও কায়সার তার অনামিকাকে ছেড়ে কোথাও যাবে না। এই হাতটা ধরার অধিকার আমি কোনো দিন কাউকে দেব না অনামিকা, কোনো দিন না।
0: সেদিনের পর থেকে কায়সার আমার ভিতরে এমন করেই ওর সমস্ত সত্তা দিয়ে আমার মনের আঙিনা দখল করে নিল। আর কায়সারের প্রতি আমার বিশ্বাসের মাত্রাটা বেড়ে যাওয়ার ফলে আমার অন্তরের সবটুকু ভালোবাসা ও যা আর করে ওকে দিয়েছিলাম। তারপর ভালোই কাটছিল আমাদের দুজনের প্রতিটা মুহূর্ত। মনে আছে হঠাৎ একদিন বিনা নোটিশে বাড়িতে এসে হাজির, মা তো অবাক।
2: আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন?
3: আরে কায়সার, ওয়ালাইকুম সালাম। এত বাজার তারপরে ফলমূল, কেন বাবা এত সব আনতে গেলে কেন? কি দরকার ছিল এসবের?
2: আরে খালাম্মা, দরকার আছে। ক্যাম্পাসে স্বপ্নের মুখে শুনলাম অনামিকা অসুস্থ, আজকে যায়নি, তাই খুব দুশ্চিন্তা হলো, ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। আর আসার পথে ভাবলাম অসুস্থ শরীরে তো বাইরের খাবার খেতে পারবে না, তাই একদম তাজা ফল আর কিছু ভালো বাজার নিয়ে এলাম। আপনার একটু কষ্ট কমবে।
3: তুমি আসলে খুব লক্ষ্মী একটা ছেলে বাবা, আজকালকার যুগে এমন দায়িত্ববান ছেলে দেখাই যায় না। এসো এসো, ভেতরে এসো।
2: কি অনামিকা, ক্যাম্পাসে না গিয়ে এখানে একা একা আরাম করা হচ্ছে না? শরীর কেমন এখন?
1: তুমি আসবে ভাবিনি কায়সার, এখন আগে চেয়ে একটু ভালো লাগছে, কিন্তু এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল?
2: তোমার জন্য না, খালাম্মার কষ্টের কথা চিন্তা করে এনেছি। খালাম্মা, এই ফলগুলো একটু ধুয়ে ওকে দিন। আর শুনুন, দুপুরে রান্না বাড়ার দায়িত্ব কিন্তু আজকে আমার, আমি ব্যাগগুলো রান্নাঘরে রেখে আসছি।
3: আরে না না কায়সার, তুমি মেহমান মানুষ, তুমি কেন রান্না করবে? আমি করছি বাবা।
2: কোনো না শুনবো না খালাম্মা, আজকে আপনার হাতের স্পেশাল রান্না আমি খাবো, তবে সহকারী রাঁধুনি হিসেবে সব কাটাকুটি আর রান্নার ঝামেলার কাজ আমি করে দেব, আপনি শুধু ডিরেকশন দেবেন।
3: ঠিক আছে ঠিক আছে, চলো
2: চলুন চলুন।
3: ছেলেটা যেমন গুছিয়ে কথা বলে, কাজের দিকেও তেমনি পাকা। অনামিকার পাশে এমন একটা ছেলেই দরকার যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।
0: সেদিন কায়সারের ব্যবহারে মা এত বেশি মুগ্ধ হয়েছিল যে তার মেয়ের হবু স্বামী হিসেবে হয়তো মনে মনে ভাবতেও শুরু করেছিল নির্ভরতায়। আমি আর কায়সার একদিন মগ্ন হয়ে গল্প করছি, তখন আমাদের দুজনের দুটো চোখ একে অপরকে বুঝে নিচ্ছিল। আর তখনই আমার বন্ধু পাগলি স্বপ্নটা এসে হাজির। মনে আছে, সব মনে আছে।
2: মাঝে মাঝে আমার খুব ভয় হয় অনামিকা, মনে হয় এই যে, এই যে তুমি আমার সামনে বসে আছো, এটা বুঝি একটা স্বপ্ন। চোখ খুললেই হয়তো দেখব সব হাওয়া হয়ে গেছে।
1: পাগল নাকি? এই যে আমি তোমার সামনেই তো বসে আছি, এত বছর ধরে চেনার পরও তোমার এই ভয়টা কাটলো না?
2: ভালোবাসা যেখানে বেশি সেখানে হারানোর ভয়টাও একটু বেশি থাকে অনামিকা। তোমাকে ছাড়া আমার এই যান্ত্রিক শহরের জীবনটা কেমন যেন ধূসর। তুমি আছো বলেই আমার আকাশে রঙের ছোঁয়া লাগে।
1: আমি কোথাও যাব না কাইসার। কিছু মানুষ যেমন নির্দিষ্ট কোনো ঠিকানার জন্য জন্মায়, আমি ঠিক তেমনি তোমার জীবনের গল্পে জড়িয়ে থাকার জন্যই জন্মেছি।
2: এ সময় আবার কে এলো? শান্তিতে একটু কথাও বলতে দেবে না কেউ?
4: সারপ্রাইজ! কি ব্যাপার, রোমান্টিক জুটিকে আমার আসার খবর পেয়েছিল নাকি? মুখগুলো এমন শুকিয়ে গেছে কেন?
1: স্বপ্নম, তুই এই সময়ে? ও মাই গড, কি দারুণ একটা সারপ্রাইজ!
2: আরে স্বপ্নম, এসো এসো এসো। কিন্তু তুমি হঠাৎ কোনো নোটিশ ছাড়াই?
4: নোটিশ দিলে কি কাইসার ভাইয়ের এই রোমান্টিক মুখটার উপর বিরক্তির এক্সপ্রেশন দেখতে পেতাম? আমি আসার আগে নিশ্চয়ই কোনো তুমি আমার আকাশ, তুমি আমার বাতাস টাইপ সংলাপ চলছিল, তাই না?
1: ধুর স্বপ্নম, যা তা বলিস না তো, বস। চা না কফি কি খাবি বল?
4: কফি টফি পরে হবে, আগে কাইসার ভাইয়ের রোমান্টিক মুডটা একটু নষ্ট করি। কাইসার ভাই, অনামিকা কিন্তু কাল রাতে আমাকে ফোন করে বলছিল যে তুমি নাকি বড্ড কম কথা বলো।
2: ও তাই নাকি?
4: তা এখন বিকেলে এত কি কথা হচ্ছিল একটু শুনি।
2: স্বপ্নম, তুমি যেখানেই যাও আস্ত একটা বিনোদন প্যাকেজ সাথে করে নিয়ে যাও, তোমার এই এনার্জির সাথে আমরা কেউ পারবো না ভাই।
4: সেজন্যই তো এলাম, তোমাদের এই বোরিং সিরিয়াস প্রেম কাহিনীর মাঝখানে একটু কমেডি আর আড্ডার মাঝে মাল্টি কালার লাগাতে। অনামিকা, যা তো জলদি করে এক কাপ কড়া করে চা বানা, আজ আড্ডা হবে একদম মাঝরাত পর্যন্ত।
1: আচ্ছা ঠিক আছে, তোকে আর বলতে হবে না, আমি এখনই আসছি। কাইসার, তুমি স্বপ্নমের আবদার গুলো সামলাও তো দেখি।
0: এরপর কাইসারের সাথে যখন আমার শেষ দেখা হয়েছিল, আকাশে বিরহের কালো মেঘেরা লুকোচুরি খেলায় ব্যস্ত। তাই সেদিন অঝোর ধারায় বৃষ্টির মাঝে কাইসার আমার সামনে এসে যখন দাঁড়ালো,
1: কাইসার, তুমি বৃষ্টিতে ছাতা না নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগবে তো। আর এই যে চিঠির বান্ডেলটা আমার হাতে দিলে, এটার মানে কি?
2: এগুলোর মানে আমার ভালোবাসা অনামিকা। আমি পরশুই আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাবা সব ব্যবস্থা করে ফেলেছেন, উচ্চশিক্ষার জন্য আমাকে যেতেই হচ্ছে অনামিকা।
1: তুমি তুমি চলে যাবে? তুমি আমাকে কিভাবে একা ফেলে চলে যাবে? এই বকুলতলা, আমাদের রিক্সায় চড়ে ঘোরার দিনগুলো সব এভাবে ফেলে চলে যাবে, আমি কার ভরসায় থাকবো কাইসার?
2: নিজের উপর ভরসা রাখো অনামিকা, আমার আমার এই ভালোবাসার উপর বিশ্বাস রেখো। আমেরিকার ওই ঝকঝকে কঙ্কাবতী শহরে গিয়েও আমি প্রতি মুহূর্তে তোমার কথা ভাবব। আমি আমি তোমাকে কথা দিচ্ছি অনামিকা, ওখানে গিয়ে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর তারপর একদিন ঠিক ফিরে আসব, তোমার জন্য একটা লাল টকটকে বেনারসি নিয়ে। তোমাকে তোমাকে আমার করে নিজের সাথে নিয়ে যাব।
1: কাইসার, প্রবেশের হাতছানি বড় ভয়ঙ্কর হয়, ওখানে গিয়ে মানুষ পেছনের সব স্মৃতি ভুলে যায়। তুমি তুমি সাদা মেম সাহেবের পাল্লায় পড়ে আমাকে ভুলে যাবে না তো?
2: সমুদ্র শুকিয়ে যেতে পারে অনামিকা, কিন্তু কিন্তু কাইসারের বুক থেকে অনামিকার নাম মুছে যেতে পারে না। এই যে, এই যে চিঠিগুলো দিলাম, এর প্রতিটা অক্ষরে আমার হৃদয়ের স্পন্দন লেখা আছে। তুমি তুমি আমার জন্য অপেক্ষা করবে তো অনামিকা?
1: করবো কাইসার, অনন্ত কাল ধরে আমি বকুলতলায় তোমার দেওয়া চিঠি বুকে নিয়ে অপেক্ষা করব। তুমি ফিরে এসো
2: অনামিকা।
1: কাইসার।
5: স্যার, 6 নম্বর কেবিনের অনামিকা ম্যাডাম জানালার দিকে একদৃষ্টিতে সবসময় চেয়ে থাকে স্যার, কি যেন বিড়বিড় করে বলতে থাকে, কোনো কিছু বুঝতে পারছি না স্যার। ওষুধ খেতে বললেও ওষুধ খাচ্ছে না, এখন আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে নেক্সট ডিসিপ্লিনটা কি হবে স্যার?
6: সিস্টার শান্তা, আপনি তো জানেনই এই মেন্টাল পেশেন্টগুলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো একটা ট্রমা থাকে, আর এই ট্রমাগুলোর টাইপ ডেপথ এক একটা এক এক রকম। সে কারণেই আপনাকে অনেক সময় দিয়ে পর্যবেক্ষণ করতে হবে, আর আপনার এই অবজারভেশনের উপর বেস করেই আমার নেক্সট ডিসিপ্লিনটা তৈরি করব। তবে একটা কথা, এই পেশেন্টের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে মনোযোগী হতে হবে, মানে আপনি তার সঙ্গে তার আপনজনের মতো ব্যবহার করবেন, তার মনের ভিতর ঢুকে যাবেন, সে যেন মনে করে আপনি তার অন্যতম বিশ্বস্ত একজন।
5: স্যার, অনামিকা ম্যাডাম আমার মায়ের মতো, তাই তার উপরে আমার একটা বিশেষ দুর্বলতা আছে, সে কারণে আমি আমার ছুটির পরও তাকে সময় দিয়ে থাকি স্যার, কারণ আমি চাই ওনার মতো শান্ত নিঃসঙ্গ একজন ভালো মায়াবী মানুষ যত তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন তাতে হয়তো আমিও কিছুটা শান্তি পাবো স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, অনামিকা ম্যাডামকে আমি এখন থেকে দেখাশোনার বিষয়ে আরো সিরিয়াস হব।
6: আই অ্যাপ্রিশিয়েট ইওর সিনসিয়ারিটি। আপনি এখন ওষুধগুলো রেডি করে ফেলুন, আর আমি যাই, আমি গিয়ে ওর সঙ্গে একটু কথা বলে আসি। এই অনামিকা, চোখটা খোলো, দেখো আমাকে চেনা যায়? আমি সজল, তোমার কলেজ জীবনের বন্ধু সজল, চিনতে পেরেছ?
0: সজল? কোন সজল? ও যে বকুলতলার বেঞ্চে বসে যে ছেলেটা শেক্সপিয়রের সনেট আওড়াতো, নাকি যে ছেলেটা অ্যানাটমি ক্লাসের ভয়ে কাঁপত, কোন সজল?
6: দুটোই আমি অনামিকা, তবে আজ আমি কবি বা ছাত্র নই, আজ আমি তোমার ডাক্তার। কিন্তু তুমি এমন কেন হয়ে গেল অনামিকা? যে মানুষটা হাজারো ছাত্র ছাত্রীর জীবন গড়ে দিল, সে নিজের জীবনটাকে এভাবে একটা অন্ধকার ঘরের কোণে বন্দি করে ফেললো কেন? নিজের এই দশা কেন করেছো তুমি?
0: জীবন, জীবন তো একটা খাম সজল, যার ভেতরে কোনো চিঠি থাকে না, শুধু বাইরের ঠিকানাটা লেখা থাকে। আমি শুধু সেই ঠিকানাটাই বয়ে বেড়ালাম, ভেতরে শূন্যতাটা কেউ দেখল না। যেন শবনম বলেছিল সংসার করো, শিক্ষকরাও বলেছিল একা থাকা পাপ, এমনকি মা মৃত্যু শয্যায় বলে গিয়েছিল।
7: অনু
0: মা,
7: ওরে অনু,
0: হ্যাঁ
7: একটু কাছে আয়, আমার আমার সময় তো শেষ হয়ে গেল মা।
0: মা মা এভাবে বলো না তো, শোনো না, ডাক্তার বলেছেন তুমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, তুমি এই ওষুধগুলো খাও। হা হা হা করো
7: না
0: মা।
7: না রে মা, না রে, ভেতরের ডাক আমি শুনতে পাচ্ছি রে, ওষুধের সাধ্য নেই, এই ভাঙা শরীর জোড়া দেয়
0: মা।
7: কিন্তু আমি যে চোখটা বন্ধ করতে পারছি না রে মা, আমার মনটা শুধু তোর জন্য ছটফট করছে। তুই নিজের জীবনটাকে নিয়ে কি ভাবলি মা?
0: মা আমি তো কাইসাকে কথা দিয়েছি মা, ও আমেরিকা থেকে ফিরে এলে বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে।
7: কাইসার, কাইসার সেই যে দুর্দশে গেল, চিঠির পর চিঠি, মাসের পর মাস কেটে গেল, তার ফেরার কোনো লক্ষণ তো দেখছি না রে মা। আমার মনে বড় সংশয় হয় রে অনু, পরবাস বড় কঠিন জায়গা, সেখানকার আলো ঝলমলে দুনিয়া মানুষকে বদলে দেয় রে। কাইসার, কাইসার আদৌ ফিরবে মনে হয় না, ফিরে আসবে নাকি রে মা বল? আমার বুকটা দুরু দুরু করে, সে যদি আর না ফেরে
8: মা,
7: তুই কি এই একাকিত্ব আগুনে আগুনে পুড়ে নিজের জীবনটাকে শেষ করে দিবি?
8: না না না মা, মা ওভাবে বলো না মা, কাইসার আসবে, কাইসার আমাকে ভালোবাসে মা, ও কখনো ওর কথা ফেলবে না, তুমি ওর উপরে একটু ভরসা রাখো মা, প্লিজ মা।
7: মা গো, মা হয়ে তোর এই অন্ধবিশ্বাস আমি সইতে পারছি না রে মা, কাইসারকে বাদ দিয়ে কি জীবনটাকে নতুন করে গড়া যায় না
8: মা?
7: একটা মানুষ চলে গেলে কি জীবনটা থমকে দাঁড়ায় বল? আমি তোকে মিনতি করছি অনু, কাইসার, কাইসারের এই মরিচিকার পেছনে আর ছুটিস না, জীবনটা নষ্ট করিস না, অন্য কোথাও ঘর বাঁধরে মা, সংসারে আমি মরেও শান্তি পাব। তুই এভাবে একা থাকলে আমি মরে গেলেও আমার চোখ দুটো যে বন্ধ হবে না রে মা, শুধু তোর চিন্তায় চিন্তা।
8: এইসব কথা বলো না, তুমি তুমি সুস্থ হয়ে ওঠো, তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো, কাইসারকে ছাড়াও যদি তুমি চাও মা, মা মা কথা বলো, মা মা চোখ খোলো।

0: আমি তো একটা অপেক্ষার নৌকায় বসেছিলাম সজল। আমি ভেবেছিলাম ওপারে কেউ একজন আলো জেলে দাঁড়িয়ে আছে আমার জন্য।
1: শান্ত হন অমিকা, এই সিস্টার সিস্টার সিটাটি পুশ করুন।
2: জি স্যার, ইঞ্জেকশনটা দিচ্ছি স্যার। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, একটুও লাগবে না, একটু একটু হাঁটতে একটু একটু সফট করেন ম্যাডাম, একটু রিল্যাক্স রিল্যাক্স একটু। এই তো আপনি ওই ওই সুন্দর দিনগুলোর কথা ভাবুন তো ম্যাডাম, সুন্দর দিনগুলো। কি সুন্দর শান্ত হয়ে ঘুমান ম্যাডাম, একদম রিল্যাক্স। এই তো
1: সিস্টার, ওর কেস হিস্ট্রিটা আমি খুব ভালো করেই জানি। ট্রমাটা অনেক ডিপ, ওর আঘাতটা অনেক কমপ্লিকেটেড। এই তীব্র মানসিক আঘাত ওর চেনার জগৎটাকে একেবারে উলট পালট করে দিয়েছে।
2: বুঝতে পেরেছি স্যার। আসলে গত কয়েকদিন ধরে ঘুমের মধ্যে ম্যাডাম শুধু একটা নামই ডাকেন, কায়সার কায়সার। আর কখনো কখনো ফুঁপিয়ে কেঁদে ওঠেন। একজন মানুষের জন্য এতটা বছর একা কাটিয়ে দেওয়া এ যুগে ভাবাই যায় না স্যার। আসলে ওনার ভেতরে এই ক্ষতটা বড্ড গভীর,
1: আর ওই ক্ষতটাকে সারিয়ে তুলে ওনাকে সুস্থ করে তোলাই আমাদের ডিউটি, তাই না?
2: জি স্যার।
1: ওর ওষুধের ডোজগুলো খুব সাবধানে খেয়াল রাখবেন, ওই যে যে ট্যাবলেটটা ভেঙে খাওয়াতে হবে।
2: জি স্যার।
1: 3/4, হ্যাঁ, একটু কেয়ারফুলি।
2: আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি আছি ওনার পাশে।

0: অনামিকা, তুই কি সারা জীবনে স্কুলের ফাইল আর খাতা দেখেই কাটিয়ে দিবি? নিজের কথা কি একবারও ভাববি না? তোর নিজের একটা ঘর, সংসার, একটা নিজস্ব মানুষ থাকবে না যার সাথে দিন শেষে সুখ দুঃখের কথা বলা যায়?
1: আচ্ছা এবার চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আর আমার তো হাজারটা সন্তান আছে স্বপ্নম, এই স্কুলের প্রতিটা ছেলে মেয়েই তো আমার সন্তান। ওদের পড়াশোনা, ওদের ভবিষ্যৎ, এসবের মাঝে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার তো কোনো একাকিত্ব নেই রে।
0: উফ, এই মাস্টারি দর্শন বন্ধ করতো অনামিকা, অনেক হয়েছে। আর কয়েকটা বছর পর তুই স্কুল থেকে রিটায়ার করবি, তখন তখন এই বিশাল ফাঁকা বাড়িটাই একা একা কি করবি শুনি? কেউ নাই যে তোকে দেখতে আসবে। কাইসার তোকে ভুলে গেছে অনামিকা, উফ, সে বিদেশে গিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছে। তুই কেন একটা মরিচিকার পেছনে ছুটছিস বলতো?
1: আহ, ও মরিচিকা তো নয় স্বপ্নম, ও আমার বিশ্বাস। আর ও আমাকে কথা দিয়েছে ও ফিরবে, আর কোনো মতেই আমি আমার এই বিশ্বাসকে অসম্মান করতে পারবো না।
0: এটা বিশ্বাস নয় অনামিকা, এটা তোর জেদ, তোর অহংকার। আচ্ছা, সজলের কথা তোর মনে আছে?
1: সজল? কোন সজল?
0: সেই যে আমাদের কলেজ জীবনে যে তোকে ছায়ার মতো অনুসরণ করত, তুই বকুলতলে বসলে যে দূর থেকে চেয়ে থাকত।
1: ও মনে আছে, মনে আছে।
0: ও তো এখন মস্ত বড় ডাক্তার,
1: তাই নাকি?
0: হ্যাঁ, শহরের নামকরা সাইকিয়াট্রিস্ট। শুনলাম ওর বউ নাকি ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে বিদেশে চলে গেছে। সজল এখন একদম একা, তমালকে নিয়ে জীবন কাটাচ্ছে। তুই তো সজলের সাথে নতুন করে ভেবে দেখতে পারিস না? মানে বলছিলাম, তোরা দুজন দুজনকে চিনিস, বুঝিস।
1: থাম তো, একটু চুপ কর। সজল আমার খুব ভালো বন্ধু, তার থেকে বেশি কিছু নয়। আর এই বয়সে এসে জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে, না না, সংসারের কথা ভাবাটা এক ধরনের মানসিক বিকৃতি ছাড়া আর কিছু নয়। আর শোন প্লিজ, আমার সামনে এই প্রসঙ্গটা কখনো তুলবি না, প্লিজ। হ্যাঁ,
0: আমি তোর মঙ্গলের জন্যই বলি রে অনামিকা, আমি তো তোর বান্ধবী, তোর আপন বলতে তো একমাত্র আমিই আছি। একা থাকার যন্ত্রণা কি যে ভয়ানক, তা তুই ডিটারমেন্টের পরে বুঝবি।

0: শোন, আমি ওর ফাইলটা একটু দেখছি। তমালের ফাইলটা? হ্যাঁ জি, আসলে তমাল দিন দিন ক্লাসে
1: হেই,
0: সজল।
1: তুমি অনামিকা না?
0: হ্যাঁ
1: অনামিকা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, তুমি এখানে?
0: আচ্ছা আগে প্লিজ বসো।
1: কিন্তু আগে বলো, তুমি এখানে এই নাম করা স্কুলে হেডমিস্ট্রেস তুমি?
0: ইয়েস,
1: আমি তো বিশ্বাসই করতে পারছি না।
0: বিশেষ তো আমারও হচ্ছে না। এই কত বছর পর তোমার সাথে দেখা বলো তো। সেই যে মেডিকেলে পড়তে পড়তে ঢাকা চলে গেলে, তারপর তার কোনো খোঁজই রাখলে না, ঢাকার বড় ডাক্তার হয়ে আমাদের মতো পুরনো বন্ধুদের একদমই ভুলে গেলে, তাই না?
1: পরিস্থিতির চাকা অনামিকা, জীবন আমাদের দুজনকে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অনেক সময় ইচ্ছা থাকলেও তো যোগাযোগ রাখা হয় না, যোগাযোগ থাকে না। কিন্তু তুমি এখনো ঠিক সেই আগের মতোই আছো।
0: সত্যি?
1: শুধু চোখে একটা চশমা, চোখ থেকে একই রকম শাসন, কিন্তু তোমার মুখে চেহারা একটা ক্লান্তির ছাপ। কিসের ক্লান্তি অনামিকা?
0: ওসব কথা পরে হবে। আমরা এখন একটা স্কুলের অফিস কক্ষে বসে আছি, সো আগে কাজের কথাটা বলি। তমাল তো তোমার ছেলে। আচ্ছা দাঁড়াও, ওর ফাইলে তো বাবার নাম ডক্টর এস রহমান লেখা।
1: এস রহমান মানে সজল রহমান।
0: আচ্ছা তুমি আগে রিল্যাক্সলি আমার কথাগুলো শোনো, ঠিক আছে?
1: প্লিজ প্লিজ।
0: তমাল এখনো কোনো অন্যায় করেনি, তবে অন্যায়ের পথে পা বাড়িয়েছে ইদানিং। ও কিন্তু একদম পড়াশোনায় মন দিচ্ছে না এবং ক্লাসে প্রায় অ্যাবসেন্ট থাকে। তুমি যদি ওর লাস্ট রিপোর্টগুলো দেখো, দেখবে টেস্ট পরীক্ষায় ও তিন তিনটা বিষয় ফেল করেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্কুলের পেছনের গলিতে এমন কিছু বখাটে ছেলের সাথে মিশছে যারা মাদক আর বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। দেখো আমি তো একজন গার্ডিয়ানকে কল করেছিলাম, কিন্তু সৌভাগ্যবশত একজন বন্ধুকেও পেয়ে গেলাম। এখন এই গার্ডিয়ান এবং বন্ধুকে আমি যেটা বলতে চাই সেটা হলো, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। তুমি প্লিজ ছেলের দিকে আরেকটু বেশি মনোনিবেশ করো, তুমি প্লিজ আরেকটু দায়িত্ববান হও।
1: আমি আসলে কি বলবো তোমাকে, একমাত্র ছেলে, চেষ্টার কোনো ত্রুটি তো আমিও করি না অনামিকা, কিন্তু এখন তোমাকে খুলে না বলে পারছি না। অ্যাকচুয়ালি আমার ঘরের ভিতরে নিয়ন্ত্রণটা পুরোটা আমার হাতে নেই। তোমাদের মা খুবই অ্যাম্বিশিয়াস, ফাস্ট লাইফ লিডিং, পার্টি, ক্লাব, সো কল্ড সোশ্যাল ওয়ার্ক, আর নিজের গ্রুমিং, রূপচর্চা তো আছেই, দিনরাত এসব নিয়েই পড়ে থাকে। অদ্ভুত ব্যাপার কি জানো, তোমার তো শুধু আমার সন্তান না, তোমার তো ওরও না, একদম সময় নেই অনামিকার, একদম সময় নেই আমার দিকে দেখার, ওর সন্তানের দিকে দেখার, সংসারের দিকে দেখার। আমি সারা দিন হাসপাতাল, ক্লিনিক করে বাসায় ফিরে আমি আর পেরে উঠছি না। আসলে আমার ছেলেটা আমাকেও পায় না, ওর মাকেও পায় না, ও বড্ড একা বড় হচ্ছে। আমি চেষ্টা করছি, বাট আমি কি করব বলো, আমি আর কি বা করতে পারি?
0: সরি, আসলে তোমার ব্যক্তিগত বা তোমার ফ্যামিলির এসব অশান্তির কথা তো আমি জানতাম না। তবে তবে তমাল অত্যন্ত ব্রাইট একটা ছেলে, ওর আগের রেকর্ডও কিন্তু খুব ভালো। ওকে যদি এখন সঠিক গাইডেন্স না দেয়া হয়, ও কিন্তু একদম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শোনো, তুমি যেটা বলছিলে, তুমি ওকে ঠিক মতো সময় দিতে পারো না, তার মানে ও কোথাও না কোথাও একটা বন্ধু খুঁজছে। এটা তোমার জন্য খুব ভালো হবে সজল, তুমি যদি ওর বন্ধু হতে পারো, তুমি যদি ওকে বন্ধুর মতো সময় দাও, তুমি যদি ওর সাথে সেভাবে মেশো, সময় দাও, তাহলে ও তোমার কথাগুলো শুনবে, এবং ও যখন তোমার কথাগুলো শুনবে তখন ও সেভাবে চলতে চেষ্টা করবে। ওকে সময় দাও, এবং ওর ভেতরের যে লোনলিনেসটা আছে সেটা তুমি পূরণ করার চেষ্টা করো। তার মানে ওর মাকেও পাচ্ছে না, ও বাবাকেও পাচ্ছে না, সেজন্য একজন বন্ধু খুঁজছে। সজল ওর বন্ধু হও।
1: কি অদ্ভুত, তুমি ফ্রেন্ডলি প্যারেন্টিং এর কথা বললে। সবাইকে বলতে বলতে নিজের দিকেই তাকানো হয়নি। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে তাই তো, আমি আমি কেন ওকে

0: আমি দেবো না। টিচার হিসেবে তুমি আমাকে মনে করিয়ে দাওনি, শুধু তুমি আমার চোখটাই খুলে দিয়েছ। আমি আজ থেকেই রুটিনটা বদলে নেব,
1: প্লিজ।
0: বাড়ি ফিরে ওর সঙ্গে সময় কাটাবো, কথা বলবো, বন্ধুর মতো আগলে রাখবো, অবশ্যই। কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই।
1: বলো না।
0: একসময় তো আমরা একসঙ্গে পড়তাম, সেই দাবি থেকেই বলছি। একটা ব্যক্তিগত প্রশ্ন করি।
1: আরে করো না, পুরনো বন্ধু হিসেবে এটুকু অধিকার তো তোমার আছে, করো।
0: তুমি মানে তুমি নাকি এখনো বিয়েই করনি? মানে কিছুদিন আগে শবনমের সঙ্গে দেখা হয়েছিল, ওর কাছে শুনেছিলাম তুমি নাকি কারোর জন্য অপেক্ষা করছো। আচ্ছা এই খবরটা কি সত্যি?
1: কিছু কিছু অপেক্ষা দীর্ঘস্থায়ী হয় সজল। কাইসার আমেরিকা গেছে উচ্চশিক্ষার জন্য।
0: কাইসার?
1: ও ওখান থেকে ফিরে এলে, আচ্ছা থাক না, এইসব ব্যক্তিগত কথা আজকে আর না বলি। তুমি ভালো থেকো, তমালের দিকে খেয়াল রেখো, ও যেন আর ভুল পথে না যায়। আর দেখো তোমার ভেতরেও যে লোনলিনেসটা গ্রো করেছে, তমালের সাথে মিশতে মিশতে, তমালকে সময় দিতে দিতে সেটাও কেটে যাবে। তোমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠবে।
0: ঠিক আছে, থ্যাংকস এগেইন আমার চোখ খুলে দেওয়ার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, তুমি কিন্তু আমার সব ব্যক্তিগত কথা জেনে গেলে। আসি, ভালো থেকো।
1: ভালো থেকো, কথা হবে,
0: কথা হবে,
1: বাই।
2: ম্যাডাম আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম মাসুদ সাহেব, রিহানা ম্যাডাম একসাথে যে, আসুন আসুন ভেতরে আসুন।
2: একটা কথা বলবো ম্যাডাম, কিছু মনে করবেন না তো, মানে একটু ব্যক্তিগত কথা।
1: না বলুন না, কোনো সমস্যা। আচ্ছা আপনার আগে বসুন তো, বসুন।
2: আপনি তো আগামী মাসে অবসরে যাচ্ছেন।
1: জি।
2: আমরা শিক্ষকেরা মিলে অপ্লুত হয়ে পড়েছি। আমরা ভাবছিলাম আপনার একাকিত্ব দূর করার জন্য আপনি যদি আমাদের এই স্কুলের পরিচালনা পর্ষদের আজীবন সদস্য হয়ে যেতেন তবে খুব ভালো হতো। আসলে স্কুল থেকে অবসরের পর আপনার সময় কাটানোর মতো তো আর কেউ নেই, তাছাড়া বাড়িতেও আপনি একদম একা।
3: হ্যাঁ ম্যাডাম, মাসুদ ভাই ঠিকই বলেছেন, আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি, আপনি এই স্কুলের প্রাণ। আমরা চাই না আপনি অবসরের পর একদম একা হয়ে যান। আপনি কেন কোনো সমাজসেবামূলক সংস্থায় যোগ দিচ্ছেন না, কিংবা কোনো এতিমখানায় যদি একটু সময় দেন?
4: অনামিকা, আমিও কিন্তু মাসুদ আর রেহানার সাথে একমত।
1: আরে আশরাফ সাহেব, আসসালামু আলাইকুম, আসুন আসুন ভেতরে আসুন।
4: ওয়ালাইকুম আসসালাম। অনামিকা,
1: জি,
4: স্কুল কমিটির সভাপতি হিসেবে দেখছি গত 30টা বছর তুমি কাটিয়ে দিয়েছ এই স্কুলের জন্য, ছাত্রছাত্রীদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। অথচ নিজের জন্য কোনোদিনও ভাবনি, এমনকি সংসারও করনি। তোমার এই ত্যাগ, এই পরিশ্রমে আমরা খুবই গর্বিত, কৃতজ্ঞ। আমরা সত্যি সবাই তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আচ্ছা শোনো, আমার বাবার নামে একটা ট্রাস্ট আছে, সেখানে বড় একটা এতিমখানা আর একটা বৃদ্ধাশ্রম আছে। আমি চাই অবসরের পর তুমি ওই প্রতিষ্ঠানের পরিচালনা দায়িত্ব নাও, তাহলে তোমার একাকিত্ব কাটবে, আর ওখানের অনাথ শিশুগুলো একজন স্নেহময়ী, মমতাময়ী মা পাবে। ভেবে দেখো, ঠিক আছে?
1: থ্যাংক ইউ। আপনারা আমার জন্য এতটুকু ভেবেছেন, সেজন্য সত্যি আমি খুব খুশি হয়েছি। আশরাফ সাহেব, মাসুদ সাহেব এবং রেহানা, আপনাদের সকলের প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ, এবং স্কুলের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু একটা কথা বিশ্বাস করুন, আমি সত্যি ভালো আছি। আর একা থাকা তো কোনো রোগ নয় যে তার জন্য আমাকে কাউন্সিলিং করতে হবে বা ব্যস্ত থাকার জন্য বাহানা খুঁজতে হবে। দেখুন, আমি দীর্ঘ 30টা বছর এই স্কুলের পেছনে অনেক সময় দিয়েছি, এখন আমি একটু নিজের মতো থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, প্লিজ। এক্সকিউজ মি, একটু ফোনটা ধরি। হ্যালো, অনামিকা স্পিকিং।
5: হ্যালো অনামিকা, চিনতে পারছো? আমি কায়সার।
1: কায়সার, তুমি কেমন আছো? কবে এলে?
5: গতকালই সপরিবারে ঢাকায় এসেছি। আসলে তোমাকে একটা খবর দেওয়ার ছিল, তাই ফোন করলাম। আমি সপরিবারে পাকাপাকিভাবে দেশে ফিরে এসেছি। আমার স্ত্রী এলিজাবেথ আর আমার দুই মেয়েও সাথে এসেছে। গুলশানে একটা ফ্ল্যাট কিনেছি, সেটেলড হয়েছি। তুমি একদিন এসো কিন্তু আমাদের বাড়িতে, আমার স্ত্রী এলিজাবেথের সাথে পরিচয় করিয়ে দেব। ও আচ্ছা, শুনলাম তুমি নাকি এখনও অবিবাহিত, এখনও বিয়ে করোনি। কেরিয়ারের চক্করে পড়ে জীবনটা আর উপভোগ করতে পারলে না, বড্ড বোকা রয়ে গেলে অনামিকা। জীবনটা তো শুধু খাতা দেখার জন্য নয়। আচ্ছা রাখি, এলিজাবেথ ডাকছে, বের হতে হবে। বোকা মেয়ে, বাই।
6: এত বছরের দীর্ঘ আমার এই পবিত্র ত্যাগকে তুমি বোকা বললে?

0: হয়েছে
1: ম্যাডাম?
2: হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে
1: ম্যাডাম? এভাবে কান্নাকাটি করছেন কেন?
2: কি হলো
1: ম্যাডাম? কি হলো আপনার?
2: ম্যাডাম ম্যাডাম একটু পানি খান ম্যাডাম, একটু একটু
1: মাসুদ ভাই দেখুন তো ম্যাডাম,
2: ম্যাডাম একটু শান্ত হন,
1: আপনি একটু দেখুন
2: ম্যাডাম, একটু শান্ত হন ম্যাডাম,
1: ম্যাডাম
2: একটু পানি খান ম্যাডাম, একটু পানি খান, একটু পানি খান
3: মাসুদ, রেহানা ওকে ওকে ওকে এখানে বসাও,
2: আচ্ছা
3: এদিকে নিয়ে আসো,
2: আচ্ছা
1: আসুন ম্যাডাম আসুন,
3: ডাক্তার ডাকো ডাক্তার,
2: আচ্ছা আচ্ছা
3: একটু ডাক্তার ডাকো,
2: আচ্ছা ম্যাডাম আচ্ছা
3: ওকে ধরো, ওকে মাথা মাথায় পানি দাও, মাথায় পানি দাও,
2: পানি খান ম্যাডাম,
1: ম্যাডাম বসুন ম্যাডাম বসুন।

0: আসসালামু আলাইকুম ম্যাডাম।
1: তুমি সেই ছেলেটা না যে স্কুলের পেছনের গলিতে আড্ডা দিতে? হ্যাঁ, টেস্ট পরীক্ষায় তিন বিষয়ে ফেল করেছিলে, কি নাম যেন তোমার, নামটা মনে পড়ছে না।
0: ম্যাডাম, আমি তমাল, ডক্টর সজল রহমান আমার বাবা।
1: তুমি তো সজলের ছেলে।
0: আজ আর আমি সেই পেছনের গলির বখাটে ছেলেটি নয় ম্যাডাম, আজ আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
1: তাই?
0: একটা মস্ত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির বড় পোস্টে কাজ করছি ম্যাডাম। সেদিন যদি আপনি বাবাকে আমার নামে কমপ্লেন না করতেন, চরম সত্যটা না জানাতেন, তবে আজ আমি কোনো অন্ধকার জেলের কুঠুরিতে পচে মরতাম, অথবা ড্রাগ নিয়ে রাস্তায় পড়ে থাকতাম। আপনি শুধু আমার বাবাকে সতর্ক করেননি ম্যাডাম, আপনি সেদিন আমার হারিয়ে যাওয়া জীবনটা ভিক্ষা দিয়েছিলেন। আমি আপনার কাছে চিরঋণী ম্যাডাম। আজ আমি যা কিছু তা আপনার ওই একদিনের কঠোর শাসনের জন্য ম্যাডাম।
1: তমাল, তুমি এত বড় হয়ে গেছো, কি সুন্দর করে কথা বলতে শিখেছো। সজল, তোমার ছেলে তো অনেক সুন্দর করে কথা বলে, অনেক বড় মানুষ হয়ে গেছে।
2: হ্যাঁ, বেশ বড় হয়ে গেছে। তমাল।
0: জি বাবা।
2: তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার ম্যাডামের সঙ্গে কয়েকটা জরুরি কথা বলে আসছি।
0: ঠিক আছে বাবা। ম্যাডাম আসি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
1: তমাল, তুমিও ভালো থেকো বাবা, সব সময় বাবার পাশে পাশে থেকো।
2: এই, ঘুম হয়েছে ঠিকঠাক?
1: জানো সজল, আজ মনে হচ্ছে অনেকদিন পর ঘুমালাম। শান্তি করে, আরাম করে ঘুমালাম, মাথার ভেতরটা অনেক হালকা লাগছে, আর তমালকে দেখার পরে ভেতরটা খুব ভালো লাগছে।
2: অনামিকা, তোমার পাশে একটু বসি। হাতটা কিন্তু ধরলাম।
1: তুমি আমার কলেজ জীবনের বন্ধু, তার উপরে এখন আমার ডাক্তার, যে আমাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে আমার পাশে বসবে, আমার হাতটা ধরবে। তোমার সম্পূর্ণ অধিকার আছে সেটা ডাক্তার হিসেবেও এবং বন্ধু হিসেবেও করবার।
2: অনামিকা,
1: বলো না,
2: জীবন আমাদেরকে কত জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আবার এক জায়গায় নিয়ে এসেছে। এই যে আমি তোমার পাশে বসে আছি, তোমার হাতটা ধরে আছি, এই অনামিকা সেই অনামিকাই তো না? আজ তুমি কত মানুষের জীবনে অমৃতের মতো সুধায় ভরিয়ে দিয়েছ। কায়সার অন্ধ ম্যাটেরিয়ালিস্ট একটা মানুষ, ও তোমাকে চিনতে পারেনি, চিনতে পারার কথাও না, সে তো তার সাকসেস খুঁজে বেড়াবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে চিনি অনামিকা, সেই কলেজের সেই সময় থেকে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম। আমি জানি, আমি খুব ভালো করেই জানি তোমার ভেতরের ওই মানুষটা, সেটা কতটা খাঁটি, কতটা শুদ্ধ আর কতটা সুন্দর।
1: থেমো না সজল, তুমি আজকে থেমো না, তোমার যা বলতে ইচ্ছে করে বলে যাও, কোনো দ্বিধা করো না। আজ আমি তোমার সব কথা শুনতে চাই, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু বলার আছে। সজল, সজল, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি একটা মরিচিকার পেছনে একটা মিথ্যে প্রতিশ্রুতির পেছনে অন্ধের মতো দৌড়াতে গিয়ে আমার চারপাশের আসল মানুষগুলোকে দেখতেই পাইনি। প্রিয় বান্ধবী স্বপ্নকে অপমান করেছি, সে আমাকে বারবার বলেছিল, আমি অহংকারে অন্ধ হয়ে তার কথা শুনিনি। আমি জীবনটাকে একটা ভুল ঠিকানায় বিলিয়ে দিয়েছি সুচল।
2: আজও চোখ বন্ধ করে দেখতে পাই কলেজের দিনগুলো, তুমি বকুলতলার বেঞ্চিতে মাথায় বকুল ফুল গুঁজে কি যে পড়তে, আমি দূর থেকে ক্লাসের ফাঁকে শুধু তোমাকেই দেখতাম। সারাক্ষণ মনে হতো ক্লাসটা কখন শেষ হবে, কখন বেরিয়ে গিয়ে এক নজর তোমাকে দেখতে পাব। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসতাম অনামিকা।
1: সচল, তুমি তুমি ওকে ভালোবাসতে?
2: হয়তো সেই সময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম।
1: কোনদিন একটা বারের জন্য তো আমাকে বুঝতে দাওনি।
2: আমার না, আমার ভেতর থেকে একটা চরম ভয় কাজ করত, মানে তোমার সঙ্গে আমার যে সুন্দর বন্ধুত্বটা আছে, আমি যদি আমার ভালোবাসার কথা প্রকাশ করি তাহলে যে তুমি রেগে যাও, এই স্বাভাবিক বন্ধুত্বটাও ভেঙে যায়। যদি তুমি রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, এই সংকোচ, এই দ্বিধা, লোকলজ্জার ভয়, এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আমার বিয়েটা ছিল সেটেল ম্যারেজ, আমার বাবার বন্ধুর মেয়ে, আমি সংসার করে গেছি বাবার মন খারাপের ভয়ে, সমাজের ভয়ে, কাউকে মুখ ফুটে কিছু বলিনি। কিন্তু ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি বুঝে গিয়েছিলাম আমি কি ভুল করেছি। তমালের মা উত্তর মেরুর মানুষ আর আমি দক্ষিণ মেরু, সংসার করে গেছি ঠিকই কিন্তু সুখের দেখা পাইনি। ওর মতো একটা অ্যাম্বিশিয়াস রাফ একটা মেয়ে, ও আমার আমার ছেলেটাকে কোনদিন আপন করে ভাবেনি। অনেকেই প্রশ্ন করত, এটা কি আসলে ওর ছেলে নাকি আমার আগের ঘরের, কি অদ্ভুত তাই না? এতগুলো মাস পেটে ধরল, কষ্ট করল, কিন্তু মা হতে পারল না। শেষ পর্যন্ত যা হয়, তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনের হাত ধরে বিদেশে চলে গেল। আমিও ছেলেটার মুখ চেয়ে আর কোনো নতুন কিছু ভাবতে পারিনি। জীবনের তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে আজ এখানে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আর দেখো, আজ নিয়তি একাকিত্বের পথে হাঁটিয়ে আজকে দুজনকে দুজনের সামনে এনে দাঁড় করিয়েছে।
1: সজল, যদি সেদিন তুমি একটি বার সাহস করে আমাকে বলতে, তবে হয়তো আমাদের দুজনের জীবনটাই আজ অন্যরকম হতো। আমিও তো তোমাকে মনে মনে এক অন্য স্থান দিয়েছিলাম, একজন ভালো মানুষ হিসেবে শ্রদ্ধা করতাম। কাইসারিতে ওই মিথ্যে প্রতিশ্রুতির দায়বদ্ধতা, আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি একটা মরা গাছে জল ঢেলেছি সারাটা জীবন।
2: অনামিকা, অতীতকে তো আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না, যা হারিয়ে গেছে তা গেছে, তবে বর্তমান তো এখনো আমাদের হাতে আছে। জীবনের এতগুলো বসন্ত আমরা অবহেলায় আর একাকিত্বে হারিয়ে ফেলেছি, তো বাকি যে কটা দিন আছে, মানে আমরা বেঁচে আছি যে কটা দিন, আমরা কি পারি না একে অপরের হাতটা ধরে আমাদের নিজেদের সেই হারিয়ে যাওয়া অমৃতের সন্ধান করতে?
1: এই বয়সে এসে এই মাথা ভর্তি পাকা চুল নিয়ে নতুন জীবন শুরু, লোকে কি বলবে সজল? সমাজ সমাজ মেনে নেবে, লোকজন হাসাহাসি করবে।
2: অনামিকা, এই কথাগুলো কি তোমার মুখে মানায়? 30 বছর একজন মানুষের জন্য অপেক্ষা করেছ, নিশ্চয়ই সবাই চারপাশ থেকে তোমাকে চাপ দিয়েছে, একা থাকছেন, একা হয়ে যাবেন, বিয়ে করেন, তাই না? দেখো, যারা সমালোচনা করার তারা তো চিরকালই করবে, তুমি একা থাকলেও করবে, তুমি ভালো থাকলেও করবে, কিন্তু জীবনের এই শেষ প্রান্তে এসে সমালোচনা, লোকলজ্জার ভয়, এটা বড় নাকি আমাদের নিজের শান্তিতে বেঁচে থেকে জীবনটাকে পার করে দেওয়াটা বড়? কোনটা সত্য? আমাদের নিজেদের শান্তিতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সত্য। তুমি আমার এই ভাঙা একাকী ঘর জোড়া লাগিয়ে দেবে না? আর আমি এই সাইকিয়াট্রিস্ট হিসেবে না, একজন প্রেমিক হিসেবে তোমার মনের ভেতরে সব ক্ষত সারিয়ে দিতে চাই ভালোবাসা দিয়ে। তুমি চাও না? চলো না বাকি পথটুকু একসঙ্গে হাঁটি।
1: সজল, জানো এতদিন পর এই চার দেয়ালের মাঝে এসে মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া আসল ঠিকানাটা খুঁজে পেয়েছি, যে ঠিকানার খোঁজে আমি সারা জীবন হন্যে হয়ে ঘুরেছি। হ্যাঁ সজল, আমি তোর হাত ধরব, আমি তোমার সাথে বাকি পথটুকু হাঁটব, অমৃতের সন্ধানে আমাদের এই দীর্ঘ এবং কষ্টের যাত্রা এবার সত্যি পূর্ণতা পাবে।
2: অনামিকা, আমার অনামিকা
1: সজল।

এতক্ষণ দেওয়ান হামিদুজ্জামান বাচ্চু রচিত অমৃতের সন্ধানে নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তরুণী অনামিকা, আফসানা শারমিন পিয়া, শবনম সুবর্ণা আফরিন জাহান, তরুণী শবনম ফাবিহা ইসলাম জাহিন, মিসেস রেহানা হাজেরা সুলতানা কোচি, তমাল মোহাম্মদ জামাল হোসেন রাজা, জনাব আশরাফ আলী, ইয়ার আহমেদ চৌধুরী, মা নাজনিন রুমানা শফি, মাসুদ সাহেব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, কায়সার রাজীব রেজা, শান্তা দিন আরা শায়লা কবির। সজল ও অনামিকা চরিত্রে অভিনয় করেছেন মনির হোসেন খান শিমুল ও নাহিদা শারমিন। অমৃতের সন্ধানে নাটকটির শব্দগ্রহণ সম্পাদনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ লিয়াকত হোসেন।

0: আধুনিক গান শুনলেন শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে। গীতিকার ছিলেন মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুন্নেসা চৌধুরী। প্রধানমন্ত্রী তারিক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর চারটায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারিক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকে ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারিক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারিক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারিক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারিক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারিক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্ব শান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন। ইরান, তাইওয়ান ও বাণিজ্যিক ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধ বন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। রাষ্ট্রীয় নৈশভোজ শি জিনপিং বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের দায়িত্বশীল কাজ করতে নতুন ধরনের দৃষ্টিভঙ্গি প্রয়োজন। খেলার খবর, ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলের গ্রুপের প্রথম ম্যাচে এখন মালয়েশিয়ায় মোকাবেলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ম্যাচে 2-0 গোলে পিছিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজনমালায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন রুমা রানী সাহা।

0: পরপর দুখানি নজরুল রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান। প্রথমেই সজনী গো ভালোবেসে এত জ্বালা, গিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সুর করেছেন সুবল দাস, লিখেছেন মাসুদ করিম।

0: মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই

0: হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। যুগল কণ্ঠ দিয়েছেন ইসমত আরা ও খুরশিদ হাসান খান। গানের কথা লিখেছেন আল কামাল আব্দুল ওহাব, সুর করেছেন কাদের জামিরি।

0: বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকিত জীবন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সুরার ফজিলত, শানে নুজুল এবং সংক্ষিপ্ত তাফসির ও অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের কোরআন সুন্নার আলোকে জবাব দিয়ে থাকি এবং প্রিয় নবী রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা তথা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিসের আলোকে শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। সম্মানিত শ্রোতা, জীবনকে সফল ও সার্থক করতে হলে অবশ্যই সর্বাগ্রে আমাদেরকে কোরআন সুন্নার আলোকে জীবনকে সাজাতে হবে। আজ আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের ৩১তম সুরা, সুরা আস-সাজদা সম্পর্কে। এ সুরায় মোট আয়াত সংখ্যা ৩০। সুরাটি মাক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের শেষ দিকে নাজিল হয়েছে। তবে এ সুরার ১৬ থেকে ২০তম আয়াত নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এ সুরার নামকরণের ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আসবাবুন নুজুলের মধ্যে উল্লেখ করেছেন যে সুরা আস-সাজদার ১৫তম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াত রেখেছেন যেখানে তেলাওয়াতের সাজদা রয়েছে এবং এই আয়াতের মধ্যে সাজদার নামেই এ সুরাটির নামকরণ করা হয়েছে। অপর বর্ণনায় রয়েছে এ সুরাটির আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে মাদাজায়। সুরা আস-সাজদার ১৬তম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে মাদাজা শব্দ দিয়েই এ সুরাটির নামকরণ করা হয়েছিল সুরাতুল মাদাজা। তবে এ সুরাটি সুরা আস-সাজদা নামেই অধিক পরিচিত। এ সুরার শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সর্ববৃহৎ সুরা আল বাকারার ন্যায় আলিফ লাম মিম এরূপ হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। এ সুরার শুরুতে কোরআন এর অলৌকিকত্ব এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার প্রমাণ পেশ করেছেন। এ সুরাটি মক্কি হওয়ায় কাফেরদের ব্যাপারে এবং তাদের ভ্রান্ত বিশ্বাসের বিভিন্ন জবাব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরার শুরুতেই কোরআনের অলৌকিকত্ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের সাক্ষী সহ অসংখ্য বিষয়ে ঈমান এবং আকীদার বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন। সম্মানিত শ্রোতা, আসুন আমরা এ পর্যায়ে সুরা আস-সাজদার বিস্তারিত তাফসির, শানে নুজুল এবং এর অন্তর্নিহিত শিক্ষা শুনব। আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান।
1: সমগ্র বিশ্ব চরাচরে মানবমণ্ডলীকে হেদায়েত ও সুপথ প্রদর্শনের জন্য এবং তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুচারুভাবে পরিচালিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী তথা মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। ফিরিস্তা সম্রাট জিব্রাইল আলাইহিসসালাম প্রয়োজন অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে খণ্ড খণ্ড আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হতেন, যার ধারাবাহিকতা ২৩ বৎসর পর্যন্ত অব্যাহত থাকে। অতঃপর তা আল কোরআনুল মাজিদ নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করে। শান অর্থ অবস্থা এবং নুজুল অর্থ অবতীর্ণ হওয়া। যে অবস্থা এবং অতীব প্রয়োজনের প্রেক্ষিতে যেসব সুরা ও আয়াত অবতীর্ণ হয় তাকে শানে নুজুল বলে। আল কোরআনুল মাজিদ এর ১১৪টি সুরার মধ্যে আস-সাজদা সুরাটি অন্যতম একটি সুরা। সুরাটি শানে নুজুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, বিভিন্ন গ্রাম ও অঞ্চল থেকে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য লোকজন আগমন করত। তখন মক্কার কাফির মুশরিকরা তাদেরকে বলত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে এগুলো ভিত্তিহীন, কিছুই নয়। তার নিকট একটি কিতাব আছে, তা থেকে সে লোকদেরকে পাঠ করে শোনায় এবং এই কথা বলে থাকে যে এসব বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সূরা আস-সাজদা নাজিল হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। অর্থ, এই কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে, এতে কোনো সন্দেহ নাই। এই সূরার শিক্ষা, মহান রব্বে করিম বান্দাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, বরং তার ইবাদত বন্দিগির জন্য সৃষ্টি করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও জিন জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি। আর সঠিকভাবে এবাদত আদায়ের জন্যে কোরআন শিক্ষার বিকল্প নেই। গভীর রাতে রব্বে করিমের সাথে ভাব ও বন্ধুত্ব সৃষ্টির লক্ষ্যে রাত যাপন করা। সাহাবাই কেরাম এবং ওলিউল্লাহগণ মহান রবের সান্নিধ্যে ও ভালোবাসা অর্জনের জন্য রাত যাপন করতেন। এ সুরার ১৬ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ভয় ও আশায় ডাকে, এবং আমি তাদেরকে যে জীবিকা ও রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এ সুরার বিষয়বস্তু ও মূল বক্তব্যের উপর আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পার্থিব জগতের উন্নতি, অগ্রগতি, শান্তি, প্রশান্তি ও হৃদ্যতা ভালোবাসা দান করেন এবং আখেরাতে মুক্তি ও নাজাত প্রদান করেন।
0: প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমরা কোরআনুল করিমের ৩১তম সূরা সূরা আস-সাজদার এর অন্তর্নিহিত শিক্ষা শুনলাম। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হামদে বারী তাআলা।

0: ভক্তিমূলক গানটি শুনলেন। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
2: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম।

বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে।

0: সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা আপনাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর শুনব। আপনাদের প্রেরিত বিভিন্ন মাসআলা মাসায়েলের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দিচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: মোহতারাম, কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো?
0: আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকেও জানাই আন্তরিক মোবারকবাদ। মোহতারাম, আমাদের নিকট প্রথমেই প্রশ্ন করেছেন এনামুল হক রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছেন মাজহাব মানার প্রয়োজনীয়তা কি।
1: আসলে মাজহাব বা ইমামদের কোন একটি মতকে গ্রহণ করা, এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে বিশেষত যারা দীন শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের মূল যে নস, মূল যে বাণী, সেখান থেকে তারা শরীয়তের বিধান বের করে সেটা বোঝার মতো সেই যোগ্যতা যাদের নেই, সাধারণভাবে লেখাপড়া জানেন, সাধারণভাবে তারা শিক্ষিত মানুষ, কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের নেই, শরীয়তের মাসআলাকে যাচাই করে কোনটা সঠিক, কোনটা দুর্বল, কোনটা দাইফ, কোনটা কবি, এইসব বিষয়কে এতটা চুলচেরা বিশ্লেষণ করার যোগ্যতা যাদের নেই, তাদের জন্য যে কোনো ইমামের মতকে, মতটাকেই মাজহাব বলা হয়েছে। আমরা জানি যে প্রসিদ্ধ চারটি মাজহাব আছে, হানাফি, শাফেঈ, হাম্বলি এবং মালিকি। তো চারজন ইমামের নামে মূলত এই মাজহাবের নাম। এখন বিষয়টা এরকম যে তারা এই মতগুলি বা এই মাজহাবগুলি এমন কিছু নয় যে শরীয়তের বাইরে বোধ হয় একটা বিষয়, এরকম নয়, কেউ যেন ভুল না বোঝে। মূলত বিষয়টা হচ্ছে এটা তারা শরীয়তকে বিশ্লেষণ করে তারা সহজভাবে সাধারণ মানুষের জন্য সহজ বুদ্ধ করে কিছু মত তারা পেশ করেছে। এর মধ্যে একটি হচ্ছে হানাফি মাজহাব, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মত, এটাকে বলা হয় হানাফি মাজহাব।
0: তিনি কোরআন হাদিস থেকে এগুলো নির্যাস বের করেছেন,
1: তার তিনি গবেষণা করে উদ্ঘাটন করে নির্যাসটা তিনি সহজভাবে মানুষকে পালন করার একটা পথ বাতলে দিয়েছেন। এখন এই মত গুলাকে গ্রহণ করা, যারা আসলে শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সেগুলি যারা ওই মাপের আলেম নয়, যারা নাকি শরীয়তের সরাসরি নুসুস থেকে তারা জ্ঞান অর্জন করবে, তাদের জন্য কোন একজন ইমামের মত মেনে চলাটা, শরীয়তের উপর চলা তার জন্য সহজ এবং সব দিক থেকে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য এটা নিরাপদ। এই জন্য আমরা মনে করি যে মাজহাব অনুসরণ করাটাই উচিত।
0: এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন,
1: নিঃসন্দেহে। অর্থাৎ আহলা যিকরি মানে যারা এই কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের আছে তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে,
0: তাদের কাছ থেকে
1: জেনে নাও। অতএব এই মাজহাবের ইমাম যারা, তারা এই মাপের আলেম যে তাদেরকে আমরা বলি মুজতাহিদ। অতএব সেই মুজতাহিদ পর্যায়ের আলেম যারা, তাদের মত গুলাকে মাজহাব বলা হয়, এবং সেই মাজহাব গুলাকে অনুসরণ করে চলা মানে শরীয়তের উপর চলাটা আমাদের জন্য সহায়ক হয়, সহজ হয়। অতএব এটা অনুসরণ করাটাই উচিত আমরা মনে করি।
0: এরপর আমাদের নিকট প্রশ্ন করেছেন মাহফুজ আলম ফরিদগঞ্জ চাঁদপুর থেকে। জানতে চেয়েছেন যে পুরুষের জন্য স্বর্ণ রৌপ্য ব্যবহার করা বৈধ কিনা।
1: হ্যাঁ, এমন একটি বিষয় যে আমরা দেখি অনেক পুরুষরা এটা পরে থাকেন,
0: বিশেষ করে যুব সমাজ
1: যুবকরা। হ্যাঁ, একটা ফ্যাশন হিসেবে অনেকেই কেউ একটা স্বর্ণের চেইন বা একটা আংটি বা এই জাতীয় কিছু একটা, এমনকি আমরা দেখি বিয়ে দিতেও আংটি পরা। এখন এই আংটি মেয়েকে পরিয়ে দেওয়া তো ঠিক আছে, তার জন্য তো গয়না পরা, সোনা পরা, রূপা পরা সবই ঠিক আছে, কিন্তু ছেলের জন্য আংটি ব্যবহার করা স্বর্ণের, স্বর্ণের সেটা অল্প হোক বেশি হোক এক আনা পরিমাণও পুরুষের জন্য হালাল নয়। আর বাকি রয়ে গেলে রূপা, রূপার ব্যাপারটা হচ্ছে যদি বিশেষ কোনো দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে চার আনা পরিমাণ রূপা ব্যবহার করার অনুমতি রয়েছে শরীয়তে।
0: আমাদের নিকট জানতে চেয়েছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন চাঁদপুর থেকে। তিনি জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা।
1: চেয়ারে বসে নামাজের বিষয়টা এরকম, যদি আর কোনো উপায়েই নাই কেবলমাত্র তার জন্য, যিনি হাঁটতে পারেন, চলতে পারেন, এমনকি মাটিতে বসে নামাজ পড়তে পারেন, তাকে বসে মাটিতে বসেই পড়তে হবে। কিন্তু যিনি বসতেও পারেন না, আর কোনো ওয়ে নাই, তার কোনো রাস্তাই নেই, তিনি চেয়ার ছাড়া পড়তেই পারেন না, তার জন্য কেবল চেয়ারে বসে ইজাজত আছে শরীয়তে, এছাড়া আর কারো ক্ষেত্রে এটা নয়।
0: মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, এতক্ষণ আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক বিস্তারিত জবাব প্রদান করলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব পিতামাতার হক সম্পর্কে হাদিস। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
2: এ পৃথিবীতে আল্লাপাকের অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে পিতামাতা। অর্থাৎ বাবা মা, তাদের মাধ্যমে আমাদের এ পৃথিবীতে পদার্পণ, যার জন্য সদ্ব্যবহার প্রদর্শনের ক্ষেত্রে মহান আল্লাহ পাকের পরই পিতামাতার স্থান এবং তাদের সন্তুষ্টিতেই মহান আল্লাহর সন্তুষ্টি। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, অনুরূপভাবে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহিত। অনন্তকালের মহাসুখ লাভের নিমিত্তে তাদের সাথে সদ্ব্যবহার করা একান্ত কর্তব্য। এক ব্যক্তি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার প্রতি সন্তানের উপর কি কি অধিকার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতাই সন্তানের জন্য বেহেস্ত স্বরূপ কথাটির অর্থ হল পার্থিব জীবনে পিতামাতার সন্তুষ্টি অর্জন এবং তাদের আনুগত্যের উপর নির্ভর করে সন্তানের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আমাদের শিশুকাল থেকে তারা অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে দেখাশোনা করেছেন, তাদের স্নেহময় যত্ন ছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব অসম্ভব ছিল, তাদের স্নেহ মমতা যত্ন ত্যাগ না থাকলে মানব সন্তানের ধরাপৃষ্ঠে বেঁচে থাকাই অসম্ভব ছিল, তাই তাদের প্রতি সন্তানের কর্তব্যের শেষ নেই। সব সময় আমরা আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করব ও তাদেরকে মেনে চলব। সন্তানের উচিত পিতামাতার অবদানের কথা স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের প্রতি ইহসান করা। পিতামাতা সর্বদা সন্তানের কল্যাণ চান, তাদের নির্দেশ পালনের মধ্যেই সন্তানের ভবিষ্যৎ উন্নতি অগ্রগতি নির্ভর করে। পৃথিবীতে পিতামাতার মতো আপন আর কেউ নেই, তাই তাদের সাথে কোনো ক্রমে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, বরং অত্যন্ত নরম হৃদয়গ্রাহী মুলায়ম সুরে কথা বলতে হবে, বিনয় ও নম্রতার মস্তক অবনত করতে হবে। বিশেষ করে তারা যখন বার্ধক্য বয়সে উপনীত হয় তখন তাদের সেবা যত্ন করা সন্তানের অবশ্যই কর্তব্য। আল্লাহাক আমাদের প্রত্যেককে আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন।
0: সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সার্বিক সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
3: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন।
4: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকে সচেতন করি। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। ফ্রিজে নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের করণীয় সম্পর্কে আসুন আমরা সবাই সচেতন হই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has reaffirmed Bangladesh's support for all United Nations initiatives aimed at establishing global humanity and world peace, calling for resolving conflicts and through dialogue, diplomacy and mutual cooperation. He said this while addressing the general debate of the 81st session of the United Nations General Assembly at the UN headquarters today. The Prime Minister said human-made conflicts had created unrest in many countries, resulting in large-scale displacement and humanitarian crisis, while wars and conflicts were also putting severe pressure on the world economy. In this perspective, Tariq Rahman mentioned the Rohingya crisis in Bangladesh and said the only solution to this crisis is the safe return of the displaced Rohingya population to their homeland and in Myanmar. Prime Minister said his government is pursuing a three-hour strategy, recovery, restoration and reconstruction, to repair Bangladesh ravaged by more than 1.5 decades of fascist rule and exploitation. He said his government wants to establish such a peaceful and stable country where the youth will be able to realize their dream, women's security will be ensured and children will get favorable atmosphere to flourish their inherent talent. Prime Minister Tariq Rahman has called for 4 urgent global actions to tackle the growing threat of sea level rise. He made the call at a high-level meeting on addressing the existential threat posed by sea level rise held at the United Nations headquarters yesterday. The 4 actions are faster and deeper cuts in global emissions, accessible adaptation finance, wider access to climate-smart technologies, and stronger international cooperation to address climate-induced displacement and damage happening in countries like Bangladesh. President Mirza Fakhrul Islam Alamgir has extended his heartfelt congratulations and greetings to Prime Minister Tariq Rahman for delivering a visionary, resolute and guiding speech at the 81st session of the United Nations General Assembly. The President conveyed his congratulations to the Prime Minister through a congratulatory message today. In the message, the President said the Prime Minister's speech clearly highlighted Bangladesh's national interests, aspirations of its people and the country's position on important global issues. He expressed hope that the speech would further uphold Bangladesh's dignity and position in the global arena. The President described Prime Minister Tariq Rahman's address to the UN General Assembly following in the footsteps of his father, Shahid President Zia-ur Rahman, and mother, former Prime Minister Begum Khaleda Zia, as a glorious event for the nation. The government is set to launch a special measles rubella vaccination campaign across the country tomorrow. The campaign aims to bring about 34 lakh unvaccinated children aged 6 months to below 5 years under vaccination coverage. Health and Family Welfare Minister Sardar Mohammad Sakat Hussain will inaugurate the campaign at the TNT playground at Koral in the city's Bonani area at 9 a.m. State Minister for Health and Family Welfare Dr. M. M. Muhit will join the inaugural function as the special guest. Military chiefs from Saudi Arabia, Turkey, and Pakistan are set to meet in Saudi Arabia to discuss support for Riyadh under a joint defense pact. The meeting comes after Houthi fighters launched missile and drone attacks on Saudi targets. Saudi authorities say they intercepted 6 ballistic missiles. Saudi Arabia's Grand Mufti has also called on troops to be prepared to fight the Iran-aligned Houthis. The 3 countries signed a joint defense agreement in August under which an attack on one member is considered an attack on all 3. Football and Bangladesh began their FIFA ASEAN Cup campaign with a 3-0 defeat to Malaysia in the opening match at Jakarta in Indonesia today. Dhaka Meteorological Office says the land deep depression over South Odisha and North Andhra Pradesh moved north-northwestwards and weakened into a land depression over Odisha and adjoining area. It is likely to move north-northwestwards farther and weaken gradually. Under its influence, steep pressure gradient lies over North Bay. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast by Itil Wantana says there is no inland reverse warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। চলতি অর্থবছরের পহেলা জুলাই থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দেশে 8.02 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। গত অর্থবছর একই সময় এসেছিল 7.06 বিলিয়ন ডলার। এ সময় রেমিটেন্স প্রভাব বেড়েছে 13.6%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম 23 দিনে প্রবাসী বাংলাদেশিরা 2.19 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত বছর একই সময় এসেছিল 2.16 বিলিয়ন ডলার। এই হিসাবে সেপ্টেম্বরের রেমিটেন্স প্রভাব বেড়েছে 1.5%। শুধু 23 সেপ্টেম্বর দেশে 62 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরদার হচ্ছে এবং সামগ্রিক বহিখাতের স্থিতিশীলতায় তা ইতিবাচক ভূমিকা রাখছে। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে 7.67%। এতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি ভারতে রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রপ্তানি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই আগস্ট সময়ে ভারতে বাংলাদেশের 33.52 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছর একই সময়ে রপ্তানি পরিমাণ ছিল 31.13 কোটি ডলার। এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 2.39 কোটি ডলার। ইপিবি তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসেই ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 15.37%। দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রবি ও বোরো মৌসুমে সারের চাহিদার তুলনায় 15,84,000 মেট্রিক টন বেশি সরবরাহ প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে কৃষকের চাহিদা বিবেচনায় নিয়ে সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে বর্তমান সরকার জেলাভিত্তিক চাহিদার বিপরীতে শতভাগ সার বরাদ্দের উদ্যোগ নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা জেলাওয়ারি বরাদ্দ তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। সরকারি হিসেবে দেশের সারের চাহিদা 35,87,000 মেট্রিক টন, এর বিপরীতে সরবরাহের জন্য প্রস্তুত 51,71,000 মেট্রিক টন। আগামী মাসের জন্য ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের নির্ধারিত চাহিদার বিপরীতে সংশ্লিষ্ট জেলাগুলোতে সমপরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে 3 দিনব্যাপী বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো 2026। আজ দ্বিতীয় দিনে সাপ্তাহিক ছুটির দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। প্রদর্শনীতে দেশ বিদেশের 250টির বেশি স্বনামধন্য কোম্পানির চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা এবং এখাতের বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী 29 অক্টোবর 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2026 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে। দেশের ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াপ পর্যটনের প্রসার, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই মেলার আয়োজন করছে। 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন খাতের অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের প্রতিনিধিরা ইতিমধ্যেই মেলায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের পর্যটন খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরাও এই আয়োজনের অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, ইউরো বিক্রয় 141.97 টাকা, ক্রয় 139.41 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.20 টাকা, ক্রয় 162.14 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.81 টাকা, ক্রয় 33.20 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.87 টাকা, ক্রয় 396.47 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.99 টাকা, ক্রয় 95.24 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.45 টাকা, ক্রয় 29.84 টাকা এবং থাই বাত বিক্রয় 3.71 টাকা, ক্রয় 3.64 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শোনাব নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন সূচনা রায়।

0: সূচনা রায়ের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথার পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবার শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন স্বপন কুমার বিশ্বাস, গীতিকার এবং সুরকার মনমোহন দত্ত।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন স্বপন কুমার বিশ্বাস।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি।

0: এই বন্ধুরা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শামা আলী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেঙ্গু সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। আজ আমাদের আলোচনার বিষয় এক রোগী পাঁচজন সঙ্গী। শিরোনামটি শুনে হয়তো মনে হতে পারে একজন রোগীর পাশে পাঁচজন মানুষ থাকা তো ভালোই, অসুস্থ মানুষকে একা আবার হাসপাতালে পাঠানো যায় নাকি? অবশ্যই যায় না। অসুস্থ মানুষের পরিবারের সহযোগিতা প্রয়োজন, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, প্রয়োজনীয় তথ্য দেওয়া, চিকিৎসকের পরামর্শ বোধ

চিকিৎসা এবং রোগীর দেখাশোনার জন্য প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক স্বজনের উপস্থিতিও দরকার হতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন পাঁচজন দশজন কখনো তারও বেশি। রোগী একজন কিন্তু সঙ্গে আসা স্বজনের সংখ্যা অনেক, এর ফলে হাসপাতালে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত ভিড়। কিন্তু সবার একসঙ্গে হাসপাতালে থাকা কি সত্যিই রোগীর জন্য ভালো? কারণ দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি আমাদের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যাও সে হারে বাড়ছে। তাই প্রতি রোগীর সাথে যদি একজনের অধিক স্বজন থাকেন তাহলে হাসপাতালে ভিড় বাড়বে, যা রোগীর চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। শ্রোতা বন্ধুরা, আমরা প্রিয়জনকে ভালোবাসি বলেই প্রিয়জন অসুস্থ শুনে হাসপাতালে ছুটে আসি, কিন্তু একজন রোগীর সঙ্গে অতিরিক্ত লোক হাসপাতালে এলে কয়েক ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন চিকিৎসার পরিবেশ। হাসপাতালে চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা একই সময়ে অনেক রোগীর সেবা দেন। একটি ওয়ার্ডে বা জরুরি বিভাগে একজন রোগীর সঙ্গে সরকারি হাসপাতালে অনেক সময় বেডের থেকে অতিরিক্ত রোগী ভর্তি থাকে। সেখানে যদি প্রত্যেক রোগীর সঙ্গে অনেকজন স্বজন থাকেন তাহলে হাসপাতালের জায়গা ভিড়ে পরিণত হয়, ফলে রোগীর কাছে স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবা নিয়ে পৌঁছানোয় অনেক সময় কঠিন হয়ে পড়ে। রোগীর পরীক্ষা, রোগীকে এক জায়গা থেকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যাওয়া, জরুরি চিকিৎসা, এমন কাজের জন্য তো প্রয়োজন হাসপাতালে জায়গা। তাই হাসপাতাল কোনো ভিড়ের জায়গা নয়, এটা এমন একটি জায়গা যেখানে প্রতিটি মিনিট চিকিৎসার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আমরা হাসপাতালে ভিড় বাড়াব না। আমরা অনেক সময় ভাবি বেশি মানুষ পাশে থাকলে বোধহয় রোগীর মন ভালো থাকবে। কখনো কখনো তা সত্যি, কিন্তু রোগী যদি জ্বরে দুর্বল থাকেন বা এই যে ডেঙ্গুতে যেমন তীব্র ব্যথা হয় সেরকম ব্যথায় আক্রান্ত থাকেন, অনেক বমি হয় বা শরীর খুব খারাপ থাকে, তখন কিন্তু এই ভিড় বা অনেক কথা বলা, প্রশ্ন করা, এগুলো তার জন্য আরও বেশি বিরক্তিকর বা ক্লান্তির কারণও হতে পারে। রোগীর জন্য বা রোগীর সুষ্ঠু চিকিৎসার জন্য প্রয়োজন শান্ত পরিবেশ, বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা। সুপ্রিয় শুধু আসুন এবার শুনে আসি একটি ডেঙ্গু বিষয়ক গান।

প্রিয় শ্রোতা, একটি হাসপাতালে শুধু ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসেন না, একই সময়ে অন্য অনেক রোগীও চিকিৎসা নিতে আসেন। কারো অবস্থা হয়তো গুরুতর, কারো জরুরি চিকিৎসা প্রয়োজন, কারো অস্ত্রোপচার হতে পারে, কারো বা শ্বাসকষ্ট। তাই একজন রোগীর স্বজন হিসেবে আমাদের দায়িত্ব হল আমাদের রোগীর যত্নের পাশাপাশি অন্য রোগীদের অধিকার ও প্রয়োজনের কথাও মনে রাখা। এছাড়াও হাসপাতালে সবসময়ই সংক্রমণের ঝুঁকি থাকে। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রোগের অসুস্থ মানুষ ভর্তি থাকেন। অপ্রয়োজনীয় অনেক মানুষ হাসপাতালে যাওয়া আসা করলে বিভিন্ন সংক্রমণের সংস্পর্শে আসার সুযোগ বাড়ে, যার ফলে স্বজনরাও অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়া আপনার রোগী যে কারণে ভর্তি হয়েছেন, দেখবেন আপনার এই ভিড়ের কারণে তিনি সে রোগের পাশাপাশি হাসপাতালে অন্য রোগেও সংক্রমিত হয়ে যেতে পারেন। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত মানুষ হাসপাতালে উপস্থিতি না করাই উত্তম। প্রিয় শ্রোতা বন্ধু, একটি হাসপাতাল শুধু রোগীর পরিবারের জন্য নয়, এটি একটি জনসেবা প্রতিষ্ঠান। এখানে একই সময়ে অসংখ্য মানুষের চিকিৎসা চলছে। কেউ অপেক্ষা করছেন, কেউ আবার পরীক্ষা করাচ্ছেন, কেউ জরুরি চিকিৎসা নিচ্ছেন, কেউ জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাই হাসপাতালের জায়গা, চিকিৎসক, নার্স, বেড, জরুরি সেবা, এই সবের সম্পদ সীমিত। তাই আমরা যদি অপ্রয়োজনীয় ভিড় করি তাহলে সেই সীমিত জায়গা ও সময়ের উপর বা সম্পদের উপর চাপ পড়ে। তাই রোগীর সুষ্ঠু চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য আমাদের হাসপাতালে অতিরিক্ত ভিড় করা থেকে বিরত থাকা উচিত। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কাজ শুধু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শুরু হবে না। বাড়িতে যেন মশার প্রজননস্থল না থাকে সেটি নিশ্চিত করা জরুরি। ফুলের টবের নিচে পানি জমে আছে কিনা, বালতি বা ড্রাম খোলা পড়ে রয়েছে কিনা, পরিত্যক্ত বোতল, টায়ার বা পাত্র আপনার আশেপাশে কোথাও পড়ে আছে কিনা, বা ছাদে গিয়ে দেখুন কোথাও পানি জমে আছে কিনা, বাড়ির আশেপাশে পানি জমে থাকার আর কোনো সুযোগ রয়েছে কিনা, এইসবই আমাদের নিয়মিত দেখতে হবে। কারণ ডেঙ্গুর প্রজননস্থল যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে ডেঙ্গু মুক্ত দেশ করতে পারব। একজন ডেঙ্গু রোগীর চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন রোগী যেন না হন সেটিও গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকেই সচেষ্ট হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।

0: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: সবুজ মানেই প্রাণ, মানুষের বেড়ে ওঠার নিরাপদ আশ্রয় সবুজ প্রকৃতি। আমাদের চারপাশের সবুজ যত বাড়বে পরিবেশ হবে বাসযোগ্য। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সবুজ প্রান্তর অনুষ্ঠান থেকে। আমাদের চারিপাশ সবুজ সজীব তৈরির কাজটি শুরু হয় নার্সারি থেকে। একই সঙ্গে নার্সারি হতে পারে আয় ও কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। নার্সারি গাছ বিক্রির সাথে সাথে পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত একটি সৃষ্টিশীল পেশা। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে আমরা জানব অধিক লাভজনক ও সৃষ্টিশীল পেশা হিসেবে নার্সারির গুরুত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, সামাজিক বন উইং বন ভবন। চলুন তার কাছ থেকেই জেনে নিই নার্সারি পেশার সম্ভাবনা ও প্রয়োজনীয়তার কথা। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে।
2: ধন্যবাদ আপনাকে।
1: প্রথমে জানতে চাইবো অধিক লাভজনক পেশা হিসেবে নার্সারি, এই বিষয়টি একটু বুঝিয়ে বলুন।
2: সাধারণ অর্থে নিজের কর্মসংস্থান

0: ব্যবস্থা নিজে করাকে আত্মকর্মসংস্থান বলে। এর মাধ্যমে মানুষ স্বাধীনভাবে নিজস্ব পেশায় আত্মনিয়োগ করতে পারে। একজন মানুষ নিজের পাশাপাশি অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। যে স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছোট চারা বা উদ্ভিদের কলম উৎপাদন করা হয় এবং রোপণের পূর্ব পর্যন্ত যত্ন সহকারে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় সেটাই নার্সারি। নার্সারিতে এই ফুলের চাষ, মোবাইল মেরামত, টিভি মেরামত, হস্তশিল্প বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থানের উদাহরণ রয়েছে। তো এর মধ্যে নার্সারি পেশাটি অধিক লাভজনক, কারণ চারা উৎপাদন ও নতুন নতুন জাত ও পদ্ধতি উৎপাদনের সুযোগ রয়েছে। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা বছরই চারার চাহিদা থাকে এবং একটি সম্ভাবনাময় ব্যবসা। নিজের সৃজনশীলতা এবং দক্ষতা কাজে লাগিয়ে আকর্ষণীয়ভাবে পরিচালনা করা যায়। সুতরাং নার্সারি পেশা একই সঙ্গে অর্থনৈতিকভাবে লাভজনক এবং সৃষ্টিশীল পেশা হওয়ায় এটি অধিক লাভজনক ও সৃষ্টিশীল পেশা হিসেবে বিবেচনা করা হয়। কিছু উদাহরণ দিয়ে আমরা একটু ব্যাখ্যা করতে পারি। নার্সারি ব্যবসা বা পেশায় যুক্ত হয়ে অনেকেই সমাজে লাভবান এবং সমৃদ্ধ হয়েছেন। সুনামগঞ্জের জাহানারা বেগম, তিনি দারিদ্রের মধ্যে থেকেও নার্সারি ব্যবসা শুরু করে সফল উদ্যোক্তা হয়েছেন। লক্ষ্মীপুরের নুরুদ্দিন, উনি 6000 টাকা মূলধন নিয়ে 1998 সালে নার্সারি শুরু করেন। বর্তমানে তার নার্সারিতে 200 প্রজাতির অধিক চারা রয়েছে এবং তার মাসে প্রায় 6-7 লাখ টাকা চারা বিক্রি করেন। এছাড়াও বাংলাদেশ সরকার নিয়মিতভাবে এই নার্সারি যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে নার্সারি তৈরিতে জাতীয় পর্যায়ে সম্মাননা এবং পুরস্কৃত করে থাকেন। গত 2025 সালে নার্সারি বিভাগে নার্সারি পুরস্কার যেমন সোহেল নার্সারি রংপুর থেকে প্রথম হয়েছিলেন, জননী গার্ডেন নার্সারির মুন্সিগঞ্জ থেকে দ্বিতীয় স্থান হয়েছেন এবং মৌ নার্সারি টাঙ্গাইল থেকে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। ঠিক 2026 সালে ফয়সাল নার্সারি ঢাকার সাভারে রয়েছেন, উনি প্রথম স্থান অধিকার করেছেন। সাথীপোলার নার্সারি বগুড়া থেকে দ্বিতীয় স্থান হয়েছেন এবং ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি সাভার ঢাকায় রয়েছেন, তৃতীয় স্থান অধিকার করেছেন। এই জাতীয় পুরস্কার প্রাপ্তিতে ওনাদেরকে প্রথম পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে 75,000 টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে 50,000 টাকার চেক প্রদান করা হয়। তারা প্রত্যেকে সামান্য পুঁজি নিয়ে এই পেশায় আসেন এবং তাদের কেউ কেউ এখন কোটিপতি। এক একজন নার্সারিতে রয়েছে 50-60 জন করে লোকের কর্মসংস্থান। এসব সফল উদ্যোক্তার উদাহরণ থেকে বোঝা যায় অল্প মূলধন, পরিশ্রম এবং প্রশিক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে নার্সারি পেশাকে লাভজনক পেশায় পরিণত করা সম্ভব।
1: এবারে জানতে চাইব নার্সারির জন্য কি রকম স্থান নির্বাচন করা উচিত।
0: পরিবহন এবং বাজারজাতকরণের সুবিধা থাকতে হবে, টেলিফোন, বিদ্যুৎ সুবিধা, দক্ষ শ্রমিকের সহজলভ্যতা ইত্যাদি সুবিধা, আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে নার্সারির স্থান নির্বাচন করা উচিত। যেখানে যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাট ভালো সেখানে নার্সারি স্থাপন করা উচিত, যেন সহজেই সকলের দৃষ্টিগোচর হয়। সুবিধাজনক স্থানে একটি আকর্ষণীয় সাইনবোর্ড এবং নকশা লাগানো যেতে পারে। এছাড়া বর্তমানে অনলাইনে মাধ্যমে এর প্রচারণা আরো ব্যাপকভাবে বেড়ে চলছে।
1: এবারে আমাদেরকে জানাবেন নার্সারি তৈরি ও পরিচর্যা সম্পর্কে আমরা কি করতে পারি বা কি জানতে পারলে আমাদের জন্য সুবিধা হবে।
0: নার্সারির মাটি উর্বর হওয়া বাঞ্ছনীয়। নার্সারি অবশ্যই উঁচু স্থানে হতে হবে, যেন বন্যার পানি নার্সারিতে প্রবেশ করতে না পারে এবং বেডে পানি না জমে থাকে। জমির আগাছা ও অবাঞ্ছিত গাছপালা কেটে পরিষ্কার করতে হবে এবং জৈব পদার্থ ও কম্পোস্ট সার প্রয়োগ করে নার্সারির মাটি উর্বর করতে হবে এবং মাটি সমান করে নিতে হবে।
1: রোগবালাই প্রতিরোধে কি করা যেতে পারে সে বিষয়ে একটু বলুন।
0: কীটনাশক ও রোগনাশকের ক্ষেত্রে সঠিক জ্ঞান প্রশিক্ষণের মাধ্যমে নিতে হবে। চারাগাছ উৎপাদন বংশবিস্তারের কাজে ব্যবহৃত হয়, যেমন বালি, ভার্মিকুলাইজ, প্যারাসলাইড, স্প্যাগনাস, লিপনেট, কম্পোস্ট ও মাটির মিশ্রণ। চারা উৎপাদনে মাটির মিশ্রণ বিজ্ঞানসম্মত হওয়া দরকার। 6 মাস পর্যন্ত চারা রাখার জন্য 75% বেলে দোআঁশ মাটি এবং 25% আবর্জনা সার প্রয়োজন। 1 বছর পর্যন্ত চারা রাখার জন্য 50% মাটি ও 50% সার এবং 2 বছরের বেশি সময় চারা ধরে রাখার জন্য 25% মাটি এবং 75% সারের মিশ্রণ দরকার।
1: সবশেষে জানতে চাইব আত্মকর্মসংস্থানে নার্সারি প্রতিষ্ঠায় করণীয় কি কি আছে।
0: বাণিজ্যিকভাবে নার্সারি ব্যবসা করার জন্য প্রথমেই দরকার নিবন্ধন। 2010 সালের নার্সারি আইনের আলোকে যে জমিতে নার্সারি করবেন সেই জমির কাগজপত্র, অর্থাৎ নিজের হলে দলিল, ইজারা হলে তার পক্ষে কাগজপত্র, ভাড়া হলে সে সংক্রান্ত চুক্তিনামার ফটোকপি সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। সঙ্গে যুক্ত করতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুকূলেটরের জারি চালান। জেলা ও উপজেলা পর্যায়ে যারা রেজিস্ট্রেশন করতে চান তাদের উপজেলা বা জেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। নার্সারির জন্য দরকার প্রশিক্ষণ, এর বিকল্প নেই। এছাড়া স্থানীয় বন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা কিংবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা যেতে পারে।
1: অনেক ধন্যবাদ তথ্য সমৃদ্ধ এই দিক নির্দেশনার জন্য, যাতে করে অনেকেই অধিক লাভজনক ও সৃষ্টিশীল পেশা হিসেবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নার্সারি প্রতিষ্ঠায় উদ্যোগী হবেন। প্রতিটি চারা একদিন হয়ে উঠতে পারে একটি গাছ, একটি ছায়া, একটি বাসস্থান কিংবা একটি নির্মল বাতাসের উৎস। নার্সারি গড়ে তোলা মানে ব্যবসার সুযোগ তৈরি, সেই সাথে যুক্ত হয় পরিবেশের প্রতি দায়িত্ব। যে পেশা নিজের জন্য আয় তৈরি করে, অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং একই সঙ্গে প্রকৃতিকে সমৃদ্ধ করে, নার্সারি তেমনই একটি উদ্যোগ। প্রিয় শ্রোতা, এবারে শুনব পরিবেশ বিষয়ক গান গাছ আমাদের বন্ধু, শিল্পী মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী ও তানজিনা করিম স্বরলিপি, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার

0: পরিবেশের যত্ন মানে ভবিষ্যতের যত্ন। সবুজ অর্থনীতির অংশ এই উদ্যোগ। প্রকৃতির সঙ্গে থাকুন, সবুজের পাশে থাকুন, এই প্রত্যাশায় আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।

0: বাংলাদেশ বেতার। এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে

0: একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
3: শুভ্র মেঘের দলে কাশবনে ওই দুলছে আশ্বিন, শরতের মধ্যে ডুবে থাকা আশ্বিন আনে কোমলতার পরশ, চারদিকে নির্মল এক ভালো লাগার আবেশ খুঁজে পাই আমরা। শিউলি ফুলের ফোঁটা, সাদা মেঘ, শান্ত সরোবর নদী, কাশফুল, কখনো বা ঘাসের ডগায় শিশির ছোঁয়া, সব মিলিয়ে শরতের এই সময়ের অপরূপ শোভা সত্যি মুগ্ধকর। তবে এই মুগ্ধতার মাঝেও শঙ্কা, ভয় আর আতঙ্ক বিরাজমান। এর বড় একটা কারণ ডেঙ্গু। এডিস মশার কামড়ে ছড়ানো এই ভাইরাস জনিত জ্বরের সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। বর্ষাকালে এবং এর পরবর্তীতে এডিস মশার উপদ্রব বাড়ে, তাই এ সময় বেশি সতর্ক থাকা প্রয়োজন।

0: জ্বর সাথে প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পেছনে পেশিতে এবং জয়েন্টে তীব্র ব্যথা, শরীর জুড়ে লালচে ফুসকুড়ি কিংবা র্যাশ ওঠা, বমি বমি ভাব, বমি হওয়া, এগুলোই ডেঙ্গু রোগের লক্ষণ হলেও কখনো কখনো তা অতিরিক্ত পর্যায়ে গেলে ধরন পাল্টে দেখা দেয় তীব্র পেটে ব্যথা, ক্রমাগত বমি হওয়া, নাক মাড়ি বা অন্য কোনো স্থান থেকে রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা ক্লান্তি এবং শ্বাসকষ্ট। আর এ অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতন হন, সুস্থ থাকুন, এমন শুভ প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণী এর আজকের আয়োজনে। শরতের প্রকৃতিতে জলাশয়, বিল ও ঝিলে অপরূপ রূপ নিয়ে ফোটে জলজ ফুলের রানী পদ্মফুল। বর্ষায় ফোটা শুরু হলেও শরতে এই ফুল সবচেয়ে বেশি পরিমাণে ফুটে থাকে এবং এর সৌন্দর্য চারদিকে ছড়িয়ে পড়ে। খাল, বিল, পুকুর ও ডোবার মতো স্থির জলাশয়ের কাঁদাযুক্ত মাটিতে পদ্মের মূল বা মোথা জন্মায়, আর এর বড় গোলাকার পাতা ও ফুল পানির উপর ভেসে থাকে। তবে আজকাল বিলের শান্ত জলের প্রিয় এই পদ্মফুলের দেখা মিলে বাড়ির ছাদেও। বাড়ির সৌন্দর্য বর্ধনে ছাদে পদ্মফুল চাষ করা বর্তমানে একটি চমৎকার এবং জনপ্রিয় শখ। সঠিক নিয়মে টব বা গামলায় ছাদে সহজেই চমৎকার পদ্ম বাগান তৈরি করা সম্ভব। কৃষি কথা পর্বে চলুন জেনে আসে ছাদ বাগানের সৌন্দর্য বর্ধনে পদ্মফুল চাষ নিয়ে, বলছেন তাহসিন তাবাসুম, অতিরিক্ত কৃষি অফিসার সংযুক্ত পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
1: আসলে অনেক ছাদ বাগান প্রেমীরই শখ থাকে বাড়ির ছাদকে সুন্দর গাছ দিয়ে সাজানোর, আর তাই ছাদেই চাষ করা যেতে পারে পদ্মফুল। মাত্র কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই আপনি ছাদ বাগানে খুব সুন্দর করে চাষ করতে পারবেন পদ্মফুল। সাধারণত পদ্মফুল দুভাবে চাষ করা যায়, প্রথমত কন্দ বা টিউবার দিয়ে, আর দ্বিতীয়ত বীজ দিয়ে। প্রথমটি শহরে বসে জোগাড় করা মুশকিল হলেও দ্বিতীয়টি যে কোনো নার্সারিতেই সহজে মেলে। পদ্মের বীজ সংগ্রহ করার পর একটি ছোট্র পাত্রে পরিষ্কার পানি দিয়ে বীজগুলো ভিজিয়ে রাখতে হবে। এরপর 3-4 দিনের মধ্যে সবুজ অঙ্কুর বের হয়ে আসতে দেখা যাবে। 10 দিনের মধ্যে বীজ আর কাণ্ডের মাঝখান থেকে অজস্র সুতোর মতো শেকড় বেরিয়ে ছড়িয়ে পড়বে। এরপর গাছ ও শেকড় বেশ শক্তপোক্ত হয়ে উঠলে বোঝা যাবে যে গাছ পটে দেবার জন্য উপযুক্ত হয়ে গেছে। তবে এই 10 দিন প্রতিদিন নিয়ম করে পাত্রের পানি পাল্টাতে হবে, আর এই সময় ভুলেও কোনো সার বা খাবার ইত্যাদি কিছুই দেওয়া যাবে না। এই পানির মধ্য থেকেই খাবার সংগ্রহ করে গাছ পুষ্ট হয়ে যাবে। পটিং এর সময় হয়ে এলে প্লাস্টিক বা সিমেন্টের ফুটখানেক গভীর গামলা বা টব জোগাড় করতে হবে, এতে পদ্ম শেকড় ছড়ানোর জন্য জায়গা বেশি পাবে। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেন এই টব বা গামলায় কোনো ধরনের ফুটো না থাকে। এরপর 2 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ গোবর সার আর 1 ভাগ ভার্মিকম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এর সঙ্গে হাড় গুঁড়ো এবং নিম খোলও মুঠো পরিমাণে মিশিয়ে দিতে হবে। মিশ্রিত মাটি দিয়ে গামলা অর্ধেক ভর্তি করে তার উপর পানি ঢেলে দিতে হবে। এভাবে গামলাটা 15-20 দিন রাখতে হবে। এই 15-20 দিন নিয়ম করে গামলার পানি যেন মাটির 1-2 ইঞ্চি ওপর অবশ্যই থাকে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর গামলা তৈরি হয়ে গেলে তাতে শেকড় শুদ্ধ পদ্মের চারা আলতো করে পুঁতে দিতে হবে। গামলায় পানি এমন পরিমাণে রাখতে হবে যাতে পদ্মের পাতাগুলো পানির উপরে ভেসে থাকে। মাটিতে ভালো করে শেকড় ধরার জন্য গাছকে 1 মাস সময় দিতে হবে, আর এই সময় কোনো খাবার দিতে হবে না। এই গাছকে দিতে হবে পরের মাস থেকে। খাবার হিসেবে আমরা ব্যবহার করব DAP রাসায়নিক সার, অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট সার। এর 4-5টি দানা কাপড় বেঁধে গাছের গোড়া থেকে কিছুটা দূরে গামলার মধ্যে পুঁতে দিতে হবে। গাছ সেখান থেকেই প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নেবে। এটি মাসে 1 বার দিলেই হবে। পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে মরে গেলে সেগুলো নিয়মিত কেটে ফেলতে হবে, আর পানি সবসময় পরিষ্কার রাখতে হবে। এভাবে যতদিন যাবে পদ্ম গাছের গোড়া ততই শক্ত হবে, আর ধীরে ধীরে গাছের চারপাশে ঝাড়ের মতো হবে। লিকলিকে পাতার পরিবর্তে মোটা মোটা ডাটি ও বড় বড় পাতা হবে, আর তখন আপনার ব্যালকনি বা ছাদে বাগানের চেহারাই বদলে যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পদ্মের গামলায় যেহেতু সবসময় পানি জমে থাকে, তাই এতে মশা হবার সুযোগ থাকে। এটি বন্ধ করতে গামলায় কিছু রঙিন মাছ ছেড়ে দেওয়া যেতে পারে। এতে যেমন দেখতেও ভালো লাগবে, তেমনি মশার লার্ভার সমস্যার সমাধানও হয়ে যাবে। তবে যদি সেটি সম্ভব না হয়, তাহলে পানিতে মাঝে মাঝে সামান্য পরিমাণে চুন দিলেই মশার সমস্যা থেকে রেহাই মিলবে। আর শীতকালটা আসলে পদ্মের ঘুমানোর সময়, তবে গরম পড়লে সে আবার জেগে ওঠে। তাই বীজ থেকে পদ্মের চারা করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস। পদ্ম ফুলের জন্য পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের প্রয়োজন হয়, মাঝে মধ্যে পানিও পরিবর্তন করে দিতে হয়। ঠিকমতো এইভাবে পরিচর্যা করতে পারলে এই গাছ বহুদিন বেঁচে থাকে। তবে গাছ পটিং করার পর ফুল আসতে প্রায় 6 মাস সময় লাগতে পারে। আসলে বীজের গাছে এটুকু সময় অপেক্ষা তো করতেই হবে, তবে সে অপেক্ষার পথ বেয়েই পদ্ম ফুল রাঙিয়ে দেবে আপনার ছাদ বাগান। আশা করি প্রিয় কিষানি মা ও বোনেরা আপনারা আমার এই বক্তব্য থেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।
0: সবুজ এই পৃথিবী শুধু মানুষের নয়, প্রাণীদেরও। মোটা দাগে বলতে গেলে এই পৃথিবী কোনো একক প্রজাতির নয়, বরং এখানে বসবাসকারী প্রতিটি জীব অর্থাৎ মানুষ এবং অন্যান্য প্রাণীর বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। আর তাই তো প্রয়োজন মানুষের একাত্মতা ও দায়িত্বের। আমরা অনেকেই জানি না বন্য প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ সরবরাহ এবং মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপকার সাধনে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। এরা খাদ্য শৃঙ্খল বজায় রাখে, রোগ সৃষ্টিকারী পোকামাকড় দমন করে, মাটির উর্বরতা বাড়ায় এবং বিনোদন ও পর্যটনের সুযোগ সৃষ্টি করে। সবুজ আঙিনা পর্বে জানব বাংলাদেশের মহাবিপন্ন বন্য প্রাণী সংরক্ষণে জনগণের ভূমিকা নিয়ে।
2: সুপ্রিয় কৃষানী মা বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে জনগণের ভূমিকা সম্পর্কে। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাকিলা নার্গিস, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর। আর সাথে আছি আমি মোহাম্মদ ইসহাক আলী। আয়োজনের একেবারে শুরুতে আপনার কাছে একটু জানতে চাইব, বাংলাদেশের বন্য প্রাণীদের মধ্যে মহাবিপন্ন অবস্থায় আছে কোন প্রাণীগুলো?
3: আসলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট একটি দেশ হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ জীব বৈচিত্র্য বিশেষ করে হচ্ছে বন্যপ্রাণীতে অনেক সমৃদ্ধ, সেটা আমরা অনেকেই জানি। তো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য, শিকার, পাচার, হত্যা ইত্যাদি বিভিন্ন কারণে হচ্ছে বর্তমানে বন্যপ্রাণী আজ হুমকির সম্মুখীন। IUCN এর লাল তালিকা যদি আমরা দেখি, তাহলে সেই লাল তালিকা অনুযায়ী বর্তমানে আমাদের দেশে 56 প্রজাতির বন্যপ্রাণী মহাবিপন্ন অবস্থায় প্রকৃতিতে টিকে আছে। অর্থাৎ এই বন্যপ্রাণীগুলো যদি প্রকৃতিতে এই অবস্থায় থাকে, তাহলে খুব দ্রুত তাদেরকে একটি বিলুপ্ত হয়ে যাওয়ার সর্বোচ্চ এবং স্পষ্ট সম্ভাবনা তাদের মধ্যে রয়েছে। এই তালিকা অনুযায়ী যেসব স্তন্যপায়ী বন্যপ্রাণী আমাদের দেশে মহাবিপন্ন অবস্থায় টিকে রয়েছে, তাদের মধ্যে যদি উল্লেখযোগ্য বলি, তাদের মধ্যে রয়েছে হচ্ছে বাঘ, এশীয় হাতি, লম্বা লেজ বানর, চশমা পরা হনুমান আছে, উল্লুক আছে, বনরুই আছে, চিতাবাঘ, উদবিড়াল, ভোদর আছে, অথবা হচ্ছে সাম্বার হরিণ যদি বলি, সাম্বার হরিণ আছে, ভাল্লুক আছে, ইত্যাদি হচ্ছে আমাদের দেশে রয়েছে। এছাড়া হচ্ছে সরীসৃপ বন্যপ্রাণীর মধ্যে রয়েছে হচ্ছে হলুদ পাহাড়ি কচ্ছপ, শিলা কচ্ছপ, বড় কাইটটা, আদিকাইটটা, অজগর, খড়িয়াল ইত্যাদি। তো এই প্রাণীগুলো যদি হচ্ছে এই অবস্থায় টিকে থাকে, তাহলে একসময় হচ্ছে একটা বিলুপ্ত হওয়ার একটা সর্বোচ্চ সম্ভাবনা দেখা দেবে।
2: আপনি বলছিলেন যে কোন কোন প্রাণীগুলো হুমকির সম্মুখীন হয়ে আছে, আমরা আসলে জানতে চাই কি কি হুমকির কারণে এইসব প্রাণী আজ মহাবিপন্ন অবস্থায় বা এই তালিকায় রয়েছে?
3: আসলে প্রাণীগুলো হচ্ছে ধীরে ধীরে আসলে এই অবস্থায় চলে এসেছে কিছু হুমকির কারণে। যেগুলো হচ্ছে যদি বলি আমরা, তাহলে এর মধ্যে রয়েছে বর্ধিত জনসংখ্যার যে চাপটা বর্তমানে সেটা আছে, বন এবং বন্যপ্রাণীর হচ্ছে আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট, শিকার এবং পাচার, এটাও একটা বড় কারণ রয়েছে। আসলে মূলত হচ্ছে শহরাঞ্চল গড়ে ওঠা, নতুন রাস্তাঘাট তৈরি হওয়া, তারপর হচ্ছে বনাঞ্চলটা সেজন্য ধ্বংস হয়ে যাচ্ছে এবং হচ্ছে প্রাণীর আবাসস্থলটাও আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং বনাঞ্চল যখন কমে যায়, তখন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে বিশ্বায়ন, উষ্ণায়নটা বাড়ছে, এতে করে অনেক প্রাণী হচ্ছে মহাবিপন্ন তালিকায় চলে যাচ্ছে। মানে হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন সেটাও বন্যপ্রাণীদের উপর পড়ছে। এছাড়া বিভিন্ন রাসায়নিকের ব্যবহারের কারণে আছে হচ্ছে বন্যপ্রাণী, অনেক বন্যপ্রাণী আজকে মহাবিপন্নের তালিকায় চলে এসেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে বাংলা শকুনের কথা, একসময় আমাদের দেশে প্রচুর শকুন ছিল। প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমাদের দেশে আগে শকুন সর্বত্র দেখা গেল, গবাদি পশুতে ব্যবহৃত ডাইক্লোফেনাক এবং হচ্ছে কিটোপ্রোফেনের ব্যবহারের ফলে আমাদের প্রকৃতি থেকে শকুন আজ হারিয়ে যেতে বসেছে। এছাড়াও জলাশয়ে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, যার জন্য আজকে অনেক জলজ প্রাণী যেটা আছে যারা আছে তারা হুমকির সম্মুখীন হচ্ছে। বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা বা বন্যপ্রাণী পাচারের কারণে অনেক বন্যপ্রাণী আজ

0: আমাদের দেশে মহাবিপন্ন তালিকায় চলে এসেছে। শখের বশে অনেকে বন্যপ্রাণীকে, বিভিন্ন দেশীয় বন্যপ্রাণীকে খাঁচায় আটকে রাখে, যা পাখির জন্য আজ হচ্ছে অনেকটা বড় হুমকির কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া মানুষ এবং বন্যপ্রাণীর যে দ্বন্দ্ব, সেটার কারণেও হচ্ছে অনেক বন্যপ্রাণী আজকে মহাবিপন্ন তালিকায় চলে এসেছে। মানুষ আজ বন্যপ্রাণী বিচরণ সমূহ দখল করে ঘর বাড়ি তৈরি করছে, পাহাড়ে হাতির খাবার নেই, ফলে খাবারের সন্ধানে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে, এবং ফলশ্রুতিতে হচ্ছে মানুষের সাথে বন্যপ্রাণী একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বন্যপ্রাণী রক্ষায় দেশে হচ্ছে যে আইন আছে, আমরা জানি যে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, সেটা কার্যকর থাকলেও অনেকেই হচ্ছে এই মানি আইনটা মেনে চলার না চলার প্রবণতাটা দেখা যায়। তো সেই জন্য হচ্ছে বলা চলে যে মানুষের মধ্যে অনেক ধরনের সচেতনতার অভাবের ফলেও অনেক বন্যপ্রাণী আজ হচ্ছে মহাবিপন্ন তালিকায় চলে এসেছে।
1: আপনি বেশ কিছু হুমকির কথা বলছিলেন, এবং এই হুমকিগুলো আসলেই যদি আমরা উৎরে যেতে না পারি তাহলে বন্যপ্রাণী বিলুপ্তির পথে চলে যাবে। আমরা এবার একটু জানতে চাই, এরা যদি বিলুপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশ ব্যবস্থা যেটা রয়েছে এই ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে?
0: জি, আসলে আমরা সবাই জানি যে প্রকৃতিতে হচ্ছে সব প্রাণীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা হচ্ছে ছোট হোক অথবা বড় হোক সব প্রাণীর একটা ভূমিকা রয়েছে। এসব বন্যপ্রাণী বাস্তুতন্ত্রের সামগ্রিক গঠন এবং হচ্ছে প্রাকৃতিক যে শৃঙ্খলা সেটা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। একটি প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় সেখানকার বাস্তুতন্ত্র মুহূর্তে বদলে যেতে পারে। উদাহরণ হিসেবে যদি বলি, সুন্দরবনে বাঘের কথা বলতে পারি। বাঘ সুন্দরবনের সর্বোচ্চ স্তরের খাদক এবং অন্যান্য স্তরের প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে প্রাকৃতিকভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য মোটাকে বজায় রাখে। যদি সুন্দরবনের বাঘ বিলুপ্ত হয়ে যায় তাহলে সুন্দরবনের বিকাশ রুদ্ধ হবে এবং এই ধরনের বাস্তুতন্ত্র পরিবর্তন হয়ে যাবে, এবং যার প্রভাব শুধুমাত্র একটু একটা জায়গায় পড়বে না, সেটার প্রভাব পড়বে সর্বত্র।
1: আচ্ছা, আমরা আসলে একটা ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, যেটা বলছিলেন যে এটার পুরো একটা প্রভাব পড়বে পুরো পরিবেশের উপর বা প্রতিবেশের উপর বা বাস্তুতন্ত্রের উপর। একদম সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে বন্য প্রাণীগুলো মহাবিপন্ন তালিকায় রয়েছে, সেই জায়গায় এদেরকে সংরক্ষণের ক্ষেত্রে বন অধিদপ্তর কি কি কার্যক্রম পরিচালনা করছে সংক্ষেপে জানাবেন।
0: জি, যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এসব মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে বন অধিদপ্তর নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। যদি আমরা একটা প্রাণী হিসেবে বলি, যেমন হচ্ছে মহাবিপন্ন হাতি, হাতি রক্ষায় হচ্ছে হাতি উপদ্রুত এলাকাগুলোতে হচ্ছে দ্বন্দ্ব নিরসনের জন্য এলিফেন্স রেসপন্স টিম গঠন করা হয়েছে, বিভিন্ন সোলার ফেন্সিং তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় হাতি যাতে হচ্ছে লোকালয়ে চলে না আসতে পারে সেজন্য বনাঞ্চলে হচ্ছে হাতি খাদ্য উপযোগী বাগান সৃজন করা হচ্ছে। এছাড়া বন্যপ্রাণী আইনে হচ্ছে হাতি এবং বাঘের সুরক্ষায় যে হচ্ছে ধারাগুলো উল্লেখ আছে সেগুলো হচ্ছে জামিন অযোগ্য এবং হচ্ছে সেখানে শাস্তির কথা উল্লেখ আছে। সুন্দরবনে বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে 52% এলাকা সুন্দরবনে হচ্ছে অভয়ারণ্যের অন্তর্ভুক্ত। সুন্দরবনের উপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে। এছাড়া বন বিভাগের সহায়তায় সুন্দরবন সংলগ্ন লোকদের নিয়ে বাঘ তথা সুন্দরবন সংরক্ষণের জন্য CMC, VTRT, VTC ইত্যাদি গঠন করা হয়েছে। এছাড়া যদি আমরা বলি মহাবিপন্ন শকুন, শকুন সংরক্ষণে হচ্ছে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শকুনের জন্য বাংলাদেশ জাতীয় শকুন পুনরুদ্ধার কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হচ্ছে সিলেট এবং হচ্ছে সুন্দরবন এলাকায় শকুনের জন্য নিরাপদ এলাকা ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী রক্ষায় সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে আমাদের তরুণরা। আসলে তরুণরা হচ্ছে আমাদের একটা বড় একটা শক্তি, তারা হচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন হচ্ছে তারা লিফলেট পোস্টার বিতরণ করতে পারে, প্রদর্শনীর আয়োজন করতে পারে, ড্রামা বা নাটিকা প্রদর্শন করতে পারে, এগুলোতে অংশগ্রহণ করতে পারে। এছাড়া হচ্ছে বন্যপ্রাণী হচ্ছে অপরাধ দমন ইউনিট রয়েছে, তাদেরকে বিভিন্ন বন্যপ্রাণী সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য।
2: শুনছেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণী, এর আজকের পরিবেশনা। এবারে শুনবেন জন্ম থেকে জ্বলছি ছায়াছবির গান, শুনবেন শামিমা ইয়াসমিন দিবার কণ্ঠে। শিল্পী গেয়েছেন বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না।

0: চোখ আমাদের শরীরের সবচেয়ে অমূল্য এবং স্পর্শকাতর অঙ্গ, তাই এর সঠিক যত্ন নেওয়া আমাদের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে ডিজিটাল যুগে স্ক্রিন টাইম বেড়ে যাওয়া এবং পরিবেশ দূষণের কারণে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, তাই এ বিষয়ে এখনই সচেতন হতে হবে। তাছাড়া চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সঠিক পুষ্টি ও খাদ্যাভ্যাস ভীষণ জরুরি। এবারে জীবন কথা পর্বে চোখের যত্নে খাদ্যের ভূমিকা নিয়ে জানব বিস্তারিত।
1: আজ আমরা কথা বলবো চোখের যত্নে খাদ্যের ভূমিকা। আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন ডক্টর শায়লা নাসরিন, হেড অব নিউট্রিশন খাদ্য পুষ্টি বিভাগ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতোয়াল, ঢাকা। সাথে রয়েছে মোখলেসুর রহমান সরকার। চোখের যত্নে খাদ্যের ভূমিকা, এই বিষয় নিয়ে আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন।
2: খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের শরীর সবচেয়ে সংবেদনশীল অঙ্গই হচ্ছে চোখ, কারণ আমরা যদি চোখে দেখতে না পাই তাহলে আমাদের কিন্তু পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। কাজেই চোখের যত্নে আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে, আর এই যত্নের সাথে আমরা খাবারের মাধ্যমে চোখকে সুস্থ এবং ভালো রাখতে পারি।
1: চোখকে ভালো রাখার জন্য আমাদের কি কি কাজ করতে হবে?
2: চোখ ভালো রাখার জন্য প্রথমত আমি বলবো যে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে, এবং সেটা যে ছোট বয়স থেকে তা না, এটা শিশু যখন মায়ের গর্ভে থাকবে তখনই মাকে পুষ্টিকর খাবার খেতে হবে, এবং বাচ্চা যখন বড় হবে, ভূমিষ্ঠ হবে, এবং তারপর ৬ মাস থেকে আমরা যাকে বাড়তি খাবারের কথা বলছি সেখানে আমাদের পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করতে হবে। আর এই খাবারগুলো হচ্ছে হলুদ, সবুজ রঙের শাকসবজি এবং ফলমূল।
1: আমরা তো শাকসবজির কথা জানলাম, আমরা চোখ ভালো রাখার জন্য মাছের কোনো ভূমিকা আছে কিনা?
2: অবশ্যই, কারণ আমরা জানি যে আমাদের শরীরে 6টি উপাদান প্রয়োজন। সেখানে আমাদের কিন্তু শর্করা প্রয়োজন হবে, যেটা আমাদের ভাত রুটি আটা থেকে আসছে। আমাদের প্রয়োজন হবে আমিষ, যেটা আমাদের মাছ মাংস দুধ ডিম থেকে আসছে। আর চোখের জন্য কিন্তু মাছের ভূমিকা

0: বেশি গুরুত্বপূর্ণ, এবং সেখানে প্রোটিনের একটা অংশ আছে এবং ছোট মাছে প্রোটিনটা বেশি থাকে। কাজে এই সময় কিন্তু আমরা সবসময় বলি যে বাচ্চাদের বা চোখের যত্নে মলা ঢেলা মাছ খেতে। তারপর আসছি আমরা তেলের কথা। তেলের গুরুত্ব কিন্তু কম না, কারণ আমরা জানি যে এ ডি ই কে এই পাঁচ ধরনের ভিটামিন কিন্তু চর্বিতে দ্রবণীয়। কাজেই আমরা যদি খাবারে তেল কম দিই তাহলে কিন্তু এই ভিটামিন গুলো শরীরে শোষণ হয়ে কাজ কম করবে, যার জন্য চর্বির ভূমিকাও কম গুরুত্বপূর্ণ না। পাশাপাশি আমি আসছি ভিটামিন মিনারেলস এর কথা। চোখ ভালো রাখতে আমরা সাধারণত বলি যে হলুদ রঙিন শাকসবজি ফলমূলের কথা। হলুদের মধ্যে আছে পেঁপে, আছে গাজর, আছে মিষ্টি কুমড়া, আছে এই জাতীয় সবজি এবং ফলগুলো দেখে আমরা গুরুত্ব দিতে পারি।
1: আমরা অনেক সময় দেখি যে ডিম কিন্তু চোখের জন্য অনেকটা ভালো সুপার ফুড অনেক সময় বলা হয়। এই ডিম এটা কি আমাদের সকল বয়সে খাওয়া উচিত নাকি কোনো বিধিনিষেধ রয়েছে এর মধ্যে?
0: অবশ্যই ডিমকে সবসময় সুপার ফুড বলা হয়, কারণ ডিম সব বয়সে খেতে পারেন। শুধুমাত্র যখন একটু কিডনির অসুখ হয় বা অনেক সময় হাইপার টেনশন হয়, কিছু কিছু রোগে আমরা ডিমটা বলি যে একটু নিয়ন্ত্রণ করতে, কিন্তু সব বয়সে ডিমের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে বাচ্চাদের কথা বলবো এবং চোখের যত্নের কথা বলবো। ডিম কুসুম সহ প্রতিদিনই একজন সুস্থ মানুষের খাওয়ার প্রয়োজন রয়েছে।
1: ভিটামিন সি সমৃদ্ধ খাবার, এটাও কি আমাদের উচিত শরীরের জন্য খাওয়া?
0: হ্যাঁ, আপনি দারুণ বলেছেন, কারণ ভিটামিন সিটা হচ্ছে কি আমাদের যত সংক্রামক রোগ আছে এই রোগগুলোকে কিন্তু ভিটামিন সি রক্ষা করে। সংক্রামক রোগ কিংবা আমাদের অনেক ছোঁয়াচে রোগের কথা আমি যেটা বলছি, এগুলো যখন আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন, এমনকি কোথাও কেটে গেলে সেখানে যদি ভিটামিন সি খান, খুব দ্রুত কিন্তু সেটা ভালো হয়ে যায়। কাজেই শরীরে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ভিটামিন সি খেতে হবে, আর সেটা হচ্ছে অবশ্যই লেবু বা টক জাতীয় ফলমূল থেকে আমাদের শরীরে কাজ করবে।
1: অনেকে কিন্তু মাংস খুব পছন্দনীয় একটি খাবার অনেকের, এই মাংস চোখ ভালো রাখার জন্য কোনো ভূমিকা রয়েছে কিনা?
0: মাংসের মধ্যে আমরা বলি যে গরু মাংসের কথা বলি, গরু মাংস সবচেয়ে বেশি প্রোটিন আছে, মুরগি আছে, মাংসের তো বিভিন্ন রকম ছোট মুরগি আছে, বাচ্চা মুরগি আছে, অনেক সময় গরুর মাংস আছে। তো এইরকম মাংসের মধ্যে আমি বলবো যে সবচেয়ে ভালো হচ্ছে গরুর মাংস, এটা প্রোটিন বেশি আছে এবং এই প্রোটিনটা কিন্তু চোখকে ভালো রাখে।
1: কৃষিজীবী মা বোনেরা, আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। সবাইকে ধন্যবাদ।
2: সকাল থেকে রাত অবধি কৃষানের ব্যস্ততার শেষ নেই। হাঁস মুরগি সামলানো, উঠোন ঝাড়ু দেয়া, ধান শুকানো থেকে শুরু করে রান্নাবান্না ও পরিবারের সবার দেখাশোনা, সব দায়িত্ব হাসি মুখে একাই সামলান। সংসারের এত সব কাজের ভিড়ে নিজের দিকে খেয়াল রাখার সময়টুকু যেন একদমই পান না। কিন্তু কৃষানি সুস্থ না থাকলে পুরো সংসারের চাকা থেমে যায়। তাই সংসারকে সুন্দর ও সুসংগঠিত রাখতে কাজের ফাঁকে নিজের একটু যত্ন নেয়া, সঠিক সময়ে পুষ্টিকর খাবার খাওয়া এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দেয়া অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আপনার সুস্থতা ও সুন্দর জীবনই নিশ্চিত করতে পারে আপনার এক সুন্দর ও উজ্জ্বল আগামী। সকলের জন্য শুভকামনা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আজ অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম জান্নাতুল ফেরদৌস তমা, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমেদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং কৃষানি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর 4:00 নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি

মিয়ানমারের নিরাপদে ফিরিয়ে নেওয়াই এ সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি আর কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী

0: জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধ ও ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন। কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় আজ সকাল থেকে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বর্তমানে জাতীয় গ্রিডে 250 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, শিল্প কারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলা সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে স্পট মার্কেট থেকে এলএনজিবাহী কার্গো থেকে আজ সকালে মহেশখালীর সামিট টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়। ইরান, তাইওয়ান ও বাণিজ্যিক ইস্যুতে কোন সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধ বন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। তবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। রাষ্ট্রীয় নৈশভোজে শি জিনপিং বলেন, পরিবর্তিত পরিস্থিতি বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের দায়িত্বশীল কাজ করতে নতুন ধরনের দৃষ্টিভঙ্গি প্রয়োজন। খেলার খবর ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ ফুটবলে গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী শাহানা সুলতানা, গানটির গীতিকার ও সুরকার আব্দুল লতিফ।

পরপর দুখানি পল্লি গীতি শুনলেন। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।

0: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস, তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন।

0: দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
0: একদম ঠিক বলেছো। তারপর ধরো আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
0: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
0: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশার দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থেকে থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে ফেলুন।
5: বাংলাদেশ বেতার। রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 35.4°C, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 22.1°C। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8°C, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 79%, সন্ধ্যে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 48 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 51 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
6: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ান হোসেন। মেট্রোফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালিড টিল 1 AM সেজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগনাল টু বি ভেস্টেড। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেন ইন এফেক্ট 6 PM টুমোরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পারেলি

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বাণী শুনবেন রাত 10:30। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

0: হাম একটি ভাইরাস জড়িত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামী বইমেলা চলছে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় পাঠক ও বইপ্রেমীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ জমে উঠেছে। মেলা পরিচালনা কমিটির তথ্য মতে এবারের এই ইসলামী বইমেলায় 206টি স্টল রয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, মিশর, লেবানন থেকে 7টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে। আগামী 11 অক্টোবর পর্যন্ত এই বইমেলা চলবে। নরসিংদী সদর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসহায় দুস্থ ও নির্যাতিত নারীদের অনুদানের টাকা আজ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে প্রত্যেক নারীকে নগদ 10,000 টাকা প্রদান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী আজ মুন্সীগঞ্জ জেলা সফর করেছেন। এ সময় তিনি জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক র্যালি এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সরকার অগ্রাধিকার বিকল্প বাস্তবায়ন বিষয়ে জেলা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে আজ এক বৈঠক কিশোরগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বৈঠকে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিক হিসেবে সকলের দায়িত্ব। বৈঠকে পৌরসভার কর্মকর্তা কর্মচারী ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিকে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজবাড়ী জেলার গোয়ালন্দে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী ইউনিট। এ সময় আয়োজকরা জানায়, রাজবাড়ীর জেলা সদর হাসপাতাল সহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাধ্যমে এই পরিচ্ছন্নতা

0: কার্যক্রম অব্যাহত রাখা হবে। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে রাজবাড়িতে দুদিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে আজ। এতে রাজবাড়ি জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পাশাপাশি হাইওয়ে পুলিশ ও সিআইডির মোট 50 জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কিশোরগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে 250টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ইতোমধ্যে প্রায় 25 লাখ টাকা ব্যয়ে প্রথম ধাপে গাইটাল বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে 50টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়ক ও অলিগলিতে অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর ফলে ছিনতাই, রাহাজানি ও চুরির ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 69% এবং সন্ধ্যা 6টায় ছিল 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:48 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:51। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
2: দেখো, আমরা যদি এই যে ডেঙ্গু সচেতন যদি হই, তাহলে কিন্তু আমরা যেমন ভালো আছি, আমাকে আশপাশে যারা আছে তারাও যদি সচেতন হয়, পরিবারের সবাই তারা সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আমরা চাই। যে আমাদের আশেপাশে যারা আছে আমরা সবাই সুস্থ থাকি, আনন্দে থাকি। তাহলে আসো আজকের আসরটা শুরু করি। আসরে কিন্তু রয়েছে তিল ফসল চাষের পদ্ধতি একটা আছে, একটা কৃষি বিষয়ক গান আছে, আর হলো তোমার জমি রাইলে সবজি চাষ বিষয় আছে, বুঝছো? তাহলে আমরা একের পর এক শুনো মানে। তাহলে আসো প্রথমে আমরা শুনি তিল ফসল চাষ পদ্ধতি। এই বিষয়ে বলতেছেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আসো তার কাছ থেকে এই বিষয়টা আমরা জানে নেই, তারপর কথা কই।
3: আচ্ছা ঠিক আছে।
4: তিল ফসল চাষ পদ্ধতি নিয়ে আলোচনার আগে আমরা তিল ফসলের পুষ্টিগুণ সম্পর্কে যদি জানতে চাই, তাহলে দেখব তিল লিনোনিক, ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার সমৃদ্ধ একটি সুপারফুড, যা হাড়কে শক্তিশালী করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে, হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভোজ্য তেল হিসাবে ব্যবহার ছাড়াও সাবান ও প্রসাধনী চুল তৈরিতেও এর ব্যবহার রয়েছে। গোখাদ্য হিসাবে গরু মহিষের এটি খুবই উপাদেয় খাদ্য। খৈল হিসেবে তিল চাষে কেমন মাটি প্রয়োজন, এক্ষেত্রে দেখা যায় বেলে দোয়াশ মাটি বা দোয়াশ মাটি তিল চাষের জন্য উপযোগী। তবে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত অন্যান্য মাটিতেও তিল চাষ করা যেতে পারে। জমির প্রকারভেদে তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে ভালোভাবে মাটিকে ঝুরঝুরে করে জমি প্রস্তুত করে নিতে হবে। সাধারণত তিল চাষ দুই মৌসুমে করা হয়, খরিফ এক মৌসুমে অর্থাৎ মাঘ মাসের মাঝামাঝি হতে ফাল্গুন মাস পর্যন্ত, মধ্য ফেব্রুয়ারি হতে মার্চ পর্যন্ত, এবং খরিফ টু মৌসুমে অর্থাৎ ভাদ্র মাসে মধ্য আগস্ট হতে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত তিলের বীজ বপন করার জন্য উত্তম সময়। ছিটিয়ে বোনার ক্ষেত্রে হেক্টর প্রতি 7.5-8 কেজি বীজের প্রয়োজন হয় এবং সারিতে বপনের জন্য হেক্টর প্রতি 6-7 কেজি বীজের প্রয়োজন হয়। সারিতে বপনের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 12 ইঞ্চি হওয়া প্রয়োজন। তিল চাষের ক্ষেত্রে সারের প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে হেক্টর প্রতি 100-125 কেজি ইউরিয়া, 130-150 কেজি টিএসপি, 40-50 কেজি এমওপি, 100-110 কেজি জিপসাম, 5 কেজি জিঙ্ক সালফেট, 10 কেজি বোরিক অ্যাসিড প্রয়োগ করা প্রয়োজন। এসব সারের ক্ষেত্রে ইউরিয়ার অর্ধেক সার রেখে দিয়ে বাকি সকল সার জমি প্রস্তুতির শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সার বীজ বপনের 25-30 দিন পর গাছে ফুল আসার সময় উপরে প্রয়োগ করতে হবে। তিল চাষের ক্ষেত্রে আন্তঃপরিচর্যার ক্ষেত্রে সেচ ও নিকাশের ক্ষেত্রে সাধারণত দেখা যায় খরিফ এক মৌসুমে তিল বোনার সময় প্রায় রসের অভাব পরিলক্ষিত হয়। মাটিতে পর্যাপ্ত রস বা আর্দ্রতা না থাকলে বীজ গজানোর বিষয়টি নিশ্চিত করতে বপনের পূর্বে জমিতে অবশ্যই একটি সেচ দিতে হবে এবং মাটিতে জো আসার পর চার্জ দিয়ে বীজ বপন করতে হবে। তিল চাষ তিল ফসল খরা সহনশীল হলেও ফুল আসার সময় জমিতে রসের অভাব হলে সাধারণত বীজ বোনার 25-30 দিন পর ফুল আসে। এই ফুল আসার পূর্বে একবার সেচ দেওয়া প্রয়োজন। জমিতে রস না থাকলে 55-60 দিন পর ফল আসার সময় আরেকবার সেচ দিতে হবে। উল্লেখ্য যে তিল ফসল দীর্ঘ জলবদ্ধতা সহ্য করতে পারে না, তাই জমির মধ্যে মাঝে মাঝে নালা কেটে সেচ বা সেচের অতিরিক্ত পানি নিকাশের ব্যবস্থা করতে হবে। কখন তিল চাষে আগাছা দমন করতে হবে এই প্রশ্নে দেখা যায় অধিক ফলন পেতে হলে জমি আগাছামুক্ত রাখতে হবে। চারা অবস্থায় 20 দিন পর্যন্ত গাছের বৃদ্ধি ধীরগতিতে হতে থাকে, ফলে এ সময় জমির আগাছা দ্রুত বেড়ে তিল গাছকে ঢেকে ফেলতে পারে, তাই এ সময় একটি নিড়ানি দিতে হবে। এছাড়া বীজ বপনের পূর্বেই জমি থেকে ভালোভাবে আগাছা পরিষ্কার করে নিতে হবে। বালাই ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় কাণ্ডপচা রোগ, বিছা পোকা এগুলা সমস্যা তৈরি হতে পারে তিল চাষের ক্ষেত্রে। কাণ্ডপচা রোগের ক্ষেত্রে দেখা যায় আক্রমণ কমানোর জন্য বীজ বপনের পূর্বে 2-3 গ্রাম ভিটাভক্স ছত্রাকনাশক প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে বীজ শোধন করা যায়। জমিতে কাণ্ডপচা রোগ দেখা দিলে সাথে সাথে বাজারে যেসব ছত্রাকনাশক পাওয়া যায় যেমন বেবিস্টিন, ডায়াথেনেম 45 2 গ্রাম হারে বা রুব্রাল 1 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে 8-10 দিন পরপর 2-3 বার ফসলে স্প্রে করে রোগটিকে দমন করা যেতে পারে। বিছা পোকার ক্ষেত্রে দেখা যায় এ পোকা ডিম পাড়ার সাথে সাথে ডিম সহ পাতা ছিঁড়ে কেরোসিন মিশ্রিত পানিতে বা ডিজেলে ডুবিয়ে মেরে ফেলা যায়। পোকার আক্রমণ বেশি হলে নাইট্রো 505 EC প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার মিশিয়ে স্প্রে করে বয়স্ক কীড়াপোকা দমন করা যেতে পারে। জলবদ্ধতা ও অতিরিক্ত আর্দ্রতা তিল গাছ একদমই পছন্দ করে না, এটি গাছের জন্য খুবই ক্ষতিকর। এক্ষেত্রে দ্রুত গোড়া পচা রোগ দেখা যায় এবং তিল গাছ মরে যায়। এজন্য তিল চাষের ক্ষেত্রে জমি প্রস্তুতির সময় পানি নিকাশের বিষয়টি মাথায় রাখা দরকার।
2: তিল চাষ পদ্ধতিটা কিভাবে তিল চাষ করা যায়, কিভাবে করলে তিল গাছ মারা যাবে, এই যে বিশদ আলোচনা শুনলাম। আর আলোচনা করলেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপ সুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। খুব ভালো লাগলো, কিন্তু আমরা কিন্তু অনেক অজানা জিনিস কিন্তু আমরা জানতে পারলাম, তাই না? তো আমরা এখন থেকে ওই রকম বুদ্ধি দিয়ে যা শুনলাম ওই আইতিলি পাতিলি কোন রকম কাজ করবো না, আমরা জেনে শোনা কাজ করবো। গান শুনবা,
3: সবাই শুনি।
2: ওই দেখো ওই যে জোরে নাবো কি সুন্দর মুখ কি করে করতে, আমিও শুনবো, তাহলে আমি কি বাজ যাবো?
5: সবাই একসাথে শুনি,
2: তাহলে আসো আমরা তাহলে সবাই মিলে একটা কৃষি বিষয়ে গান শুনি। শিল্পী হলে রুমানা ইসলাম, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ। আসো তাহলে আমরা এই কৃষি বিষয়ে গানটা শুনি।

0: হ্যাঁ আমরা শুনলাম তোমার নাতিন কেমন আছে
1: আলহামদুলিল্লাহ ভালো খাওয়াইতে হয় ভাই, ওই ডিম খাওয়াইতে হয়, মুরগির মাংস খাওয়াইতে হয়, ডাইল খাওয়াইতে হয়, রোজ
2: খাওয়াইতে হয়।
0: তো এই যে জয়নাবু, তোমারও তো ওই যে দেখছি মাঝে মধ্যে তোমার ওই যে তোমার কি কয় তোমার পোলারটা রেডি হয়, তুমি তোমার আশপাশে যে পরিষ্কার করতেছো, ঝোপঝাপ পরিষ্কার করলে, এখন যে মাঝে মধ্যে তো আবার বৃষ্টি হয়, এই বৃষ্টির মধ্যে তো তোমার যে অনেক পানি জমে থাকে, এই পানিগুলি পরিষ্কার করতেছো তাই না? কিন্তু তোমার বাসায় যে আছে ফ্রিজ আছে, এই ফ্রিজের কিন্তু ট্রে আছে পিছে,
2: সেটাও কিন্তু আমি পরিষ্কার করি,
0: সেটাও পরিষ্কার করো।
2: তো
0: সুগিনাবু
1: কও রাজা ভাই
0: না তোমার কি কও তুমি, তুমি আর এই যে ডেঙ্গুর আমরা যে ধ্বংস করতে,
1: হ্যাঁ এখন তো আলহামদুলিল্লাহ সবাই সচেতন হইছি, ডাবের খোলায় পানি জমে থাকলে আমরা ওটা উবুর করে দেই, যে কোন জায়গায় পানি দুই দিনের তিন দিনের বেশি পানি রাখাই যাইব না,
0: রামদার পানি। সুগিনাবু তোমার আবার কইলে তো রাগ করবা না,
2: করবো না,
0: তোমার ছোট মামুর খবরটা একটু কও।
2: সে কিন্তু সচেতন হয়েছে,
0: সচেতন
2: অনেক
0: সচেতন
2: লাগছে অনেক, তবে
0: না সে তো আবার ওই যে মনে করো যে বেখেলে মানুষ বুঝছো, যেটা করে তো করে, তুমি তো আবার তাহলে শাসন করে, এইটা ঠিক আছে যে শাসন করে যদি মানুষ করা যায় তাহলে সেটাও ভালো, আর শাসনও যদি মানুষ না হয় তাহলে বড় দুঃখের কথা।
2: হ্যাঁ
0: তো তুমি কিন্তু যাই কইবা যে দেখো মামু তোমার এনে কিন্তু অনেক কথা হয় আসরে, তোমার জন্য তো আমার অনেক কথা শুনতে হয়, তুমি ভালো হয়ে যাও, হ্যাঁ তুমি ভালো হয়ে যাও, তো আর আসরে আমার নিয়ে তোমার নিয়ে আর কোনো কথা শুনতে বলো না। ও যে আবার হারুন ভাই কয় তোমার মামু বেলে কসুরে বেলে পলিথিন নিয়ে ঘুরে, ও অভ্যাসটা বাদ হয়েছে। তাহলে শোনো সবাই আমরা সচেতন হব, আমরা আমাদের কাজ আমরা করব, আমরা আরেকজন বলুন, হ্যাঁ বিশেষ করে এডিস মশা দমনে আমরা সবাই সহযোগ।

0: সহযোগিতা করবো, সচেতন থাকবো।
1: হ্যাঁ, তাহলে আসো আমরা আরেকটা বিষয় এখন শুনি। এটা হলো জমির আলে সবজি চাষ। যদি তুমি কইলা যে আইলা আবার সবজি চাষ, জমির আইল তো আবার ছোট হয় কোন রকম করে,
2: ওইখানে
1: আবার হ্যাঁ ওটার মধ্যে সবজি চাষ আবার কেমনি করে, এইটা তো জানতে চাও তাই না? তো আসো তাহলে আমরা এই বিষয়ে জানি যে জমির আইলে সবজি চাষ, এই বিষয়ে একটা আলোচনা আছে। আসো আলোচনাটা আমরা শুনি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। বাংলাদেশে প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কৃষি জমিতে যে বন্টন ব্যবস্থা হচ্ছে তাতে করে জমিতে প্রতিনিয়ত আইলের দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন নতুন আইল তৈরি হচ্ছে এবং এই আইল অব্যবহৃত বা উৎপাদন করা হচ্ছে না এই জায়গাটুকু, এভাবেই রয়ে যাচ্ছে। কিভাবে এই আইল ব্যবস্থাপনাটা ঠিকঠাক করে সেখানে সবজি বা অন্য কোনো ফসল চাষ করা যায়, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই আসরে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের আসরে যুক্ত হয়েছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জিয়াউর রশিদ, উপপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঢাকা। আপনার কাছে একেবারে শুরুতে জানতে চাইবো, এই যে আইল, এই আইলে যে ফসল, অর্থাৎ আইল ফসল বলতে কি বোঝায় একটু বলবেন।
4: আমরা জানি জনসংখ্যার তুলনায় বাংলাদেশের আয়তন অনেক ছোট, আমাদের যৌথ পরিবারগুলো দিন দিন আলাদা হয়ে যাওয়ার কারণে প্রতি বছর জমির পরিমাণ কমে যাচ্ছে, জমির মাঝখানে গড়ে উঠছে নতুন নতুন আইল, ফলে চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, এসব আইলের প্রায় পুরোটাই অব্যবহৃত থেকে যাচ্ছে, কোনো উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে না, কাজেই খাদ্যের অভাব পূরণে এবং সবজির চাহিদা মেটাতে এসব অব্যবহৃত আইল সবজি ফসল চাষের আওতায় আনা যেতে পারে। জমির আইলের যে কোনো একদিকে হাঁটা চলার জায়গা রেখে বাকি পাশগুলোতে যে ফসল চাষ করা হয় তাকে আমরা আইল ফসল বলে থাকি।
3: বা খুব ভালো লাগলো আপনি আইল ফসল কোনগুলো সেগুলো বলছিলেন। এবার যদি একটু বলেন যে এইসব আইল ফসল কিভাবে নির্বাচন করতে হয়, এটার প্রক্রিয়াটা আসলে কি?
4: আসলে এসব আইল ফসল নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। আমাদের ফসলগুলো যেন স্বল্প জীবনকালের হয়, এগুলো যেন দ্রুত বর্ধনশীল হয়, যাতে মূল ফসলের আগেই তা সংগ্রহ করা যায়, রঙিন ফুল বিশিষ্ট হতে হবে, কম ছায়াদানকারী হতে হবে যাতে মূল ফসলের ক্ষতি না হয়।
3: আমরা আসলে বুঝলাম যে কিভাবে নির্বাচন করা যাবে। এবারে আমরা আপনার কাছ থেকে একটু শুনবো যে জমির আইলে চাষ উপযোগী কিছু সবজির নাম যদি বলেন।
4: আমরা যদি মূল ফসল হিসেবে ধানের জমিকে আমরা নির্বাচন করি, তাহলে বোরো মৌসুমে আইল ফসল হিসেবে শিম, টমেটো, বেগুন, শসা, লাল শাক, রোপা আউশ মৌসুমে লাউ, মিষ্টি কুমড়া, করলা, কাকরোল, রোপা আমন মৌসুমে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, বরবটি এসব ফসল নির্বাচন করতে পারি। আবার মূল ফসল যদি হয় সবজি, তাহলে শীত মৌসুমে শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, আবার গ্রীষ্ম মৌসুমে করলা, কাকরোল, ঝিঙা, বরবটি, ঢেঁড়স, বেগুন এসব ফসলকে আমরা আইল ফসল হিসেবে চিহ্নিত করতে পারি।
3: বাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে সবজি চাষ, আমরা জানি যে সবজি চাষের একটা নির্ধারিত সময় থাকে এবং একটা প্রক্রিয়া থাকে, সেটা একটু জানতে চাইবো, অর্থাৎ এই আইলে সবজি কিভাবে চাষ করতে হবে এবং কখন চাষ করতে হবে।
4: প্রধান ফসল যদি ধান হয়, সেক্ষেত্রে ফসল রোপণ বা বপনের সাথে মিল রেখে আইল সবজি বপন বা রোপণ করতে হবে। আইল সবজি চাষের জন্য মাঝারি উঁচু অথবা উঁচু জমির আইল সাধারণত সবজি চাষের জন্য নির্বাচন করতে হয়। বন্যা বা অতিবৃষ্টিতে ডুবে যায় এমন আইল সবজি চাষের জন্য উপযুক্ত নয়। প্রথমে আইলকে পরিষ্কার করে মাটি কুপিয়ে ঝুরঝুরি করে নিতে হবে। তারপর যেসব সবজি ছিটিয়ে বোনা হয় সেগুলোর বীজ আইলের উপর বপন করতে হয়, আর যেগুলো মাদায় বা গর্তে রোপণ করা হয় সেগুলোর জন্য মাদা বা গর্ত করতে হবে। ধানের বীজতলা তৈরির সাথে সাথে পলি ব্যাগে সবজির চারা তৈরি করে নিতে হবে। জৈব ও অজৈব সার মিশিয়ে সুস্থ ও সবল চারা নির্দিষ্ট দূরত্বে বপন করতে হবে।
3: একেবারে শেষ প্রান্তে আপনার কাছে একটু জানতে চাইবো যে আইলে সবজি চাষের ক্ষেত্রে আন্তঃপরিচর্যাটা কিভাবে করবে।
4: আইল ফসল আর সাধারণ ফসলের ক্ষেত্রে আন্তঃপর্যায় মোটামুটি একই রকম। আইল ফসলকে সবসময় আগাছামুক্ত রাখতে হয়, মাঝে মধ্যে নিড়ানি দিয়ে মাটি আলগা করে নিতে হয়, এতে মাটির রস অনেক দিন থাকে এবং উৎপাদন বেশি পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করতে হয়, লতা জাতীয় সবজিতে জাংলা দিতে হবে, প্রয়োজন অনুযায়ী সবজিতে সেচ দিতে হবে। আইলের সবজিতে বিভিন্ন ধরনের বালাইয়ের আক্রমণ দেখা দিতে পারে, সবজির এসব বালাইকে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা IPM এর আলোকে দমন করতে হবে। ধান ফসলের আইলে রঙিন ফুল জাতীয় সবজি চাষ করলে ধানের ক্ষতিকর পোকার পরজীবী বোলতারা এসব ফুলে আশ্রয় নিবে, ফলে বোলতাদের বংশবিস্তার এবং সংরক্ষণ হবে। এসব বোলতা ধান ফসলের ক্ষতিকর পোকার ডিম, কীড়া, পুত্তলি

0: এবং পূর্ণাঙ্গ এই জাতীয় যে পরজীবিতাগুলো আছে এগুলোকে বিনষ্ট করে দেয়। সেক্ষেত্রে কৃষকদের বালাই ব্যবস্থাপনার জন্য রাসায়নিক দমন ব্যবস্থাপনা গ্রহণ করার তেমন প্রয়োজন হয় না, ফলে বালাইনাশক বাবদ অর্থ সাশ্রয় হয় এবং পরিবেশও নির্মল থাকে। সর্বোপরি আইলে সবজি চাষ করে কৃষক তার পরিবারের সবজির চাহিদা মেটাতে পারবে এবং অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, দেশের অর্থনীতিও চাঙ্গা হবে।
1: একেবারে আপনার কথার সাথে আমরা কথা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা আমাদের প্রত্যেকটা জায়গা অর্থাৎ একেবারে স্বল্পতম যে জায়গাটুকু রয়েছে সেটুকুর ব্যবহার সঠিকভাবে করি, আমরা নিজেরা সমৃদ্ধ হই, সমৃদ্ধ হোক আমাদের এই দেশ। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার সময় দেওয়ার জন্য।
2: আমরা সবাই জানলাম, আর আমাগো মাধ্যমে কিন্তু যারা আমাদের আশপাশ আছে তাদের আমরা বলবো আইলে কিভাবে সবজি চাষ করা যায়। তোমার লাউ চাষ করা যায়, আবার শীতকালীন সবজিও চাষ করা যায়, টমেটো, এগুলো সবই আমরা চাষ করতে পারবো। কারণ আমাদের আইলে যদি চাষ করি ওই আইলটুকু ফালে আনে রেখা ওইখানে কিন্তু আমরা সবজি চাষ করে আমরা আয় করতে পারি, নিজেরও খাইতে পারো আর বেশি দুটা পয়সা পাই, দুটা পয়সা পামো আমরা। তো আমরা আসলে কিন্তু অনেক কিছু শুনলাম, তিল ফসলের চাষ পদ্ধতি শুনলাম, তার গানও শুনলাম, আবার জমির আইলে সবজি চাষও শুনলাম। তো এখন পবিত্র এশার নামাজের আজানের সময় হয়েছে, তাহলে আমরা একটু চুপ করে বসি আজানের জন্য।
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
4: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: হ্যাঁ, আমরা আসরে এসে অনেক কথাবার্তা বললাম, গান শুনলাম, আবার এশার আজানও হইল, তো এখন আমাকে ওঠার পালা, কি কও?
5: তাহলে
4: চলো যাই। যাওয়ার আগে জানে যে আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে চলো আমরা সবাই একসাথে উঠি,
5: আচ্ছা চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় নৌ সেনা ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান দূরবার। দেশমাতৃকার সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় মহান দায়িত্বে নিয়োজিত আপনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং সেই সাথে সালাম। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শোনাব দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: প্রিয় সৈনিক ভাইরা, শুরুতেই শোনাব মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা গান। সুর করেছেন খন্দকার নুরুল আলম, শিল্পী সাবিনা ইয়াসমিন।

প্রিয় সৈনিক ভাইয়েরা, উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানটির গীতিকার টি এইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা উদ্দীপনে দেশের গান শুনছেন। এবার শোনাব আহমেদ ফরিদের লেখা গান, সুর করেছেন ফিরোজ খান, শিল্পী রুমানা ইসলাম।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনে এবারের গানটি শিল্পী মনির হোসেন, গানের কথা সাজিয়েছেন সিদ্দিক আবু বকর, সুর করেছেন আজাদ মিন্টু।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন, গানের কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন এস এম আব্দুলিয়া।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দূরবারে দেশের গান শুনছেন উদ্দীপনে। প্রিয় সৈনিক ভাইরা, এবারের গানটি শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আল আমিন আর সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: প্রিয় বন্ধু, প্রিয় সৈনিক ভাইরা, এই গানটির সাথে শেষ হল দুর্বারে দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কালিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত।
0: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। জাপানে অনুষ্ঠানরত এশিয়ান গেমস নারী হকি ইভেন্টের পুল এ তে আজ বাংলাদেশ চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। এদিকে আগামীকাল পুরুষ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 8টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 5-1 গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এশিয়ান গেমসে এপর্যন্ত চীন 97টি স্বর্ণ, 36টি রৌপ্য ও 24টি ব্রোঞ্জ সহ 157টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। এছাড়া স্বাগতিক জাপান 27টি স্বর্ণ, 42টি রৌপ্য, 44টি ব্রোঞ্জ সহ 113টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ কোরিয়া 13টি স্বর্ণ, 17টি রৌপ্য ও 34টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। আগামী 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী রোববার ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কা 16 রানে ইংল্যান্ডকে পরাজিত করে 3-ম্যাচ সিরিজে 1-1 সমতা এনেছে। এদিকে আগামী রোববার জোহান্সবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 2:00 অনুষ্ঠিত হবে। গতকাল ডারবানে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 67 রানে পরাজিত করে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 297 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 41 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 230 রান করতে সক্ষম হয়। উল্লেখ্য, একদিনের সিরিজের পর অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিপক্ষে 3-ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। আগামী মাসের 9-13 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5-ই নভেম্বর বাংলাদেশের গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11-ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপ শীর্ষ 2টি করে দল সেমিফাইনাল করবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট বোলার কর্মসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উদ্যোগে এবারের সূচিতে পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অংশগ্রহণ করতে পারবেন। আয়োজকরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের পেসার ও স্পিনার উভয় ধরনের বোলারদের সুযোগ করে দেওয়াই এই ট্যালেন্ট হান্টের মূল লক্ষ্য। চলতি মৌসুমে ইউরোপীয় ইউনিয়ন ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচ জিতেছে বার্সা এবং অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওরের দিনক্ষণ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ফ্রান্সের ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী মাসের 26 তারিখে লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিওর প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি মাউথসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত
8:30। খেলাধুলা সংবাদের পর আমরা ফিরে এলাম আমাদের স্টুডিওতে। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। ছায়ারঙে শুরুতেই শোনাব মনপুরা ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন কৃষ্ণ কলি।

প্রিয় বন্ধুরা, আপনারা নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনছেন। ছায়ারঙে এবারে শোনাব নিয়তি ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন ইমরান ও ন্যান্সি।

বন্ধুরা, আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। ছায়ারঙে এবারে শোনাব তুমি আমার প্রেম ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন আসিফ।

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

প্রিয় বন্ধুরা, আপনারা নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনছেন। এবারে শোনাব তারকাটা বাণীচিত্রের গান, কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও পূজা।

প্রিয়মধুরা, এই গানটির সাথেই শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করুন। মনে রাখবেন, এদেশ আমার আপনার সকলের। বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন সংবাদ এবং সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন কামনা তারেক রহমানের। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে সরকার 3R কর্মসূচি অনুসরণ করছে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল শুরু। টিকা পাবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুদ্ধবন্ধ ও হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে 7 দিনের রোডম্যাপ ঘোষণা ইরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী হকিতে কাজাখস্তানের সাথে ড্র করল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর 4টায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় কথা বলেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটিই জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: I request protocol to escort His Excellency Tariq Rahman and invite him to address the assembly.
3: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

0: তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংঘাতের কারণে বাস্তুচ্যুতি, মানবিক সংকট, জ্বালানি নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। তাই সংঘাত এড়াতে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন,
1: আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মরণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়।
0: রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত।
1: বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে।
0: জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন,
1: আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে।
0: তারেক রহমান বলেন,
1: ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে।
0: পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানান। এছাড়া তারেক রহমান তার বক্তব্যে আন্তর্জাতিকভাবে প্রযুক্তির বৈষম্য দূর করা, নিরাপদ অভিবাসন ও শান্তি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ঝুঁকির বিষয়টি জাতিসংঘে তুলে ধরার পাশাপাশি LDC উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। সর্বশেষ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রত্যয় ব্যক্ত করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় আজ সকালে নিউ ইয়র্কের JP Morgan হেডকোয়ার্টার্সে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সাথে প্রাতরাশে বৈঠক যোগ দেবেন। পরে তিনি কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল হুসাইনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে তিনি যুক্তরাষ্ট্র BNP নেতাদের সাথে মতবিনিময় করবেন। নিউ ইয়র্ক সময় রাত 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব শান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেছেন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্র

0: প্রতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে অস্ত্রের পরিবর্তে পরিবর্তনের হাতিয়ার হিসেবে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির কথা বলেছেন। তিনি আজ বাদ জুমা রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগুন দিয়ে গাড়ি পোড়াতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা সবসময় প্রস্তুত আছে। তিনি আরও বলেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদিনের প্রত্যাশিত জনগণের ভোটে সরকার গঠন করে দেশের মানুষের জন্য কাজ করছে। আগামীকাল দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান শুরু হবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় 34 লাখ টিকা না পাওয়া শিশুকে টিকার আওতায় আনাই এর লক্ষ্য। অভিযান চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আগামীকাল রাজধানীর কাকরাইলে টিএনটি খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এতে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের যেমন অন্তর্ভুক্ত করা হচ্ছে, তেমনি যুক্ত করা হচ্ছে নতুন করে 6 মাস বয়স পূর্ণ করা শিশুদেরও। এ দফায় মোট 34 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। প্রথম দফায় 1,80,00,000 শিশুর লক্ষ্যমাত্রা অর্জিত হলেও পরবর্তীতে 43 লাখ শিশু টিকার বাইরে থাকার তথ্য আসে। পরে বিশেষ মপআপ কর্মসূচিতে 19 লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় সরকারের কাছে 58 লাখ ডোজ টিকা মজুত রয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। জেলা ও উপজেলা প্রশাসন সহ স্থানীয় সিভিল সার্জনরা সার্বিক তদারকি নিশ্চিত করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ এক মাসের এই বিশেষ অভিযান শেষ হওয়ার পরও নতুন করে 6 মাস পূর্ণ হওয়া শিশুদের জন্য নিয়মিত মপআপ টিকাদান চালু থাকবে। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1,265 জন। অপরদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে। তিনি আজ যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোনো জেলায় যেতে না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি ডক্টর খলিলুর রহমানের দায়িত্ব পালনকালে তার সাফল্য কামনা করেছেন। তিনি গত বুধবার অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ চলাকালে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে এই সাফল্য কামনা করেন। রুশ দূতাবাসের এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে। বৈঠকে তারা অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। এতে প্রাথমিক পর্যায়ে জ্বালানি সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পররাষ্ট্র ও কারি কম বিষয়ক মন্ত্রী এস এম সোবার্স নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশ নিয়মিতভাবে তাদের সম্পর্ক পর্যালোচনা করার সুযোগ পাবে। এর পাশাপাশি বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা এগিয়ে নেয়ার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পথ সুগম হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক বিরোধ ও সংকট নিরসনে মধ্যস্থতার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দায়িত্বশীল ব্যবহার এবং প্রয়োজনীয় সুরক্ষা কবচ নিশ্চিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি গতকাল নিউ ইয়র্কের তুর্কি হাউসে আয়োজিত জাতিসংঘ গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। শামা ওবায়েদ ইসলাম বলেন, বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সবচেয়ে কম থাকে তখনই মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস। বিশ্বজুড়ে নিরাপদ ঔষধ বিতরণ, নতুন ড্রাগ আবিষ্কার ও গবেষণায় ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম হলেও বাংলাদেশে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে রয়ে গেছে নানা সীমাবদ্ধতা। এদিকে দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দিবসটির নানা গুরুত্বের কথা তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শই শেষ কথা নয়, সঠিক ঔষধটি সঠিক মাত্রায় রোগীর হাতে পৌঁছে দেয়াই জীবন বাঁচানোর আসল চাবিকাঠি। আর এই গুরুত্বপূর্ণ কাজটি যারা নিঃশব্দে করে যান তারা হচ্ছেন ফার্মাসিস্ট। বিশ্বজুড়ে প্রতিবছর 25শে সেপ্টেম্বর পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফার্মাসিস্টদের জন্য নীতিমালা করা প্রয়োজন।
5: পৃথিবীর বিভিন্ন দেশে যে ব্যবস্থাটা গড়ে উঠেছে আমরা ওই ব্যবস্থার দিকে যেতে পারি না। সুনির্দিষ্ট একটা পলিসি থাকা দরকার। এই যে আপনারা যেখানে এখানে উল্লেখ করেছেন যে হাসপাতাল এবং অন্যান্য জায়গায় মানে বাধ্যতামূলক মানে ফার্মাসিস্ট রাখা, এটা উন্নত দেশগুলোতে কিন্তু সেটা আছেই এবং মানে এর কোনো ব্যতিক্রম নাই। নিশ্চয়ই আপনারা এটা তো করেছেন, আপনাদের তো প্রেসিডেন্স আছে, প্রেসিডেন্স দেখেই তো আপনারা এটা করেছেন।
4: এ সময় জাতিসংঘে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ই হেলথ কার্ড প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
5: আমাদের হাসপাতাল, আমাদের ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য ক্লিনিক ক্লিনিক যা আছে এটাকে আরো বেশি মডার্নাইজ আমাদের করতে হবে। তাহলে এখানে ফার্মাসিস্টদের যে ভূমিকা সেই ভূমিকাটাকে নিশ্চিত করার মধ্যে দিয়ে আপনি ইলেকট্রনিক্স হেলথ সিস্টেমটা, হেলথ কার্ডটা আমরা ছড়িয়ে দেবো।
4: সঠিক ঔষধ, সঠিক মাত্রা ও নিরাপদ ব্যবহারের মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলাই ফার্মাসিস্টদের মূল লক্ষ্য। ঔষধ সেবায় তাদের সঠিক মূল্যায়ন নিশ্চিত হোক, বিশ্ব ফার্মাসিস্ট দিবসে এটি প্রত্যাশা তাদের।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে 7 দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি গতকাল নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে পরিকল্পনাটি তুলে ধরেন। ইরানের এই প্রস্তাবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালীটির অবরোধ তুলে নিতে 7 দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সহ জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে। তেল ও গ্যাস রপ্তানি এবং বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাবের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ এই সংঘাতের একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে সৌদি আরবকে সমর্থন জানানোর উপায় নিয়ে আলোচনা করতে নিজ নিজ চিফ অফ স্টাফদের একটি জরুরি বৈঠকের পরিকল্পনার কথা ঘোষণা করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গতকাল নিউ ইয়র্কে তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। হুতিরা ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের উপর হামলা চালিয়েছে এবং সৌদি আরবে অনবরত গোলাবর্ষণ করেছে। সৌদি আরব দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত মাসে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এশিয়ান গেমসের খবর। জাপানে অনুষ্ঠানরত এশিয়ান গেমস নারী হকি ইভেন্টের পুল এ তে আজ বাংলাদেশ চতুর্থ ম্যাচে কাজাখস্তানের 3-3 গোলে ড্র করেছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। এদিকে আগামীকাল পুরুষ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 8টায় খেলা শুরু হবে। ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা এশিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী সোমবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন কামনা তারিক রহমানের। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে সরকার 3R কর্মসূচি অনুসরণ করছে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল শুরু। টিকা পাবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুততম সময়ের মধ্যে দেশীয় মূল্য সমন্বয় করা হবে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে 7 দিনের রোড ম্যাপ ঘোষণা ইরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী হকিতে কাজাখস্তানের সাথে ড্র করল বাংলাদেশ। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি আদনিনা মরিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় দেয়া তার ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করেন তিনি। পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024 সালের জুলাই আগস্টে বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। ভাষণে তিনি জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলী এবং রোহিঙ্গা সংকটের উপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান তুলে ধরেন। বিশ্ববাসীর প্রতি দেন সুস্পষ্ট শান্তির বার্তা। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ঝুঁকি প্রশমনে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো, ক্লিন ও সৌর শক্তির ব্যবহার বাড়ানো এবং বন্যা ও খরা মোকাবেলায় সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে COP31-এ জলবায়ু ন্যায় বিচার, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তায় আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান। দেশের নারীর ক্ষমতায়নে তার সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই নারী শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিকে সরকারের পরিকল্পনার অগ্রভাগে রাখা হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করার কথা উল্লেখ করেন। এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান চেয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণকে টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। দেশের তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত, সেই লক্ষ্যে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেওয়াকে সংকটের একমাত্র সমাধান হিসেবে তুলে ধরেন এবং এই লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সমর্থন কামনা করেন। বিশ্ব সংঘাতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানান। প্রধানমন্ত্রীর ভাষণ জাতিসংঘের একই মঞ্চে একই পরিবারের 3 প্রজন্মের রাজনৈতিক ইতিহাস গড়ার সুযোগ করে দেয়। এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে সাধারণ পরিষদের 11তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। এর 13 বছর পর 1993 সালে অক্টোবর মাতামর হুমা বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের 48তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। 1993 থেকে 2005 সালের মধ্যে তিনি মোট 5 বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এবার একই মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাখা ভাষণ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ, এ প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তার সরকার। সংবাদ পর্যালোচনা শেষ হলো, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বন্ধুরা এখন শুনবেন দেশের গান। শিল্পী রন্টি দাস, গানটির গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটির শিল্পী এন্ড্রু কিশোর, গানটির গীতিকার সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: উত্তরণ। বেতার ম্যাগাজিন।

0: সমস্ত পৃথিবীটা আজ কেমন যেন ভীষণ অস্থির, কোথাও একটু স্থিরতা নেই। প্রতিটি প্রভাত যেন কোনো অজানা আশঙ্কা নিয়ে আসে, প্রতিটি সন্ধ্যা রেখে যায় অনিশ্চয়তা দীর্ঘশ্বাস। পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধের আগুন, কোথাও সংঘাত, কোথাও বিস্ফোরণের শব্দ, আর তারই মাঝে মানুষ খুঁজে ফিরছে একটু নিরাপদ আশ্রয়, একটু নিশ্চিন্ত জীবন, একটু শান্তির সুবাতাস।
1: অথচ মানুষই হল এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষই পারে ভালোবাসতে, মানুষই পারে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে, মানুষই পারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন করে জীবনের স্বপ্ন দেখতে। পৃথিবীকে সুন্দর, বাসযোগ্য ও মানবিক করে তোলার দায়িত্ব মানুষেরই। কিন্তু কি নির্মম পরিহাস! সেই মানুষই আজ মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। শান্তির পরিবর্তে আমরা ডেকে আনছি অশান্তিকে।
0: যুদ্ধের সবচেয়ে নির্মম শিকার সাধারণ মানুষ, যারা যুদ্ধ চায় না, যারা কোনো সংঘাত সৃষ্টি করেনি, যারা শুধু শান্তিতে বাঁচতে চায়, তারাই অনেক সময় যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয়। একজন নারী হারান স্বজন, একজন শিশু হারায় তার নিরাপদ শৈশব, একজন বৃদ্ধ হারিয়ে ফেলেন তার বহু বছরের গড়ে তোলা সুন্দর সাজানো ঘর।
1: যুদ্ধের ধ্বংসস্তূপে কেবল ইট পাথর পড়ে থাকে না, পড়ে থাকে মানুষের কান্না, স্বপ্ন আর অসংখ্য অপূর্ণ গল্প। মানুষ সুন্দর সৃষ্টির কারিগর। মানুষের হাতে অস্ত্রের পরিবর্তে থাকা উচিত ভালোবাসার প্রদীপ। মানুষের কণ্ঠে যুদ্ধের হুঙ্কারের পরিবর্তে উচ্চারিত হওয়া উচিত শান্তির গান।
0: যে হাত বোমা ছুড়তে পারে, সেই হাতই তো একটি শিশুকে আদর করতে পারে। যে কণ্ঠ যুদ্ধের আহ্বান জানাতে পারে, সেই কণ্ঠই তো বলতে পারে, এসো আমরা কথা বলি, এসো আমরা শান্তির পথ খুঁজি। আজ তাই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে আমাদের একটাই প্রত্যাশা, অশান্তির পরিবর্তে শান্তির পথ বেছে নিই। বিভেদের দেয়াল ভেঙে সংলাপের দরজা খুলে দিই। প্রতিহিংসার বদলে ক্ষমা, ঘৃণার বদলে ভালোবাসা এবং অস্ত্রের বদলে মানবিকতাকে শক্তিশালী করি। এমনই শুভ প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন উত্তরণ।
1: সুপ্রিয় শ্রোতা, এই বিশাল পৃথিবীতে প্রতিনিয়তই ঘটে চলেছে কত না ঘটনা। কিছু ঘটনা আমাদের একেবারেই চেনা, নিত্যদিনের জীবনের স্বাভাবিক ব্যস্ততারই অংশ। কিন্তু এরই ফাঁকে এমন কিছু ঘটনা ঘটে যা মুহূর্তেই আমাদেরকে থমকে দেয়। আবার কখনো কখনো অদ্ভুত তথ্য আমাদের ভাবনার জগতে নতুন জানালা খুলে দেয়।
0: আসলেই তাই, পৃথিবীর এক প্রান্তে ঘটে যাওয়া কোন আশ্চর্য ঘটনা হয়তো অন্য প্রান্তের মানুষের জন্য হয়ে ওঠে দারুণ কৌতূহলের বিষয়। অজানা, ব্যতিক্রমী আর বিস্ময়কর এসব ঘটনা জানার আগ্রহ তাই মানুষের চিরন্তন। আর সেই কৌতূহল মেটাতেই আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা। প্রিয় শ্রোতা, তাহলে চলুন শুনি বিশ্ববিচিত্রার আজকের বিস্ময়কর খবরগুলো।

0: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি পাবলিক লাইব্রেরিতে অতি সম্প্রতি এক অদ্ভুত ঘটনা ঘটেছে। লাইব্রেরির এক সচেতন গ্রাহক বুক ড্রপে বক্সে একটি অত্যন্ত প্রাচীন ম্যাগাজিন ফেরত দিয়ে যান, যা আজ থেকে ঠিক 132 বছর আগে লাইব্রেরি থেকে ধার নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম UPI জানিয়েছে, 1894 সালের সেই ম্যাগাজিনটি এত বছর পরে ফেরত আসায় লাইব্রেরি কর্তৃপক্ষ বেশ চমকে গেছে। তবে বই ফেরত দিতে এত বিলম্বের জন্য ওই ব্যক্তির উপর কোনো লেট ফি বা জরিমানা ধার্য করা হয়েছে কিনা তা জানা যায়নি।
1: মানসিক চাপ এবং আধুনিক জীবনে একঘেয়েমি কাটাতে গত 12 সেপ্টেম্বর 2026 তারিখে আমেরিকার সান ফ্রান্সিসকোর ওশান বিচে এক বিচিত্র ঘটনা ঘটে। প্রায় 100 জন মানুষ একজোট হয়ে সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে সমস্বরে প্রচণ্ড জোরে চিৎকার করা শুরু করেন। সামাজিক মাধ্যমে এই সমুদ্রের দিকে তাকিয়ে চিৎকার করার ইভেন্টটি বেশ আলোড়ন তৈরি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি মূলত এক ধরনের থেরাপি যা মানুষের জমে থাকা ক্ষোভ আর স্ট্রেস রিলিজ করতে সাহায্য করে।
0: ইউরোপের দেশ রোমানিয়ার বুখারেস্ট শহরে সম্পূর্ণ রিসাইকেলড বা পুনর্ব্যবহারযোগ্য কাঠ ও লোহা দিয়ে তৈরি 5 কিলোমিটার দীর্ঘ একটি বিশাল আকার টেবিল স্থাপন করে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করা হয়েছে। এই টেবিলটির মূল লক্ষ্য ছিল শহরের হাজার হাজার মানুষকে একসাথে বসে খাবার দাবার এবং সামাজিক মেলবন্ধনে আবদ্ধ করার এক অভিনব সুযোগ তৈরি করে দেয়া।
1: বিশ্ববিচিত্র আজ এ পর্যন্তই। ভ্রমণ মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেয়া নয়। ভ্রমণ মানে অজানাকে জানার আনন্দ, নতুনকে আবিষ্কারে বিস্ময় আর অভিজ্ঞতার ভাণ্ডারে নতুন নতুন স্মৃতি সঞ্চয় করা। পথ চলতে চলতে কখনো পরিচয় হয় অচেনা মানুষের সঙ্গে, কখনো চোখের সামনে খুলে যায় ইতিহাসের হারানো পাতা, আবার কখনো বা প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের সামনে যেন থমকে দাঁড়ায়।
0: একদম ঠিক, ভ্রমণ আমাদের শুধু আনন্দই দেয় না, জীবনকে দেখার দৃষ্টিটাকেও করে আরও প্রসারিত। বইয়ের পাতায় পড়া কোনো ইতিহাস, কোনো জনপদ কিংবা প্রকৃতির কোনো বৈচিত্র্য নিজের চোখে দেখার আনন্দই অন্যরকম অনুভূতি। প্রিয় শ্রোতা, জীবন ও প্রকৃতি পর্বে আজকের আয়োজন তাই ভ্রমণ ও পর্যটনকে ঘিরে। চলুন আজকে জানাবো প্রতিবেদনটির
1: গবেষণা গ্রন্থনার উপস্থাপনা রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। চলুন কানপাতি।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আজ আমাদের গন্তব্য নওগাঁ জেলার আলতাদিঘি জাতীয় উদ্যান। প্রিয় শ্রোতা বন্ধু, নওগাঁ জেলার আলতাদিঘি এটি ধামরহাট উপজেলার প্রায় 3 দিকেই সীমান্তবর্তী একটি এলাকা, যেখানে একটি বিশাল জলাশয় রয়েছে এবং তার চারপাশে সারি সারি শালবন। এই জলাশয়টিকে বলা হয় আলতাদিঘি। দিঘিটির আয়তন প্রায় 43 একর, জলাশয়ের দৈর্ঘ্য 1100 মিটার এবং প্রস্থে 500 মিটার। পাহাড়ের মতো পাড়গুলো উঁচু এবং দক্ষিণ পাড় শালবনে ঢাকা। প্রাচীন দিঘিগুলোর মধ্যে এটি বোধ হয় বাংলাদেশের সর্ববৃহৎ সচল দিঘি। আলতাদিঘিটি হিন্দু বৌদ্ধ যুগের দীর্ঘ ইতিহাসের সাক্ষ্য বহন করে যাচ্ছে। শ্রোতা বন্ধুদের একটু ইতিহাসের পাতায় চোখ মেলাতে চাই। স্থানীয় মানুষের মুখে একটা লোককাহিনী প্রচলিত আছে যে প্রজাসাধারণের পানীয় জলের সংকট নিরসন কল্পে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টি কল্পে দিঘিটি খনন করেন। রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যতদূর অবধি যেতে পারবেন ততদূর পর্যন্ত দিঘিটি খনন করতে হবে। রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবরের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা নিয়ে আসেন। অতঃপর একদিন ঘটা করে মন্ত্রীবরের সবাই রাজমাতাকে অনুসরণ করেন। রাজমাতা হাঁটতে শুরু করেন, কিন্তু রাজমাতার হাঁটা আর শেষ হয় না, তিনি হাঁটতেই থাকেন। তারপর পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীপর দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে বসিয়ে দেন। এই বলে যে, মা, তোমার পা কেটে রক্ত বেরিয়েছে, তুমি আর হাঁটতে পারবে না। যে স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন, শুরুর স্থান থেকে সেই অবধি পর্যন্ত রাজা বিশ্বনাথ দিঘি খনন করেছিলেন, সেই থেকেই এই দিঘিটির আলতা দিঘি নামে পরিচিতি লাভ করে। ইতিহাসের অনেকে বলে থাকেন এটি প্রায় পাল যুগের বা তার পূর্ববর্তী সময়ের মধ্যে হয়তোবা ঘটেছিল। আলতা দিঘি জাতীয় উদ্যান, এটি অনেক জীববৈচিত্র্যে ভরা। এখানে গেলে আপনি দেখতে পাবেন মেছোবাঘ, গন্ধগোকুল, শিয়াল, নানা ধরনের সাপ, তার মধ্যে অজগর সাপও রয়েছে এবং তার সাথে বানর তো রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, পোকামাকড় সহ নানা প্রজাতির জীববৈচিত্র্য। বিশেষত গড়ে ওঠা উঁই পোকার ঢিবিগুলো সবচেয়ে আকর্ষণীয়। প্রিয় শ্রোতা বন্ধু, আলতা দিঘিকে ভালোভাবে আপনি দেখতে চাইলে এখানে যে অজ টাওয়ারটি রয়েছে সেই অজ টাওয়ারের উপরে আপনি উঠতে পারেন। টাওয়ারে উঠে চোখে পড়বে আপনার সবুজের বিশাল কার্পেটের মতো বিস্তৃত বনভূমি, দিঘির মনোমুগ্ধকর সৌন্দর্য, বাতাসে দোল খাওয়া গাছের পাতা, পাখিদের উড়ে বেড়ানো দৃশ্য এবং তার সাথে সবুজের সাথে মেঘের মিতালি এবং বিভিন্ন মৌসুমে নানা রকম সৌন্দর্য দেখা যায় এই আকাশের সাথে বিশাল এই দিঘি এবং বনের। এবারে জানিয়ে দিই কিভাবে এই চমৎকার জায়গাটিতে বেড়াতে যাবেন। আপনি ঢাকা থেকে যেতে পারেন, এরপরে নওগাঁ জেলা শহর থেকে 61 কিলোমিটার উত্তরে এই দিঘিটি অবস্থিত। এখানে প্রতিদিন অনেকেই পিকনিক করতে আসেন এবং চমৎকার একটি পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে। আপনি যদি একসাথে বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে পিকনিক করতে আসেন সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাটি বেশ নান্দনিক হবে। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশের যে জনপ্রিয় জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে আলতা দিঘি কিন্তু একটি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য খেলা জায়গা, আর এই সৌন্দর্যমণ্ডিত জায়গাটি আপনাকে বেশ আনন্দ দিবে, আপনার ভ্রমণ পিপাসাকে মিটিয়ে দিবে। প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হতে আলতা দিঘিতে আসার আমন্ত্রণ জানিয়ে আগামীতে অন্য কোনো স্থান সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব, এমনই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো।
1: প্রিয় শ্রোতা, আপনারা কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহের অগ্নিস্বর, প্রেমের মধুর উচ্চারণ, তিনি সাম্যের কবি, মানবতার কবি। তাঁর সৃষ্টির প্রতিটি পরতে যেন প্রতিধ্বনিত হয়েছে অন্যায়, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ, তেমনি ফুটে উঠেছে প্রেম, সাম্য, সম্প্রীতি আর মানুষের মুক্তির স্বপ্ন। কবিতা ও গানের পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, অভিভাষণ, চিঠি সাহিত্যের নানা শাখায় তিনি নির্মাণ করেছেন তার স্বতন্ত্র ও মানবিক সৃষ্টিভুবন।
0: সেখানে কখনো তিনি প্রেমে আবেগময়, কখনো অভিমানে ব্যথিত, কখনো প্রিয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত, আবার কখনো সমাজ ও সময়ের নানা অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার এক সংগ্রামী মানুষ। তার ব্যক্তিগত অনুভূতি, জীবন সংগ্রাম, সমাজ ভাবনা এবং মানুষের প্রতি গভীর দায়বোধ সবকিছুরই এক অনন্য প্রতিফলন পাওয়া যায় এসব চিঠিতে। নজরুল বর্ষের বিশেষ আয়োজনে কবির বিভিন্ন সময়ে লেখা চিঠি নিয়ে উত্তরণের বিশেষ পরিবেশনা এবার। এটি গবেষণা গ্রন্থন উপস্থাপনায় রয়েছেন টিটো মুন্সি।
3: শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ নজরুলের চিঠি নিয়ে আয়োজন আজকের এই পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নজরুলের এবারে চিঠি পড়ে শোনাচ্ছি। পূর্বোক্ত চিঠির জবাবে পবিত্র গঙ্গোপাধ্যায় যে চিঠি লেখেন তার উপরে নজরুল ইসলাম পুনরায় যে চিঠি দেন সেটি পাঠ করছি। এটিও পবিত্র গঙ্গোপাধ্যায়ের চলমান জীবন দ্বিতীয় পর্বে ছাপা হয়েছে। চুরুলিয়ার লেটুর দলের গান লিখিয়ে ছোকরা নজরুলকে কেই বা এক কানাকড়ি দাম দিয়েছে, স্কুল পালানো, ম্যাট্রিক পাশ না করা, পল্টন ফেরত বাঙালি ছেলে, কি নিয়েই বা সমাজে প্রতিষ্ঠার আশা করবে? আমার একমাত্র ভরসা মানুষের হৃদয়। হয়তো তা আগাছা বা ঘাসের মতো অঢেল খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে তা যে দুর্লভ নয় তার প্রমাণ আমি এই সুদূরে থেকেও পাচ্ছি। নিঃসংকোচে ও নির্বিকারে প্রাণ দেওয়া নেওয়া প্রত্যক্ষ করেছি, কিন্তু মন দেওয়া যে স্থান কাল দূরত্বের ব্যবধান মানে না তাও উপলব্ধি করছি।

0: সুপ্রিয় শ্রোতা, পরের চিঠি পড়ছি। ১৯২০ মার্চে নজরুল ইসলাম করাচি থেকে কলকাতা আসেন। কলকাতায় এসে নজরুল পবিত্র গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার অফিসে যান। সেখানে তাকে না পেয়ে নজরুল পবিত্র গঙ্গোপাধ্যায়কে এই চিঠিটি লিখে আসেন। এটিও পবিত্র গঙ্গোপাধ্যায়ের চলমান জীবনের দ্বিতীয় পর্বে ছাপা হয়েছে। পবিত্রবাবু, কাল কলকাতায় এসে পৌঁছেছি, দেখা করতে এলাম, কিন্তু বরাত খারাপ। আছি ৩২ নং কলেজ স্ট্রিটে, বাড়িটা আপনার সুপরিচিত, দেখা পাওয়ার আগ্রহে বসে থাকব। হাবিলদার কাজী নজরুল ইসলাম। পরের চিঠি, দেওঘর থেকে পবিত্র গঙ্গোপাধ্যায়কে লিখিত, ডাকঘরের সিলমোহরের তারিখ ১৯শে ডিসেম্বর ১৯২০। পত্রক তো আফজাল হচ্ছেন মোহাম্মদ আফজালুল হক এবং খাঁ হচ্ছেন আলী আকবর খান। ডাক্তার বোস সেনেটোরিয়াম, কোয়ার্টার নাম্বার ৪৯, দেওঘর, শুক্রবার বিকেল। ভো ভো লিভ মসিয়ে, গতকাল শুভ দিবাদি প্রহরে অহম দানবের এই দেওঘরেই আসা হয়েছে। আপাতত আসন পেতেছে ওই উপরের ঠিকানাতে, শিমুলতলা যাওয়া হয়নি, পথের মাঝে মত বদলে গেল, পরে সমস্ত কথা জানাব। জায়গাটা মন্দ নয়, তবে এক মাসের বেশি থাকতে পারবো না এখানে, কেননা এখানে খুব বেশি আনন্দ পাচ্ছি না। নারায়ণের টাকাটা দিয়েছিস অবিনাশ দাকে? যদি হাতে টাকা থাকে তবে বিজলির ২ টাকা তাদের অফিসে দিয়ে আমার ঠিকানায় কাগজ পাঠাতে বলিস। তোর বউয়ের খবর কি? তাঁর সঙ্গে আমার চিঠির মারফতে আলাপ করিয়ে দিস। কালি চিঠি না পেলে কিন্তু তোদের মাঝে জোর কলহ বাঁধিয়ে দেব। কান্তিবাবুকে আমার প্রীতি ভালোবাসা আর প্রণাম জানাস। তোর গল্প লিখব, একটু গুছিয়ে নেই আগে, বড্ড শীত রে এ সার জায়গায়, টাকা ফুরিয়ে গেছে। আফজাল কিংবা খাঁ যেন শিগগির টাকা পাঠায়, খোঁজ নিবি আর বলবি আমার মাঝে মানুষের রক্ত আছে, আজ যদি তারা সাহায্য করে তা ব্যর্থ হবে না, আমি তা সুদে আসলে পুড়ে দেব। ইতি তোর পীড়িত দধি লুব্ধ মার্জার নজর।
1: প্রিয় শ্রোতা, এবার আপনাদের নিয়ে যেতে চাই স্বপ্ন আর বাস্তবতার মিশেলে গড়া সিনেমার জগতে। রূপালী পর্দায় আলোছায়ার খেলায় একের পর এক ফুটে ওঠে জীবনের কত গল্প। গল্পের মাঝে থাকে চমক আর টান টান উত্তেজনা, আর সেই গল্পের চরিত্রগুলোর মধ্যেই যেন আমরা খুঁজে পাই আমাদের চেনা জীবন, চেনা মানুষ আর জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি।
2: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনা এ সময়ের সিনেমা। আজকের আয়োজনে থাকছে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া দেশি বিদেশি চলচ্চিত্র নিয়ে নানান তথ্য আর বিশ্লেষণ, থাকছে বেশ কিছু জানা অজানা তথ্য। এটি উপস্থাপন করছেন নওশিন ফারহান।
3: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই সময়ে চলচ্চিত্রতে। ভালোবাসার গল্প কিন্তু আপনারা প্রায়ই দেখে থাকেন, তাই না? কিছু গল্প এমন হয় ভালোবাসার মানুষটির হঠাৎ করে একটা গোপন সত্য পুরো সম্পর্কটাকেই নতুনভাবে ভাবতে বাধ্য করে, তাই না? আপনাকে একদম নতুন একটা চলচ্চিত্রের কথা শোনাই। ২০২৬ সালে দ্য ড্রামা ঠিক এমনই একটা সম্পর্কের গল্প, যেখানে প্রেমের পাশাপাশি রয়েছে বিশ্বাস, সন্দেহ, অতীত এবং মানুষকে বিচার করার এক কঠিন প্রশ্ন।
4: Ready and turn. Nice. The wedding is this Saturday.
5: What stories are you going to do?
6: What do you mean, my speech?
5: Are you going to use the first time we met?
6: Yes.
5: Okay, what about the first date?
6: Yeah, of course.
5: Fuck!
6: You don't have to do a speech.
5: So you're saying Charlie is your first love?
4: Yeah.
5: First love or your first crush?
4: Both, I think.
5: What, is that insane?
4: At 30?
3: ক্রিস্টোফার বার্গলি পরিচালিত দ্য ড্রামাতে রবার্ট প্যাটিনসন এবং জেন্ডায়া, জি হ্যাঁ আমি জানি এরা দুজনই আপনাদের সাম্প্রতিক সময়ের যদি কোনো পছন্দের অভিনেতা অভিনেত্রীদের তালিকা করা হয় এরা দুজন থাকবেন, এবং এই দুজনে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন এক তরুণ দম্পতির চরিত্রে।
7: What did you do?
8: This dog.
7: Beer bottles and porn.
9: You left an Arab night.
7: Yeah.
9: That's the worst thing I've ever done.
3: বিয়ের প্রস্তুতি চলছে, ঠিক এমন একটা সময় তাদের জীবনে আনন্দ এবং স্বপ্ন ভরা এমন এক সত্য প্রকাশ পায় যেখানে এক গোপন সত্য তাদের পুরো সম্পর্কের ভিতটা নাড়িয়ে দেয়। ছবিটি নিয়ে এই সময় অর্থাৎ সাম্প্রতিক কালে প্রচন্ড কথা হচ্ছে, কারণ ছবিটির সৌন্দর্য এখানে, এটি খুব সহজে কাউকে ভালো বা খারাপ বলে চিহ্নিত করে না, বরং যারা সিনেমা দেখতে ভালোবাসে তাদেরকে ভাবতে বাধ্য করে, ভালোবাসার মানুষটির অতীত কি আমরা সত্যি মেনে নিতে পারি, আর বিশ্বাস একবার ভেঙে গেলে ভালোবাসা কি তাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে। রবার্ট প্যাটিনসনের অভিনয় করে নতুন করে বলার কিছুই নেই। দ্য ড্রামাতে তিনি তার চরিত্রের ভেতরে দ্বিধা, অস্থিরতা, মানসিক টানাপোড়েন অত্যন্ত সংযতভাবে অভিনয় ফুটিয়ে তুলেছেন। আর জেন্ডায়া, যিনি ইদানিংকালে বলা হয় জেন্ডায়ার চাইতে ভালো অভিনেত্রী নাকি এই মুহূর্তে হলিউডে কেউ নেই, তার অভিনয়ে রয়েছে রহস্য, আবেগ এবং এক ধরনের ভঙ্গুরতা। আর এই দুজনের রসায়নই দ্য ড্রামা এই সিনেমাটিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে। গল্প তো একটু আপনি জানতে চান, তাই না? চার্লি এবং এমা, অর্থাৎ রবার্ট প্যাটিনসন এবং জেন্ডায়া, যখন তাদের দুজনের জীবন একটা নতুন সম্পর্কের দিকে যাচ্ছে, তখনই একটা নতুন সত্য এমার অতীত থেকে ফিরে আসে, যা মুহূর্তেই তাদের পরিচিত পৃথিবীটাকে একেবারে বদলে দেয়। চার্লি জানতে পারে এমন কিছু যা সে কখনোই কল্পনা করেনি, আর তারপর থেকে শুরু হয় ভালোবাসা, বিশ্বাস আর সন্দেহের এক অদ্ভুত লড়াই। যে মানুষটিকে সে বিয়ে করতে যাচ্ছে তাকে কি সে সত্যি এতটা চেনে, আর এমার সেই গোপন সত্যটি আসলে কি, সে উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে দ্য ড্রামা। এখনকার দিনে যারা কিনা রয়েছেন বিভিন্ন ফেসবুক গ্রুপে অথবা সিনেমা প্রেমীদের আড্ডায়, তারা কিন্তু ইদানিংকালে সবাই দ্য ড্রামার কথা বলছেন, তাই আপনি কিন্তু দেখে ফেলতে পারেন সাম্প্রতিক কালের সবচাইতে সাড়া জাগানো চলচ্চিত্র দ্য ড্রামা। আর পরিচালক ক্রিস্টোফার বার্গলি গল্পটিকে একটি ডার্ক কমেডি সম্পর্কে নাটক, আবার কখনো কখনো আপনার মনে হবে আরে আমি কি থ্রিলার দেখছি নাকি, ফলে দ্য ড্রামা শুধু একটি প্রেমের গল্প হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছে মানুষের সম্পর্ক এবং নৈতিকতার একটি অস্বস্তিকর কিন্তু আকর্ষণীয় পরীক্ষা। আমার কাছে দ্য ড্রামার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সিনেমাটি শেষ হওয়ার পরও আপনার কাছে মনে হবে শেষ হইয়াও হইল না শেষ, বরং তখনই শুরু হয় আমাদের নিজের ভাবনা, কে ঠিক আর কে ভুল, আর ভালোবাসার ক্ষেত্রে সবকিছুই কি ক্ষমা রয়েছে নাকি। রবার্ট প্যাটিনসন এবং জেন্ডার অভিনয় এবং ক্রিস্টোফার বার্গলির ব্যতিক্রমধর্মী নির্মাণের কারণে দ্য ড্রামা, যেমনটা বলছিলাম, 2026 সালের এমন একটি চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে যা নিছক বিনোদন নয়, এটা দর্শককে ভাবায়। তাই যারা সাম্প্রতিক সময়ের চলচ্চিত্র পছন্দ করেন তারা দেখে ফেলতে পারেন দ্য ড্রামা।
2: প্রিয় শ্রোতা, জীবনের গল্প কথা যেমন আমাদের হৃদয়কে স্পর্শ করে, তেমনি জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে পড়ুক সৌন্দর্য, সততার, মানবিকতার আলো। পথ চলতে গিয়ে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, দেশের প্রতি আমাদের দায়িত্ব আর ভালোবাসাকে ধারণ করতে পারি, এই শুভ প্রত্যাশা শেষ করছি আজকের উত্তরণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবিকতার আলোয় আলোকিত হোক সবার পথচলা।
1: শেষ করার আগে শেষের কথাগুলো বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনায় ছিলাম আমি সেলিন আক্তার শেলি,
2: আমি আমিনুল ইসলাম মঞ্জু, উত্তরণ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।
2: শুভরাত্রি।

0: final match on Sunday. Meanwhile, Bangladesh men's hockey team will play against Indonesia in the Asian Games tomorrow. The match is scheduled to begin at 8 a.m. Bangladesh time. Dhaka Meteorological Office says maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to lower signal. All fishing boats and trawlers of the North Bay have been advised to proceed with caution until midnight today. Meanwhile, focused volatile one tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister, while delivering speech at the 81st session of UNGA, calls for use of diplomacy and humanity rather than nuclear weapons as tools for change to build humane world. Tariq Rahman seeks effective support from international community for lasting solution to Rohingya crisis. Government is pursuing 3-hour strategy to repair a country ravaged by fascist rule, says Prime Minister. President congratulates Prime Minister for delivering visionary speech at UN. Second phase of nationwide special measles rubella vaccination campaign begins tomorrow. Domestic fuel prices will be adjusted as soon as the global market prices drop, informs State Minister for Power, Energy and Mineral Resources. Iran announces 7-day roadmap for US to end war and reopen Strait of Hormuz. And Bangladesh draw with Kazakhstan in women's hockey event of Asian Games in Japan. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhambra Islam and read by Sheikh Tashdeed Ahmed. Addressing the 81st session of the United Nations General Assembly at the United Nations headquarters in New York yesterday, Prime Minister Tariq Rahman has said his government is pursuing a 3-R strategy: recovery, restoration and reconstruction to repair Bangladesh, ravaged by more than 1.5 decades of fascist rule and exploitation. The Bangladesh Prime Minister said his country, after freeing itself from enforced disappearances, killings, abductions, corruption, looting and money laundering, is once again embarking on the path of democracy. At the outset of his address, the Prime Minister paid tribute to the martyrs of Bangladesh's liberation war and to those killed and injured during the July-August 2024 mass uprising. The Bangladesh Premier delivered his 15-minute address in Bengali, presenting Bangladesh's outlook and priorities before the international community, with focus on climate change, global peace and security, sustainable development, economic cooperation, humanitarian issues and the Rohingya crisis. Tariq Rahman said the government is implementing its 31-point program presented to the people before the February 12 national election, with 73% of its activities directly aligned with the United Nations Sustainable Development Goals, Leave No One Behind theme. In this context, he mentioned social protection initiatives such as the Family Card, Farmers Card, Sports Card and e-Health Card, besides allocation of $50 million to create opportunities for young entrepreneurs. On climate change, Tariq Rahman said, as Bangladesh is one of the countries most vulnerable to its adverse impact, the government has launched a program to plant 250 million trees across the country over the next 5 years, alongside launching program to excavate 20,000 kilometers of canals to help free Bangladesh from the scourge of floods and droughts. Regarding the Rohingya crisis, the Prime Minister said the only solution to the 1.2 million forcibly displaced Rohingyas from Myanmar whom Bangladesh provided shelter is their safe return to their homeland, and for this he sought firm and effective support from the United Nations and the international community. On science and technology, the Prime Minister said Bangladesh's large young population and growing digital capabilities have created new possibilities, but access to advanced technology, knowledge and research must be made available to all. He called for an effective United Nations policy framework to ensure that the benefits of artificial intelligence and social media can be used positively around the world. Turning to the international situation, the Prime Minister said human-made conflicts have created unrest in many countries, causing displacement and humanitarian crises. He reaffirmed Bangladesh's unwavering support for the legitimate demands of the Palestinian people, including their right to self-determination and to establish an independent state of Palestine. In fact, it was a rare moment for the world leaders in the United Nations debate session to see the head of a state making history by becoming the third member of his family in more than four decades to address the United Nations General Assembly after his father, Shahid President Ziaur Rahman, who addressed the United Nations General Assembly on August 26, 1980, during his 11th session of the General Assembly, followed by his mother, former Prime Minister Begum Khalida Zia, 13 years later, who addressed the General Assembly during its 48th session on October 1, 1993. She addressed General Assembly proceedings on five occasions between 1993 and 2005. It was more than a speech by a head of the government. From the global stage, Tariq Rahman presented Bangladesh's aspirations, concerns and expectations while placing the country's message before the international community at a time when conflicts, displacements and humanitarian crises continue to challenge the world. Concluding his address, the Prime Minister reaffirmed Bangladesh's unwavering support for all of the principles and values of the United Nations in the cause of establishing world peace. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ পরবর্তী প্রেস ব্রিফিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের নবীনবরণ 2026 এবং গাড়িচালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা প্রদান কর্মসূচির উদ্বোধন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দিয়ে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে তিনি বাংলায় ভাষণ প্রদান করেন। তার এই প্রথম জাতিসংঘে ভাষণ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন দিগন্তের উন্মোচনের পাশাপাশি জাতিসংঘ ইতিহাসেও এক বিরল অধ্যায় রচনা করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে এর আগে কখনো একই পরিবারের তিন সদস্য, বাবা মা ও ছেলে, রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেননি। পারিবারিক সে ধারাবাহিকতা বজায় রেখে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব দরবারে নিজের মাতৃভাষায় কোটি কোটি বাংলাদেশির আশা আকাঙ্ক্ষা, মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক চেতনার কথা তুলে ধরেছেন। ভাষণের পর নিউ ইয়র্কে অবস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমপি বলেন,
4: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন বাংলাদেশকে তুলে ধরেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে তুলে ধরেছেন বিশ্ব মঞ্চে, সেটি আমি মনে করি আগামী দিনে আমাদের পথ চলায় পাথেয় হয়ে থাকবে এবং আগামী দিনে আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের যেই কর্মসূচিগুলো সেগুলো উনি অত্যন্ত সুচারুভাবে তুলে ধরেছেন। বাংলাদেশের 17 কোটি মানুষের পক্ষ থেকে আমাদের এই গণতন্ত্রের জন্য, স্বৈরাচার নিপাতের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা আজকে সকলে স্মরণ করছি।
3: এই সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন,
5: মাননীয় প্রধানমন্ত্রী পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাহেবের সাথে ইউনাইটেড নেশনসের সাইডলাইনে দ্বিপাক্ষিক একটা বৈঠক করেছেন। ওখানে প্রধান লক্ষ্য ছিল ওই বৈঠকটি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ এবং পাকিস্তান যে স্টেপ নিয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে, ফুলি অকোঅর্ডিনেটেড পিসফুল রেজলিউশন, ওইটাকে উনি স্বাগত জানাইছেন এবং ওই উদ্যোগকে। এবং সেকেন্ড যে মিটিংটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মিট করছেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার। থাইল্যান্ড আপনারা জানেন গুরুত্বপূর্ণ এশিয়ান দেশ, ওখানে আমরা আমাদের এশিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য সমর্থন চেয়েছি। থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছেন এবং বলছেন বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের থাইল্যান্ড সবসময় একটা ভালো সম্পর্ক, এখন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা কিভাবে যায় সেখানে আলাপ আলোচনায়, ম্যান পাওয়ার এক্সপোর্ট, পার্টিকুলারলি প্রফেশনাল ম্যান পাওয়ার এক্সপোর্ট এবং আরো কিছু নিউ স্কিলড এরিয়াস দি আদার্স মানে উইল বি আইডেন্টিফাইং এন্ড উই উইল স্টার্ট টকস অলসো অন হোল্ডিং ডিসকাশনস অন ইউ নো ইকোনমিক ট্রেড এগ্রিমেন্ট, ট্রেড পার্টনারশিপ এন্ড উই লুক অ্যাট ভেরিয়াস এরিয়াস এআই টেকনোলজি ম্যান পাওয়ার এক্সপোর্ট এবং এন্ড ট্যাকলিং সাইবার ক্রাইম।
3: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহমুদি আমিন বলেন,
6: প্রোগ্রামগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং হাই লেভেল। দ্বিপাক্ষিক পর্যায়ে আজকে ওনার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে এবং দুদেশেই স্বাভাবিকভাবেই আমাদের রিজিওনাল কোঅপারেশন কিভাবে আরো বাড়ানো যায়, সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ককে কিভাবে বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে পারি, পিপুল টু পিপুল টাইজ বাড়াতে পারি পাকিস্তান এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে, সেগুলি নিয়েই ডিটেল আলোচনা হয়েছে। দুটো হাই লেভেল মিটিং ছিল, সেই হাই লেভেল মিটিংটা মূলত কনফারেন্সের মতন এবং সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্য এসেছিলেন। একটা ছিল সি লেভেল রাইজ নিয়ে, যার অর্থ মূলত পরিবেশ বা এনভায়রনমেন্ট সম্পর্কিত, এবং আরেকটা ছিল স্বাস্থ্য নিয়ে, মিডওয়াইফারি, যেটা বাংলাদেশ সরকারের অন্যান্য বেশ কিছু দেশের সাথে কোঅপারেশনের মাধ্যমে অ্যারেঞ্জ করেছে। আজকে এনভায়রনমেন্ট রিলেটেড যে প্রোগ্রাম রয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বাংলাদেশের এনভায়রনমেন্ট রিলেটেড পলিসিগুলো তুলে ধরেছিলেন বিশ্ব মঞ্চে, কিভাবে 5 বছরে তিনি 25 কোটি বৃক্ষরোপণ করতে চান, 20,000 কিলোমিটারের বেশি খাল খনন করতে যাচ্ছেন, পদ্মা ব্যারেজ এবং তিস্তার মহাপরিকল্পনা সেখানে তুলে ধরেছেন, এর পাশাপাশি কিভাবে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের রেগুলার টেম্পারেচার রিডিউস করতে পারি তার জন্য বিশ্ব মঞ্চে তিনি 4টা প্রস্তাবনা দিয়েছেন যেটি সবাই যথেষ্ট সমাদৃত করেছেন। এর পাশাপাশি স্বাস্থ্যের যে প্রোগ্রামটা ছিল মিডওয়াইফারি অর্থাৎ ধাত্রী, সেখানে কিভাবে আমাদের শিশু জন্মের সময় শিশু মৃত্যু হার এবং মায়েদের মৃত্যুর হার কমানো যায় সেগুলি নিয়ে বাংলাদেশের চিন্তাগুলো উনি তুলে ধরেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সুস্পষ্টভাবে বলেছেন যে আমাদের যে ঐতিহ্য রয়েছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে স্বাস্থ্যসেবাকে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া, মায়েদের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া, সেই ধারাটাকে তিনি ফেরত আনতে চান এবং সেই জন্য আগামী কয়েক বছরের মাঝে 1 লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ দিতে চাচ্ছেন, যার মাঝে 80,000 হবেন নারী, বিশেষভাবে মিডওয়াইফারি সার্ভিসের জন্য 25,000 নতুন কর্মসংস্থান তিনি তৈরি করতে চাচ্ছেন, যাদের দায়িত্ব হবে একদম তৃণমূল প্রান্তিক পর্যায়ে প্রতিটি পরিবারের কাছে যেন আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি এবং তার মাধ্যমে ধাপে ধাপে আমরা শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে চাই এবং বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে পথযাত্রা শুরু হয়েছিল, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সময় যেটি ভিন্ন মাত্রা চলে গিয়েছিল, সেটিকে ধারণ করে স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দুতে আমাদের নারীদের, আমাদের মায়েদেরকে প্রাধান্য দিতে চাই। উনি যে পলিসিগুলো উপস্থাপন করেছেন সেখানেও বিভিন্ন দেশের যারা সরকার ও রাষ্ট্রপ্রধান ছিল এবং স্বাস্থ্যসেবা কর্মী ছিল ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন সেটাকে। এর পাশাপাশি আরো দুটো মাল্টি লেয়ার লেভেলে যেটা আজকে আমাদের জাতিসংঘে আসার মূল উদ্দেশ্য সেখানে দুটো মিটিং হয়েছে। প্রথম যেটা হয়েছে সেটা ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অর্থাৎ জাতিসংঘের মহাসচিব মিস্টার অ্যান্টোনিও গুটেরেসের সাথে অত্যন্ত ফলপ্রসূ। এই মিটিংয়ের শুরুতেই জাতিসংঘের মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীকে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটার জন্য উনি আন্তরিকভাবে অভিবাদন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি দীর্ঘদিন পর যখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিত্ব করছেন এমন একটা মঞ্চে যেখানে ওনার বাবা এবং ওনার মা ইতিপূর্বে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছিলেন, এটা ওনার জন্য একটা ইমোশনাল জায়গা এবং স্বাভাবিকভাবেই এলডিসি গ্র্যাজুয়েশন যেন আরেকটু লিঙ্গার করার সুযোগ থাকে এবং ওভারঅল বাংলাদেশের মাল্টি ল্যাটারালিজমের ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে এবং বিশ্বের বিভিন্ন দেশের মাঝে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি বন্ধন তৈরির ক্ষেত্রে সেটার জন্য যথেষ্ট ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। আমাদের যে সলিডারিটি রয়েছে, আমাদের যে একসাথে কাজ করার বিশ্বের বিভিন্ন দেশের সাথে আগ্রহ রয়েছে সেটিকে ধারণ করেই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যে ডেলিগেশন জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনা করেছিলেন আমরা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো। সেই ঐতিহাসিক বক্তব্যের মাধ্যমে যেখানে আমরা একটি নতুন ইতিহাস সৃষ্টি হতে দেখেছি এবং ওনার যে ভাষণ সেখানে কিন্তু উনি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন সরকার প্রধান একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন, যেখানে তিনি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব শান্তির কথা বলেছেন, ফিলিস্তানিদের কথা বলেছেন এবং বলেছেন কিভাবে জাতিসংঘ সারা বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য আরও জোরালো ভূমিকা রাখতে পারে। উনি একই সাথে রূপরেখা দিয়েছেন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যেখানে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ, শিশু, নারী, তারুণ্য, যুবক প্রত্যেকের জন্য উনি ওনার পলিসিগুলো তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড এবং ভবিষ্যতে যে ইউনিভার্সাল কার্ড সেগুলোর যেমন রূপরেখা দিয়েছেন, একই সাথে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি, পরিবেশ অর্থাৎ জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে উনি ওনার প্রস্তাবনাগুলো, পরিকল্পনাগুলো এবং কিভাবে বাংলাদেশকে বদলিতে যেতে চান সেই রূপরেখাটা আজকে সারা বিশ্বের সামনে উপস্থাপন করেছেন। শুধু তাই না, গণতন্ত্রকে কিভাবে সুসংহত করা যায়, আমাদের কিভাবে মানবাধিকার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা যায়, আগামীর বাংলাদেশ কিভাবে সমৃদ্ধ, স্বনির্ভর হবে এবং কিভাবে জনকল্যাণমুখী একটি রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব সেগুলো কিন্তু উপস্থাপন করেছেন। এখানে যারা উপস্থিত অডিয়েন্স ছিল ওনারা সেটাকে সাদরে গ্রহণ করেছেন এবং হিন্ন যে ভাষণ তিনি দিয়েছেন তাতে আসলে তিনি বাংলাদেশকে শুধু প্রতিনিধিত্ব করেননি, তিনি সারা পৃথিবীর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ রয়েছেন, যারা আইনের অনুশাসন এবং মানবাধিকারে বিশ্বাস করে, যারা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে এবং যারা প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তনে বিশ্বাস করে, সকলের প্রতিনিধিত্ব করেছেন।
3: ব্রিফিং এ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলি বলেন,
7: যার বক্তব্য বাংলাদেশে প্রচার করতে দেওয়া হতো না, তিনি আজকে বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি বিশ্ব মানবতার পক্ষে কথা বলেছেন, বিশ্ব শান্তির পক্ষে কথা বলেছেন, বাংলাদেশকে বদলে দেওয়ার কথা বলেছেন। বাংলাদেশে আমাদের 18 কোটি মানুষ, এর মধ্যে অর্ধেক জনসংখ্যা অর্ধেক নারী। উনি নারীর ক্ষমতায়নের কথা বলেছেন, উনি আমাদের তরুণদের কথা বলেছেন, উনি শিশুদের কথা বলেছেন, উনি বলেছেন কোন কোন খাতে বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি বলেছেন। তো আমরা মনে করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঐতিহাসিক ভূমিকা রাখলেন, এটি বাংলাদেশের জন্য নয়, শুধুমাত্র জাতিসংঘের ইতিহাসও একটি ঐতিহাসিক, এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমার কাছে মনে হয়েছে জাতিসংঘের ইতিহাস হতে নেই যে একজন বাবা, একজন মা এবং তাদের সন্তান তিনজন এভাবে জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন।
3: মেধার মূল্যায়ন ও প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করার মতো বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদ উল আমিন অডিটোরিয়ামে প্রাণীবিদ্যা বিভাগের নবীনবরণ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা উল্লেখ করে বলেন,
8: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মটাই হয়েছিল একটা প্রতিবাদের নিশানা হিসাবে। জন্ম হয়েছিল নিজের স্বকীয়তা, স্বতন্ত্রতা প্রতিষ্ঠা করার জন্য। জন্মের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্ট্রাগল করে চলছে। 1952 এই ভাষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, 90-এর গণ অভ্যুত্থান বা স্বৈরাচার বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বশেষ ফ্যাসিজম বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং শিক্ষকরা মাল্টি ট্যালেন্টেড। একদিকে যেমন গবেষণার কাজ করতে হয়, দেশে বিদেশে বিশ্ববিদ্যালয়ের মান সম্মান বজায় রাখার জন্য কাজ করতে হয়, ঠিক তেমনি ভাবে দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য রাজপথেও নামতে হয়। শুধু রাজপথে নেমেই ক্ষান্ত থাকতে হয় না, বুলেটকে আলিঙ্গন করে তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে দেশকে সঠিক রাস্তায় উঠানোর জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। আমরা যে ক্রসরোডে দাঁড়িয়ে আছি, উই হ্যাড এনাফ ইন আওয়ার হিস্ট্রি, উই হ্যাড এনাফ ইন আওয়ার লাইফ অ্যাজ এ কান্ট্রি ইন বাংলাদেশ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তে আসি, তখন আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমরা আসি। সেই স্বপ্নের বিকাশ আমরা অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ স্টেট কতটুকু আমরা দিতে পেরেছি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, সিস্টেমটা বারবার ব্রেক করা হয়েছে। এই কারণে বললাম এনাফ ইজ এনাফ। আমরা আগামীতে আর কখনোই রাজপথে গিয়ে বুলেটকে আলিঙ্গন করতে চাই না। আমরা চাই এমন একটা দেশ যে দেশে আমার আপনার আমাদের মেধার মূল্যায়ন হবে, আমি আপনার আমাদের অধিকারটা আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো। আর সেই জন্য আমাদের ক্লাসরুমে যেমন কাজ করতে হবে, ঠিক তেমনিভাবে আমরা আমাদের মেধাকে বিকশিত করার মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে। একসাথে যদি কাজ করি, এইখানে আমাদের ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ রিডিফাইন্ড হয়েছে। সেই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি আমাদের নিজের দেশকে ভালোবেসে নিজের জন্য যেমন কাজ করব, ঠিক তেমনি সোসাইটি তথা দেশের জন্য কাজ করলে তখনই কিন্তু এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারব।
3: বিশ্ব দৃষ্টি দিবস ও জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল রাজধানীর সড়ক পরিবহন ও মহাসড়ক ভবনে 3 দিনব্যাপী গাড়ি চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা প্রদান কর্মসূচির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন,
9: চালকদের দক্ষতা, সক্ষমতা উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং সম্মিলিত সকল সংস্থার সমন্বিত কার্যক্রমের উপর গুরুত্ব দিচ্ছে। আমরা বিশ্বাস করি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী, পথচারী সহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে গাড়ি চালকদের পর্যায়ক্রমে এই ধরনের চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় আনা যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরো নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও জনবাদ গড়ে তোলা। এই লক্ষ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর, সংস্থা, অংশীদারদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার, আমরা জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। এই সরকারে জনগণের কাছে আমরা দায়বদ্ধতা রয়েছে, আমরা জনগণের কাছে সেই দায়বদ্ধতা পালন করতে চাই।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় সুস্মিতা দেবনাথ সূচি, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরা নজরুলময় হয়ে থাকি। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয়ভাবে এবছর 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এই বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশ বেতার তাদের দক্ষতা নিয়ে এগিয়ে এসেছে এবং নতুন নতুন গান, নতুন নতুন শিল্পীদের আহ্বান সব কিছু মিলিয়ে একটা হইচই শুরু হয়েছে। আমরা চাই এই নজরুল বর্ষে সামগ্রিকভাবে নজরুলের গান তার স্বরলিপি অনুযায়ী, বিশেষ করে নজরুল ইনস্টিটিউট থেকে যে স্বরলিপিগুলো বেরিয়েছে এগুলো ক্রমান্বয়ে আমরা বিভিন্ন শিল্পীতে দিয়ে রেকর্ড করব। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি। সুস্মিতা, কেমন আছো তুমি?
1: খুব ভালো আছি স্যার, আর আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ তোমাকে। তোমরা ভালো থাকো, তোমরা ভালো গান গাইলেই বারবার তোমাদের ডাকা হবে, ডাকবে আমাদের বাংলাদেশ বেতার, এটাই নিয়ম। তো এই যে আমাদের 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণাটা তার প্রতি সম্মান রেখেই কিন্তু সারা বছরের কর্মপরিকল্পনা আমাদের বাংলাদেশ বেতার ঢাকা নিয়েছেন, তো এই ব্যাপারটা তুমি কেমনভাবে দেখছো?
1: এটা তো আসলে একদমই আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, কারণ এই ধরনের ঘোষণা দিয়ে কখনো নজরুল বর্ষ আসলে উদযাপিত হয়নি। আমরা সবসময় জন্মজয়ন্তী বা মৃত্যুবার্ষিকী বা বিভিন্ন ধরনের আয়োজনে নজরুলকে আমরা নানানভাবে উদযাপন করেছি, কিন্তু এই উদযাপনটা অন্যরকম, একদম বর্ষব্যাপী নজরুলকে আমরা নানানভাবে মানে ফিরে ফিরে পাবো। এটা আসলে আমাদের নজরুল সঙ্গীত শিল্পীদের জন্য ভীষণ আনন্দের একটা।
0: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয়ভাবে যে আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নজরুলকে সার্বিকভাবে এবং সম্পূর্ণরূপে প্রকাশ করা এবং প্রতিষ্ঠিত করা। আমরা কিন্তু একেবারে খণ্ডিতভাবে নজরুলকে খুব সামান্যই আমরা প্রচার করতে পেরেছি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা অন্তত এই নজরুল বর্ষে নজরুলকে সামগ্রিকভাবে এবং সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাই। অনেক কথা তোমার সঙ্গে হবে, আজকে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমে আমি একটি রাগাশ্রী গান করছি, এই রাগটি আনন্দী কল্যাণ রাগে বাঁধা, দূর বেণুকুঞ্জে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। এটা অত্যন্ত বিখ্যাত একটি গান এবং অত্যন্ত জনপ্রিয় একটি রাগে এটি আধারিত। এটা সূত্র আমরা যেটা পেয়েছি সেটা রেকর্ড লেবেল ও বুলেটিন থেকে, রেকর্ড হয়েছে HMV থেকে 1940 সালে। শিল্পী ছিলেন কুমারী দীপালী তালুকদার। রাগ তুমি আগেই বলেছ আনন্দী, মূলত আনন্দী, তাল ত্রিতাল। স্বরলিপি হয়েছে আমাদের নজরুল একাডেমি থেকে ঢাকা নবম খণ্ডে। শুনি গানটি।
1: জি,

0: অনেক ধন্যবাদ, ভারী চমৎকার করে তুমি গিয়েছো, একেবারেই নজরুলের রাগ প্রধান গান। মানে নজরুল রাগকে এমনভাবে তার গানে ব্যবহার করেন যে রাগের অবয়ব, রাগের চেহারা সম্পূর্ণভাবে তার গানে ফুটে যায়। এখন এই যে আনন্দী, যেমন এই আনন্দী রাগ তেমনভাবে কিন্তু খুব একটা প্রচলিত তা নয়, কিন্তু একজন নতুন মানুষ, নতুন শিল্পী যদি নজরুলের গানটা আন্তরিকভাবে তার গলায় ধারণ করে, তাহলে কিন্তু এই রাগটির যে চিত্র এবং রাগটির যে চেহারা সেটা কিন্তু পরিস্ফুট হয়ে যাবে। এইখানেই কিন্তু একজন সঙ্গীতকারের সার্থকতা, তাই না? তো এবার তোমাকে যে কথাটি বলতে চাই, তুমি আমাদের এই প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল শিল্পী, তো তোমাদের এই যে প্রজন্ম, এই প্রজন্মে নজরুল চর্চাকে কিভাবে তুমি দেখছো?
1: এই প্রজন্মে নজরুল সঙ্গীত আমাদের সমকালীন যারা চর্চা করছে, আমরা তো আসলে একই সঙ্গে গুরু ধরে, গুরুর কাছে বসে সম্পূর্ণ স্বরলিপিটাকে সঠিকভাবে অনুসরণ করে আমরা তোলার চেষ্টা করছি এবং সেই সাথে গাইবার চেষ্টা করছি। তবে একটা বিভ্রান্তিতে অনেক সময় দেখা যায় যে আমাদের যে যারা অনুজ তাদের আমরা শেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে স্বরলিপি নিয়ে একটু বিভ্রান্তিতে যেটা পড়ে সেটা হচ্ছে বহু প্রচলিত যেই গানগুলো আছে সেগুলোর কিছু স্বরলিপি পরিবর্তিত হচ্ছে, তখন কোনটা শিখবো বা কোনটা গাইবো এটা নিয়ে এক ধরনের বিভ্রান্তির একটা সময় চলছে। কিন্তু
0: অনেকে জিজ্ঞেস করে যে এটা মানে অন্যরকম শুনেছি,
1: আমরা তো অনেক শুনেছি ওইটা, এটা কেন গাইবো?
0: দেখো, এতদিন ধরে নজরুল সঙ্গীত অত্যন্ত জনপ্রিয়তার একেবারে শীর্ষে অবস্থান করছে, তো নজরুল যেহেতু তার সৃষ্টিকর্মকে গোছগাছ করে রেখে যেতে পারেননি, একেবারেই কম সম বয়সে উনি নির্বাক হয়ে গিয়েছেন, তো যে কারণে এই বিভ্রান্তির অবকাশটা হয়েছে। এখন এই প্রজন্মের শিল্পীরা কিন্তু আমি খুবই আশাবাদী এই কারণে যে তারা গানটা শিখে গাওয়ার চেষ্টা করছে, এবং যারা এখন নতুন করে শেখার চেষ্টা করছেন তাদের প্রতিও কিন্তু আমি বলবো যে আপনারা নজরুলের গানকে গাইতে গেলে শিখে, সঙ্গীত শাস্ত্র শিখে গাইতে হবে। তো ওই ব্যাপারটা যদি আসে না, তাহলে ছোট ছোট বিভ্রান্তি বা পরিবর্তনগুলো সেগুলো দখল গলায় দখলে আনতে খুব একটা দেরি বোধ হয়
1: অসুবিধা হবে না। আর এই ক্রান্তিকালটা এখন চলছে, আশা করি খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, সমাধান হয়ে যাবে।
0: তো এবার তুমি কোন গানটি গাইছো?
1: এবার আমি একটি কাব্যগীতি গাইবার চেষ্টা করছি, এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা।
0: অসাধারণ এই গানটি। আমরা বারবার বলি যে নজরুল হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক গানের একেবারে কর্তা, আমরা বলি যে উনি কারিগর একদম। আজকে দেখো 1933 সাল থেকে উনি এই আধুনিক গানের কাজগুলো করেছেন, তো 1933 সাল থেকে 42 সাল, এই 9 বছর, এই 9 বছরে উনি যে পরিমাণ আধুনিক গান এবং সর্বকালের আধুনিক
1: মানে সেগুলো শুনে কেউ বলতেই পারবে না যে এটা আরো প্রায় 90 বছর আগের লেখা।
0: তো তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে এই এখনো ওঠেনি চাঁদ,
1: এবং অত্যন্ত প্রেমের একটি গান, প্রত্যেকটি কথা দিয়ে প্রেম ফুটে ওঠে।
0: শুনি আমরা গানটি।

0: অনেক ধন্যবাদ তোমাকে, ভারী চমৎকার করে তুমি এই গানটি করেছো। এবং একেবারেই বারবার মনে হচ্ছে যে আমরা সেই 1933-35 সালে আমরা অবস্থান করছি, নাকি এই 2026-এ আমাদের যখন নজরুল বর্ষ ঘোষণা হয়েছে তখনকার গান গাইছি, তাই না? একেবারে বিমোহিত হই এবং ভাবি এই সৃষ্টিকর্মগুলোকে, যারা সঙ্গীতের মানুষ, প্রতি মুহূর্তে আমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাই। তোমার সঙ্গে আরেকটু কথা আমি বলতে চাই, তোমরা এখন গান গাইছো এবং গান প্রশিক্ষণের ক্ষেত্রেও তোমরা কাজ করছো, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সুর নিয়ে বিভ্রান্তির কথাটা তুমি বলেছো, যেটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এই সময়ের অভিভাবকগণ তাদের বাচ্চাদের সঙ্গীত শিক্ষার ব্যাপারে কি ধরনের আশা বা ধারণা পোষণ করেন, তুমি কি তাদের উদ্দেশ্যে কি বলবে বা কি তুমি অনুভব করছো?
1: এখন অভিভাবক গান শেখাতে খুবই আগ্রহী, ওরা গুরুদের কাছে নিয়ে আসছে গান শেখাতে। তবে যেহেতু এখন আমাদের প্রচারটা সবার জন্য একটু সহজ হয়ে গেছে, যে কারণে বাচ্চাদের পরিপূর্ণ শিক্ষার আগেই একটা প্রচারের একটা তাড়না
0: অভিভাবক মাধ্যম খুঁজে বেড়ায়, প্রতিভা বিকাশ করতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যেটা করেছি যে অনেকটা বছর আমরা শিখে গেছি প্রচারের আশায় না, শেখার উদ্দেশ্যে শিখেছি, তারপরে যখন গুরু অনুমতি দিয়েছে বা আমাদেরকে যোগ্য মনে করেছে যে এখন হয়তো গাইতে পারে, তখন ওই স্থিরতাটা ছিল, এখন একটুটা অস্থিরতা অনুভব করছি।
0: একদম অত্যন্ত কি বলবো, এই সময়ের গুরুত্বপূর্ণ কথাটি বলেছো যে গান আমি শিখব, চর্চা করব, আমি গানের জন্য আমি দক্ষ হব, আমার গুরু যখন বলবেন যে না এবার তুমি অডিয়েন্সের সামনে গাইতে পারো তখন আমরা গান করতে যাব, তাই না? এই বিষয়টি কিন্তু চিরকাল ছিল, ইদানিং একটু যেন সরে সরে গেছে,
1: প্রচার মাধ্যমটা খুব সহজ হয়ে গেছে বলেই খুব ব্যবহার করছে।
0: তা আমরা নিশ্চয়ই আমাদের মূল ধারায় আমরা ফিরে যাব। অনেক ধন্যবাদ তোমাকে এই অভিভাবকদের উদ্দেশ্যে এই অত্যন্ত সময় উপযোগী কথাটা বলার জন্য। তো আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি, এরপরে আমরা কোন গানটি গাইব?
1: এবার আমি একটি প্রকৃতি পর্যায়ের গান করছি, নতুন পাতার নূপুর বাজে দক্ষিণাবায়ে।
0: আহা, কি অসাধারণ গান! এবং এই গানটির একটি পাঠ ভেদ আছে, সেটা হচ্ছে শুকনো পাতার, একই কথা কিন্তু নতুন পাতার না, শুকনো পাতার। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমরা এটা বিখ্যাত হয়েছে এই গানটি নতুন পাতার নূপুর বাজে বলে, এটা গ্রন্থ বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে। এটা যেটা বলেছি শুকনো পাতার নূপুর বাজে, এটা একটা পাঠ ভেদ, রেকর্ড হয়েছে সেনোলা থেকে জানুয়ারি 1941 সালে, শিল্পী ছিলেন নীলিমা বন্দ্যোপাধ্যায়, সুর নজরুল, এটা বলারই অপেক্ষা রাখে না, এবং এটাকে নিত্য সম্বলিত গান বলেছেন তিনি, যে নাচের সঙ্গে এটা ব্যবহার করা যাবে। ভারী একটা মজার ছন্দ আছে, তাই না? একটা আরবি কেমন যেন একটা ছন্দ আছে, তো আরবি এবং বাংলা সুরের যে ধারা আমাদের সেটা মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। তো এই গানটি আমরা তোমার কণ্ঠে শুনবো এবং আমার বিশ্বাস তোমার অনেক ভালো তুমি গাইবে, এবং এটা আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে প্রথম খণ্ডে গ্রন্থিত হয়েছে। শুনি গানটি।

0: আহা, ভারী চমৎকার। একেবারে মনে হচ্ছে যেন এই গানের সুর এবং তালের ছন্দের সঙ্গে যে কোনো মানুষ যে বয়সেরই হোক না কেন তার ভিতরেও কিন্তু একটা ছন্দের অনুরণন ঘটবে। ভারী সুন্দর গিয়েছে,
1: দোলা দিয়ে যায়।
0: হ্যাঁ, তা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। তার আগে আমাদের সঙ্গে যারা যন্ত্র সহযোগিতা করেছেন তাদের নামগুলো একটু বলি। তবলায় জোটন রায়, বাঁশি গাজী আব্দুল হাকিম, কিবোর্ড রাজু আহমেদ, গিটার মোহাম্মদ আলী বিপ্লব, পারকেশন নতুন বল্লভ বিশ্বাস, অ্যাকোর্ডিয়ান মর্তুজা আলী প্রধান। তোমার শেষ গানটি আমরা শুনব। তো শেষ গান কোনটি গাইবে?
1: এবার আমি গাইবার চেষ্টা করছি একটি কীর্তনাঙ্গের গান।
0: কোন গানটি?
1: নবকিশলয় রাঙা শয্যাপাতিয়া।
0: সুধী মণ্ডলী, অসাধারণ এবং জনপ্রিয়তম এই গানটি। আপনারা জানেন যে কীর্তন দুই রকম হয়। একটা পালা কীর্তন, যেগুলো কাহিনী অনুযায়ী, যে কোনো একটা কাহিনী যেমন শ্রী রাধা মানমোহন জীবন বা এই ধরনের কোনো কাহিনী অবলম্বন করে এবং বিভিন্ন আমাদের যে প্রহরগুলো সেই প্রহরগুলির সঙ্গে রাগের যে সময় মেনে চলা, এই বিষয়গুলি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাঙালিদের বলা হয় যে বাঙালিদের উচ্চাঙ্গ সঙ্গীত কীর্তন, এমনই একটা জিনিস। তো এই কীর্তন নজরুল নিয়ে যখন, বিশেষ করে পদ কীর্তন নিয়ে যখন উনি কাজ শুরু করলেন, একেবারে উনি বাংলা সঙ্গীত ভাণ্ডারে একেবারে সুরের কীর্তনের একটা স্রোত বইয়ে দিয়েছিলেন। তো তারই অন্যতম এই গানটি আমরা সূত্র যেটা পেয়েছি পাণ্ডুলিপি থেকে, রেকর্ড লেভেল থেকেও পেয়েছি, নজরুল ইনস্টিটিউট থেকে এটি স্বরলিপি বেরিয়েছে, রেকর্ড হয়েছে এইচএমভি থেকে মার্চ 1934 সাল, শিল্পী ছিলেন গোপাল সেন, সেইটা কিন্তু একটু কম প্রচলিত। আমরা পরবর্তীতে যেটা, সেটা নজরুলেরই সুর ছিল। পরবর্তীতে যেটা আমরা কলম্বিয়া থেকে রেকর্ড পেয়েছি ডিসেম্বর, এটা 1945 সালে। তো 1945 সালে যেটি বেরোলো এটা উত্তরাদেবীর গা এবং বেতার অনুষ্ঠান কলহ বলে একটি অনুষ্ঠান 12/1/1941 সাল, সেখানে গানটি প্রচার হয়েছিল। তো সেই অসাধারণ গানটি আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে স্বরলিপি হয়েছে এবং তোমার কণ্ঠে সেই গানটি শুনব এবং সেই সাথে সাথে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো।
1: শ্রোতাদের একটাই অনুরোধ করব যে কাজী নজরুল ইসলামের গান শুনুন, প্রচার করুন এবং আমাদের শিল্পীদেরকে উৎসাহিত করুন, যেন আমরা আরো বেশি বেশি নজরুলের গান নিয়ে চর্চা করতে পারি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদের শিল্পীদের নজরুল চর্চায় বরাবর উৎসাহিত করার জন্য।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আজকের অনুষ্ঠান ভারী চমৎকার হয়েছে। আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ বেতার ঢাকা যারা শ্রোতা তারা খুশি হবেন এবং এই বিখ্যাত গানটি নবকিশলয় রাঙা শয্যাপাতিয়ার সঙ্গে সঙ্গে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন, ভালো গানের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় সুস্মিতা দেবনাথ সূচি, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাদিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুর ও বীণা। গ্রন্থনা ও উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পী।

বন্ধুরা, আশ্বিনের মায়াময় রাত, শরতের আকাশে চাঁদের আলো, বাতাসে শিউলির সুবাস, চারপাশে এক স্নিগ্ধ নীরবতা, এমন রাতে মনটাও যেন একটু বেশি আবেগী হয়ে ওঠে। মনে পড়ে যায় প্রিয় কোনো মুখ, পুরনো কোনো স্মৃতি কিংবা হৃদয়ে জমে থাকা কোনো অনুভূতি, আর সেই অনুভূতিগুলোকে আরও গভীর করে তোলে গান। গান কখনো বলে ভালোবাসার কথা, কখনো হারানো দিনের গল্প, আবার কখনো জীবনের চিরন্তন সত্য। সেই গান ও সুরের মায়াবী ভুবনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব বাপ্পি। বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিসে নতুন গান নিয়ে গ্রন্থিত সুর ও বীণা অনুষ্ঠানে আজও শোনাব বেশ কিছু ভালো লাগার গান। সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুরা, জীবনের কিছু সুখের মুহূর্ত সময়ের স্রোতে হারিয়ে যায়, কিন্তু সেই দিনগুলোর স্মৃতি থেকে যায় মনের গভীরে। কোনো গান কিংবা সুর হঠাৎ করে আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই প্রিয় সময়ের কাছে। এমনই হারিয়ে যাওয়া সুখের স্মৃতি ও অনুভূতি নিয়ে আজকের প্রথম গান, সুখের দিনগুলো কেন হারায়। আধুনিক এ গানটির কথা লিখেছেন মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ, সুর করেছেন উজ্জ্বল সিনহা আর শিল্পী সালমা জাহান।

প্রিয় বন্ধুরা, ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হল সব কথা মুখে বলতে হয় না। প্রিয় মানুষটি অনেক কথায় আপনা আপনি বুঝে যায়, আবার কখনো সে বোঝাপড়ার অভাবেই তৈরি হয় অভিমান। এবারের গানটি সেই অনুভূতিরই কথা বলে। আধুনিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও বিন্দিয়া রায়। গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

প্রিয় বন্ধুরা, জীবন চলার পথে কত মানুষ আমাদের জীবনে আসে। কেউ দীর্ঘদিন পাশে থাকে, আবার কেউ অল্প সময়ের সঙ্গী হয়ে একদিন চলে যায়। কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যায় আমাদের সঙ্গে। মানুষের এই আসা যাওয়ার গল্প নিয়েই এবারের গান। মানুষ কখন আসে কখন যায়। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন কাঙালিনী সুফিয়া, কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা আর সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

মা ছোট্ট একটা শব্দ, অথচ এর মধ্যেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া ভালোবাসা। আমরা যত দূরেই যাই, মায়ের ভালোবাসা সবসময় আমাদের ঘিরে থাকে। আজকের আয়োজনের শেষ গানটি সেই মায়ের প্রতি ভালোবাসার নিবেদন, মা গো মা ও গো মা। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের এমনই আবেগী কথায় গানটির শিল্পী আবদুল্লাহ আল মুর্তজা মুহিন, কথা লিখেছেন মুখলিসুর রহমান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

প্রিয় বন্ধুরা, গানের সুরে সুরে শেষ হয়ে এলো আজকের সুরবীণা অনুষ্ঠান। আজকের আয়োজনে ছিল হারিয়ে যাওয়া দিনের স্মৃতি, ভালোবাসার অনুভূতি, জীবনে আসা যাওয়া আর মায়ের চিরন্তন মমতার কথা। আশা করি গানগুলো আপনাদের মন ছুঁয়ে গেছে। আবারও ফিরে আসব নতুন কথা, নতুন গান, নতুন সুর নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি।

ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুর ও বীণা এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন লালন গীতি, শিল্পী শ্রী পলাশ চন্দ্র শীল।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লালন গীতি শ্রী পলাশ চন্দ্র শীলের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। তিনি আজ ভোরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সাধারণ আলোচনায় বাংলায় দেওয়া তাঁর প্রথম ভাষণে একথা বলেন। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে এক বিরল ইতিহাস গড়েন তারেক রহমান। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে 2024 সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষত বিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন খাতের এসব কার্ডকে সমন্বিত করে একটি ইউনিভার্সাল কার্ড চালু করা হবে। তিনি বলেন, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাংলাদেশের এলডিসি উত্তরণে বৈশ্বিক সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এই উত্তরণকে টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তারেক রহমান তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ক্লাইমেট জাস্টিস, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এই সংকটের একমাত্র সমাধান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংঘাতের কারণে বাস্তুচ্যুতি, মানবিক সংকট, জ্বালানি নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সংঘাতের সমাধান হতে হবে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। জাতিসংঘকে এমন একটি সমঝোতামূলক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানান। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামীকাল দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান অভিযান শুরু হবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় 34 লাখ টিকা না পাওয়া শিশুকে টিকার আওতায় আনাই এর লক্ষ্য। অভিযান চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আগামীকাল রাজধানীর করাইলে 20 খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে। তিনি আজ যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। এশিয়ান গেমসের খবর। জাপানে অনুষ্ঠানরত এশিয়ান গেমস নারী হকি ইভেন্টের পুল এতে আজ বাংলাদেশ চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলার সমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সকাল ছটায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাহমুদুল হাসান। পথপাথে অনুষ্ঠানে মিতব্যয়িতায় শিক্ষা সম্পর্কে বলবেন মুফতি নাইমুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল সাতটা কুড়ি মিনিটে।
2: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সম্ভাব্য সময় রাত একটা হতে সকাল সাতটার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করবেন। উক্ত ভাষণ একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ভাষণ সম্প্রচারকালীন নিশুতি অধিবেশনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্টজে প্রচার হবে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা জনতার জিয়া সকাল ৭টা ৩০ মিনিটে। সকাল ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল ৯টা ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। বেলা ২টা বেজে ২০ মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা ৩টা ৩৫ মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল ৪টা ৫ মিনিটে। সুর তরঙ্গ বিকেল ৪টা ২৫ মিনিটে।
2: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনবেন বিকেল ৫টা ১০ মিনিটে। সকাল ৬টা ৪০ মিনিটে এবং বিকেল ৫টা ৪০ মিনিটে শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। সোনালী ফসল সন্ধে ৬টা ৫ মিনিটে। সন্ধে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা ৩০ মিনিটে। রাত ১০টা ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী পেশু রাত ৯টা ৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা ২০ মিনিটে।
1: এছাড়া এফএম ৯০ মেগাহার্টজে রাত ১২টা ১৫ মিনিটে নিশ্চিতি অনুষ্ঠানে শুনবেন নাচক একান্ত একাকী রচনা প্রযোজনা কাজী রফি।
2: এফএম এর অনুষ্ঠান এফএম ৯২ মেগাহার্টজে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্টজে এফএম ১০২ মেগাহার্টজ ও এফএম ১০৬ মেগাহার্টজে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৯ শতাংশ, সন্ধ্যে ৬টায় ৭৪ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ৪৮ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা বেজে ৫১ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬, এফএম ১০২ ও এফএম ৯০ মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।
3: أعوذ بالله من الشيطان

0: صدق الله العظيم.
1: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: ബിസ്മില്ലാഹി റഹ്മാനി റഹീം. അസ്സലാമു അലൈക്കും. ബംഗ്ലാദേശ് বেতার ঢাকা, সকাল 6টা, আজ শনিবার 11/18/1433 বঙ্গাব্দ, 14 রবিউস সানি 1448 হিজড়ি, 26 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম।